দেখতে দেখতে আনন্দধ্বনির একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি মহুল, যেতে যেতে অরুন্ধতী হোম চৌধুরীর গলায় রেখে গেলাম আজকের শেষ রবীন্দ্রসঙ্গীতটি।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা। শুনছেন 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

দেবাশিস চক্রবর্তীর কণ্ঠে আমরা শুনলাম সরস্বতী বন্দনা। সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা, সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা, সকাল মানে ফুলে ফুলে প্রজাপতির নাচ, সকাল মানে প্রাণ জিগেছে আনাচে কানাচ, সকাল মানে চায়ের চুমুক FM গোল্ড অন করে বন্ধু তোমার দিনটি কাটুক গানের সুরে ভরে, সঙ্গে আছি সঙ্গী হয়ে তোমাদের তানিয়া, সুপ্রভাত জানিয়ে করছি সরু প্রভাত বিনা। গানে গানে শ্রীকান্ত আচার্য।

শ্রীমদ্ ভাগবত গীতার শাশ্বত বাণী অনুসারে আমরা দেখেছি, যুগে যুগে ধর্মের সংকটকাল উপস্থিত হলে শ্রী শ্রী ভগবানের আবির্ভাব হয়। ঠিক এরকমই এক সংকট মুহূর্তে ফাল্গুনের এক পুণ্যতিথিতে এই বাংলারই কামারপুকুর গ্রাম

0: প্রভাত বীণা শুনছেন তানিয়ার সঙ্গে।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
0: পার্বত্য উপত্যকায় অবস্থিত একটি আশ্রমে প্রভাতের সূর্যোদয়ের প্রথম কিরণ শরীরে মিখে একজন শিষ্য তার গুরুর পদতলে বসেছিলেন। চোখে ক্লান্তি ও চেহারায় ব্যাকুলতা ছিল। গুরুদেব তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বৎস, ধ্যান না করে বসে আছো কেন? শিষ্য ধীরে ধীরে গুরুকে বললেন, গুরুদেব, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। বাইরে থেকে আমাকে যতই শান্ত লাগুক না কেন, অন্তরটা বড়ই অশান্ত, যেন ঝড় বইছে। আমার মন সেই শুকনো পাতার মতো হয়ে গেছে, যা হাওয়ার একটু দোলায় অতীতের পশ্চাতাপের সম্মুখীন হয়ে যায়, আবার কখনো সুদূর ভবিষ্যতের চিন্তায় এদিক ওদিক উঠতে থাকে অস্থির হয়ে। আমি নিজেকে শান্ত করতে চাই, কিন্তু এই মন যেন কিছুতেই শান্ত হতে চায় না। এই অস্থিরতাকে কি কোনোভাবে শান্ত করা যায় না গুরুদেব? গুরুদেব মুখে হাসি নিয়ে বললেন, বৎস, তুমি সেই প্রশ্নের উত্তর খুঁজছো যা যুগ যুগ ধরে সমস্ত মানুষ খুঁজে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণকেও এই প্রশ্নই করেছিলেন অর্জুন। তুমি বলছো তোমার মন অস্থির হয়ে এদিক ওদিক চলে যাচ্ছে, তুমি কাজে মনোনিবেশ করতে পারছো না। বৎস, মনের স্বাভাবিক গতি তাই না? আর এই যে নদী, নদীর স্বভাব প্রবাহ, হাওয়ার স্বভাব বয়ে যাওয়া, তেমনি মনের স্বভাব গতি। তুমি যেমন মুঠোর মধ্যে হাওয়াকে ধরে রাখতে পারবে না, সেভাবেই মনকেও আটকে রাখা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি মন নয়, তোমার দৃষ্টিকে নিয়ে মনকে যে দেখছো এদিক ওদিক সে উড়ে বেড়াচ্ছে, মানে মন উড়ে বেড়াচ্ছে, তুমি নও। যখন তুমি মনকে নিজের থেকে আলাদাভাবে দেখতে পারবে, তখনই মনের এই চঞ্চলতা তোমাকে পীড়া দেবে না। শিষ্য তখন বলল, কিন্তু গুরুদেব, যখন মন চঞ্চল হয়ে যায় তখন তো চারিদিক অন্ধকার হয়ে আসে। আমি ধ্যান করতে চাই, নিজের কর্তব্য সুষ্ঠুভাবে পালন করতে চাই, কিন্তু মন আমাকে সেই গলিতে নিয়ে যায় যেখানে শুধুই দুশ্চিন্তা ও ভয় আছে। আমি এর থেকে কিভাবে মুক্ত হব? এই প্রশ্নের উত্তরে গুরুদেব যা বলেছিলেন তা আমরা অবশ্যই শুনব, তবে পরপর দুটি গানের ওপারে ফিরে আসছি। তারপর প্রভাত বীণার এই গল্পের বাকি অংশটুকু নিয়ে

0: মেজবানী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ড।

মনোময় ভট্টাচার্যের কণ্ঠে আমরা গানটি শুনছিলাম। হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ড, ঘড়ির কাঁটায় ছটা বেজে 37 মিনিট হয়ে 50 সেকেন্ড। প্রভাত বিনয় শুনছেন তানিয়ার সঙ্গে। আজ গুরু শিষ্যের কথা হচ্ছে, চঞ্চল মন যখন অকারণে এদিক ওদিক ধেয়ে বেড়ায় তখন কি করা উচিত। শিষ্যের এই প্রশ্নে গুরুদেব কি বললেন? তিনি বললেন যে এর দুটি উপায় আছে যা বহু প্রাচীন, কিন্তু তুমি সফলতা পাবেই। একটি অভ্যাস আর অন্যটি বৈরাগ্য। প্রথমেই বলি, যখন তোমার মন এদিক ওদিক চলে যাবে, চিন্তা করবে, চিন্তা অনুসারী হয়ে পড়বে, তখন তোমার এই চঞ্চল মনকে শত্রুর চোখে দেখো না, ওকে ভালোবেসে নিজের কাছে নিয়ে এসো। যেভাবে একটি ছোট্ট শিশু প্রথমবার উঠে দাঁড়িয়ে যখন হাঁটতে শুরু করে, কিন্তু সে তো হাঁটতে পারে না, বারবার হুমড়ি খেয়ে মাটিতে পড়ে, তখন কি তুমি তাকে বকাঝোকা করো? করো না তো, বরং তুমি তার হাতখানি ধরে, তার আঙুলটা ভালো করে ধরে তাকে পুনরায় দাঁড়াতে সাহায্য করো। ঠিক ওইভাবেই নিজের মনকে বারংবার ফিরিয়ে আনতে হবে কোথায়? বর্তমানে। কারণ এই বর্তমানে ফিরিয়ে না আনলেই মন চলে যাবে সেই অতীতের চৌকাঠে, যেখানে তুমি ফেলে এসেছো তোমার সমস্ত ভুল, তোমার সমস্ত পাপ, তোমার সমস্ত অপরাধ। অথবা চলে যাবে সুদূর ভবিষ্যতে, যেখানে শুধুই একটা কুয়াশা, তুমি জানো না কুয়াশার ওপারে ঠিক কি আছে তোমার জন্য। গুরুদেবের এই কথার পরেই গুরুদেব কিন্তু দ্বিতীয় যে দিকটি ছিল, অর্থাৎ বৈরাগ্য, সেই বিষয়ে কিছু বললেন। আমরা শুনব সে কথাও, তবে তার আগে এই মন, যে মন বড় চঞ্চল, যে মন আসলে আমাদের হৃদয়ের রাজা, কারণ বহু সময় হয় আমাদের মনকে আমরা বশে আনতে পারি না, মন মগজকে অধিকার করে তার যে কস্তুরি মৃগের মতো গন্ধ বলুন বা কুয়াশা বলুন, সবটুকু মস্তিষ্কের এদিক ওদিক ছড়িয়ে দেয়, আর তখনই মন হয়ে ওঠে বিষণ্ণ, হৃদয় হয়ে ওঠে ভারাক্রান্ত। তাই মনকে সবসময় মহারাজার মতো যদি বরণ করেন তাহলে বিপদ আছে, তবে কিছু কিছু সময় মনকে মহারাজার মতো করেই সম্মান করতে হবে, তাকে আলাদা করতে হবে নিজের থেকে, যাতে তাকে বোঝানো সম্ভব হয় যে যা হচ্ছে তা ঠিক হচ্ছে, তা ভালো হচ্ছে। যাই হোক, আমরা একটা গানে যাই, ফিরে আসবো তারপর। চঞ্চল মন যখন বাতাসের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে উড়ে বেড়ায় এদিক থেকে ওদিক, ঠিক সেই সময় যা যা হয় তা তা একটু গানে গানে শোনা যাক। শিল্পী শাহানা বাজপেয়ী।

রাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ড।

0: আমার মন, ডুব ডুব ডুব রূপ সাগরে আমার মন।
1: শিশুকে দ্বিতীয় যে উপায় বললেন গুরুদেব তা হলো বৈরাগ্য। হ্যাঁ, তবে বৈরাগ্য বললে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হলো সব কিছু ছেড়ে, সংসার ছেড়ে সুদূরে চলে যাওয়া। আর গুরুদেব কিন্তু সেই বৈরাগ্যের কথা বলেননি। তিনি কি বললেন? তিনি বললেন, এক্ষেত্রে বৈরাগ্যের অর্থ হলো এটা বোঝা যে তোমার মনের মধ্যে যে চিন্তাগুলো বারবার আসছে তা ওই আকাশে ঘুরে বেড়ানো মেঘেদের মতো। মেঘ আসে আর চলে যায় ভেসে, সে কি কখনো নীল আকাশকে চিরতরে ময়লা করতে পারে? না, কখনো না। তাই তোমাকে আকাশ হতে হবে, মেঘ নয়। শিষ্য তখন বললেন, গুরুদেব, বহুবার আমি অভ্যাস করতে করতে এত ক্লান্ত হয়ে পড়ি যে আমার মধ্যে আর শক্তি অবশিষ্ট থাকে না। তখন মনে হয় আমি বোধহয় হেরেই গেলাম, এ কাজ আমার দ্বারা অসম্ভব। গুরুদেব তখন পুনরায় বললেন, বৎস, এইটাই সেই সময় যখন তোমার উচিত সমর্পণ করা। এই যে একটু আগে আমরা গান শুনলাম স্বাগতর কণ্ঠে, ডুব ডুব ডুব ডুব সাগরে আমার মন। হ্যাঁ, ঈশ্বর প্রেমে বা বর্তমান কর্মে নিজেকে ডুবিয়ে দিতে হবে। গুরুদেব কি বললেন? গুরুদেব বললেন, তোমার মন এই কারণেই চঞ্চল হয় কারণ তুমি ফলকে, মানে ফলাফলকে নিজের হাতের মুঠোয় নিয়ে রেখে দিয়েছো। তুমি ভয় পেয়ে দুশ্চিন্তা কর

0: বুঝো যে কি করে হবে, কবে হবে, কিভাবে হবে আর কতদিন। যখন তুমি শুধুমাত্র নিজের কথা ভেবে নিজের জন্য কাজ করবে তখন মন চঞ্চল হবে। যখন তুমি সেবা ভাব নিয়ে, সমর্পণ ভাব নিয়ে ঈশ্বরের জন্য কাজ করবে তখন মন শান্ত হয়ে যাবে। কাজের ফলাফলকে তুমি পরমাত্মার পায়ে সঁপে দাও। যখন নিজের মাথা থেকে এই চাপ বা বোঝা নামিয়ে দেবে তখন দেখবে মন কিরকম নিস্তরঙ্গ হয়ে গেছে। তখন তুমি আর পথ হারাবে না, তখন শুধু তুমি পথে চলবে। আর যে নিরন্তর পথ চলতে থাকে সে ঠিক গন্তব্যে পৌঁছায়, তার জয় নিশ্চিত। আরেকটা গান শুনে নি, ফিরে আসছি তারপর। শিল্পী ইন্দ্রনীল।
1: তাই গীতিময় সাধক ঠাকুর কখনো গাইছেন ভজন, কখনো বাউল বা কীর্তন গান, আবার কখনো প্রেমানন্দে মাতোয়ারা হয়ে করছেন হরিনাম রাম নাম। সুরসাগরে মজেছ ঠাকুর, কি অপূর্ব সাধনা তোমার।

আজ যে গল্পটা বললাম তার থেকে আমরা কি শিখলাম? এটাই শিখলাম যে মন যতই চঞ্চল হোক না কেন, তাকে বোঝাতে হবে, তাকে ভালোবেসে অতীতের চৌকাট বা সুদূরের দিগন্ত থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে বর্তমানে। বৈরাগ্য মানে সংসার ছেড়ে চলে যাওয়া নয়, এইটা মেনে নেওয়া যে এই সংসারে যা কিছু হচ্ছে তা সেই ঈশ্বরের ইচ্ছে হচ্ছে। আমরা শুধু আমাদের কর্তব্য করব, বর্তমানে কাজ করে যাওয়া, সৎ পথে সঠিকভাবে নিয়মানুবর্তিতার সঙ্গে, এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করে যাওয়াই আমাদের একমাত্র কর্তব্য। আর তাই সেই কাজ করে ঈশ্বরকে ভালোবেসে আমাদের দিন যাপন করতে হবে, আর 100.1 FM গোল্ডকে কানে রাখতে হবে। প্রতিদিন যেখান থেকে গান শোনাই, আজ কিন্তু সেখান থেকে গান শোনায়নি, পুরো অন্য জায়গা থেকে গান শোনালাম। তাই জানাবেন আজকের গান কিন্তু আপনাদের ঠিক কেমন লাগলো, কোথায় জানাবেন? 100.1 FM গোল্ড ফেসবুক পেজের আজকের পোস্টে। আর হ্যাঁ, নিউজ অন এয়ার এই অ্যাপটা কিন্তু ফোনে ইনস্টল করে রাখবেন। কোনো কারণে যদি রেডিওতে শুনতে অসুবিধা হয় তাহলে এই অ্যাপ থেকে সরাসরি FM গোল্ড শুনতে পাবেন। কথা হচ্ছে 8:30 মনের মেলোডিতে।

আকাশবাণী কলকাতা এফএম বিম্ব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। প্রথম বৈঠক এদিনই তিনি পাঁচ মন্ত্রী দপ্তর বণ্টন করবেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা, অন্নপূর্ণা ভাণ্ডার, সপ্তম পে কমিশন ইত্যাদি নিয়ে আলোচনা হবে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: বৈশাখী সকালে রাঙা রোদের ছোঁয়া, মুকুল গন্ধ মাখা, মিষ্টি মধুর হাওয়া, ঘড়ির কাঁটায় 8:33 31 হয়ে 14 সেকেন্ড সবে আপনিও ভীষণ ব্যস্ততার মাঝখানে রেখেছেন কানে। কাকে? 100.1 FM গোল্ডকে। আপনিও যখন একদম রেডি, তানিয়াও স্টুডিওর প্রান্তে পুরোপুরি গানের ডালি সাজিয়ে তৈরি, কারণ এখন সময় হয়েছে মন খারা কথা আর মনির মতো গান দিয়ে সাজানো মনের মেলোডি অনুষ্ঠান শুরু করার। আর শুরুতেই যিনি আজকের আসরে গান গাইতে আসছেন, তিনি আর কেউ নন, লতা মঙ্গেশকর, ছবির নাম প্রক্সিক।

না, এই আসরে এই প্রথম গাইতে আসাও নয়, আর আসরে আপনাদের কাছে আসাও নয়, অনেকগুলো বছর তো হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনাদের প্রশংসা আর ভালোবাসা এটুকু পাথেও তো অবশ্যই। যাই হোক, অনেকদিন পরে আবারও কথা হচ্ছে। আশা করি আপনাদের রেডিওতে যে শোনার সমস্যা হচ্ছিল সেটা এখন সম্পূর্ণরূপে মিটে গেছে, এটা কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে। আচ্ছা, ফোন নাম্বার হচ্ছে 9903055992। নাম্বারটা এফএম গোল্ডেন নাম্বার, কোনো রকম ফোন বা ইমেজ পাঠাবেন না। আজকের বিষয় সম্পর্কে বলি, তবে তার আগে জানিয়ে দিই আমার সমস্ত বন্ধুদের যাদের এই কদিন খুব অসুবিধা হয়েছে, অনেকেই রেডিও শুনতে পারেনি, আপনাদের প্রত্যেকের কাছে মুঠোফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে, তো আপনারা একটা কাজ করতে পারেন, বেশি জায়গা নেয় না ফোনের স্টোরেজে, আপনি প্লে স্টোরে গিয়ে নিউজ অন এয়ার এই অ্যাপটা ডাউনলোড করুন, তারপর লাইভ রেডিও অপশনটায় ক্লিক করবেন, একদম বাঁ দিকের টপে রয়েছে, তারপর সেখান থেকে 100.1 FM গোল্ড কলকাতা, ব্যাস ওটাকে ফেভারিটে অ্যাড করে রাখুন। সঙ্গে সঙ্গে সকালে ঘুম থেকে উঠে চোখ খোলার সঙ্গে সঙ্গে ওই বাটনটা প্রেস করবেন, আর এই প্রান্তে থাকবো আমরা। যাই হোক, চলে যাই আজকের বিষয়। একদম ফোন হাতে নিয়ে যারা বসে রয়েছেন আমার বন্ধুরা, সৌভিক, রঞ্জন, ওদিকে দীপঙ্কর দা, আরও সীমাদি, শুভ্রাদি, যাদের নাম নিলাম না এমন নয় যে তারা বসে নেই, প্রত্যেকে রয়েছেন আমি জানি, আর তাই তো দেরি করব না। আমাদের স্কুলে পড়ার সময় প্রত্যেকেরই একটা করে নেশা ছিল, সেটা হচ্ছে সাইকেল চালানোর নেশা। হ্যাঁ, প্রথমেই যে নিজেদের সাইকেল পেয়ে গিয়েছিলাম এমনটা নয়, হতো কি বাবার, কাকার, দাদার, দিদির, পিসির, এদের সাইকেল নিয়ে প্রথমে হাফ প্যাটেল করতাম, কিন্তু এটা আজকের বিষয় না। আজকের বিষয়টা কি, এই সমস্ত ধাপ পেরিয়ে যখন প্রথম আপনাকে বাড়ি থেকে সাইকেল কিনে দেওয়া হলো, তখন সেই যে বাহন, সেই বাহনের মালিক আপনি, আপনি তখন রাজা, আর সেই অনাবিল আনন্দ আজ তানিয়ার সঙ্গে ভাগ করে নিতে পারেন। হতেও পারে যে আপনার প্রথম বাহন সাইকেল না হয় মোটরসাইকেল হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা হয়, আমারই আমার আত্মীয়র মধ্যে, আমার সেজন্য আমার ছেলে, সে ছোটবেলায় সাইকেল চালানোর আগে শিখেছিল বাইক, এবং হ্যাঁ তারপরে অবশ্যই সাইকেলই তার প্রথম কিনে দেওয়ার বাহন ছিল, সেটা পরের ব্যাপার, কিন্তু হ্যাঁ অনেকেই এমনটা হয় যে সাইকেল না শিখে একদম বাইক শেখেন। তো যাই হোক, আপনার জীবনে প্রথম বাহন কেনার পরের যে আনন্দ সেটাই কিন্তু আজকে তানিয়াকে জানাতে হবে। 9903055992 এই নাম্বারে ছোট্ট করে মেসেজ করবেন, কারণ বন্ধুদের প্রত্যেকের মেসেজ পড়ে যাওয়াটাই আমার লক্ষ্য, আর তাই ছোট্ট করে মেসেজ করলে সবারই মেসেজ পড়ার সুযোগটা হয়। যাই হোক, সেই যে মুহূর্ত যখন একটা সাইকেলের রিং বা আপনার বাইকের রিং, যেটা একমাত্র আপনার, সেই সম্পত্তির মালিক হওয়ার পর আপনার মনটা কি এইরকমভাবেই গিয়ে উঠেছিল?

গুড মর্নিং দিদি, যখন আচ্ছা কি মেসেজ করেছে সেটা আগে বলে দিই। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। গুড মর্নিং রজত। রজত লিখেছে, যখন ক্লাস থ্রিতে পড়তাম তখন সাইকেল পেয়েছিলাম, তার আগে পুরনো সাইকেলে রাস্তায় প্র্যাকটিস করতাম, আর যেদিন নতুনটা হাতে পাই তখন আনন্দে একেবারে আত্মহারা বলতে যা বোঝায় সেটাই। ওটা নিয়ে বিকেল হলেই মাঠে চলে যেতাম চালাতে। আজ অন ইয়ার ভালো হয়েছে, তবুও একদম পরিষ্কার আসছে না। আচ্ছা রজত, একটু জানাবেন যে আপনি রেডিও শুনছেন। আচ্ছা রজত আমার চেয়ে অনেকটা ছোটো, ছোট ভাই আমার। রজত রেডিওতে শোনা যাচ্ছে না, রেডিওতে শুনছো নাকি অন ইয়ারে, মানে নিউজ অন ইয়ার অ্যাপে শুনছো, এই বিষয়টা একটু লিখিয়ে দিও কেমন। আর আরও একটি বিষয়, সেটা হচ্ছে 9903055992 আজ তানিয়া জানতে চায় আপনাদের কাছ থেকে যে আপনাদের জীবনে কেনা প্রথম বাহনটা যখন পেলেন তারপরে আপনাদের যে আনন্দ হয়েছিল সেই আনন্দটা ভাগ করে নিতে হবে তানিয়ার সঙ্গে। নিতেই পারেন, বাধ্য নয়, কিন্তু নিলে তানিয়ার বড় ভালো লাগবে। আপনাদের খুশির কথা জানতে, খুশিটুকু ভাগ করে নিতে পারলে তানিয়ার মনটাও খুশিতে ভরে উঠবে। চলে যাই সৌভিক ডাকুরিয়া থেকে যে মেসেজ করেছে সেই মেসেজে। সুপ্রভাত দিদি। সুপ্রভাত। তা আমার জীবনের বাহন যখন সাইকেল সেটা আসে, তখন পাড়ায় ঘুরতাম 2 ঘন্টা ধরে, মায়ের কাছে খুব বকা খেয়েছি দিদি, পড়ে গেছি তাও চালাতাম, সাইকেল পরিষ্কার করতাম একটু, আঁচড় কাটতে দিতাম না দিদি। খুব তাড়াতাড়ি লিখেছে আজ সৌভিক, বুঝতে পারছি। হ্যাঁ, প্রথম প্রথম যখন সাইকেল বলুন বাইক বলুন আসে, তখন প্রত্যেকেই, সেটা 8 থেকে 80 সবার ক্ষেত্রে এটা হয়, খুব যত্ন, খুব যত্ন, আর তারপরে তাকে আর ফিরেও তাকান না। সে অভিজ্ঞতা আমার রয়েছে, আমার পরিবারেও রয়েছে, আমারও সময় কিন্তু এমনটা ছিল না, আমি খুব যত্ন করতাম সব জিনিসের। যাই হোক, রজত জানিয়েছে রেডিওতে শুনছিলাম, যখন সমস্যা হচ্ছে তখন অ্যাপে শুনছি। বেশ, তবে নেটওয়ার্কে একটু প্রবলেম আছে, তবে আগের থেকে আশা করি অনেকটা কিওর হয়েছে, তাই না? হ্যাঁ, এবার হচ্ছে মেসেজ পড়ব। বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে জানিয়েছেন, শুভ সকাল তানিয়াকে, আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানালাম। দেখো, আমার ছোটোবেলায় বাহন বলতে, আমি তখন ক্লাস 4-এ পড়ি, আমি লুকিয়ে আমার বাবার সাইকেলটা নিয়ে, চাপতে পারতাম না কিন্তু ঠেলে ঠেলে নিয়ে রাস্তায় ঘুরতাম। সবাই বলতো, এইভাবে সাইকেল নিয়ে কোথায় ঘুরছিস? আমি তো চালাতেই জানতাম না, তাই বাবা একদিন বললো, তুই সাইকেল চাপা শিখতে পারবি না। তখন বাবা কিভাবে সাইকেল চাপতে হয় শিখিয়ে দিল। একদিন শিখতে গিয়ে হাঁটু পড়ে গিয়ে হাঁটুতে খুব কেটে গেল, এবং আমাকে তারপর আর সাইকেল চাপতে দেওয়া হলো না। পরে অবশ্য একটু বড় হয়ে আমি নিজেই সাইকেল চাপতে শিখিয়ে গিয়ে

লাম তখন বাবা আমাকে একটা সাইকেল কিনে দিয়েছিল, ছোট্ট সাইকেল। তারপর যখন আমি বড় হলাম, মানে মাধ্যমিক পাস করলাম, তখন একটি মোটর বাইকও কিনে দিয়েছিল। পরে আমি নিজের অর্থে, মানে রোজগার করা অর্থে, ভালো মোটর বাইক কিনেছিলাম। এখনও আমি সেটা চালাই, সেটা আমার সব থেকে প্রিয়। ওকে, থ্যাংক ইউ বিজয়দা, সঙ্গে থাকুন। আর মেসেজ করেছেন যাদবেন্দ্র পান্ডা, লিখেছেন জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। সুপ্রভাত দিত্তানিয়া দিদি ভাই, সুপ্রভাত যাদবেন্দ্রবাবু। আমার প্রথম বাহন সাইকেল, যেটা পেয়ে আমি খুবই উৎফুল্ল ও আনন্দিত হয়েছিলাম, যাহা ভাষায় বোঝানো যাবে না। কিন্তু সেটা কোন ক্লাসে সেটা তো লেখেননি। আজ প্রভাত বিনা, হ্যাঁ প্রভাত বিনার অনুষ্ঠান খুব ভালো লেগেছে এবং রেডিওতে ভালো শোনা যাচ্ছে, এই দুটো বিষয় জানিয়েছেন। যারা ফেসবুক পোস্টে কমেন্ট করে জানিয়েছেন সঙ্গে ছিলেন সকাল জুড়ে এবং গতকাল রাত থেকে, তাদের প্রত্যেককে অনেক অনেক অনেক ধন্যবাদ। আমরা যাব একটা গানে, ফিরে এসে পড়ব। আরও মেসেজ ঢুকেছে, দীপঙ্করদার মেসেজ, এসে পড়ব সেটা। তবে তার আগে একটা গান তো শুনতেই হবে। যখন সেই যে বাহনগুলো আপনারা কাছে পেলেন, তখন সেটা কেমন আপনার প্রাণের যে প্রিয় হয়ে উঠেছিল, সেইটা দেখুন তো এই গানের সঙ্গে তার কিছুটা মিল পান কিনা।

আর এই যে সম্পর্ক, এই সম্পর্ক তো কোনোদিনও মলিন হওয়ার নয়, তাই না? আর সেই জন্যই আপনাদের সঙ্গে এই যে সকাল শুরু করি সেটা প্রচণ্ড ভালো হয়ে যায়। যাই হোক, বলে গিয়েছিলাম দীপঙ্করদার মেসেজ পড়বো, গঙ্গাধরপুর ধর্মতলা হাবড়া থেকে দাদা জানিয়েছেন, দিদি খুব সুন্দর বিষয় দিয়েছেন। প্রথমে পাড়ার কাকা দাদাদের সাইকেল নিয়ে চালানো শিখেছিলাম, তারপর যখন অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হই তখন সাইকেল কিনে দিয়েছিল। সে যে কি আনন্দ হয়েছিল বলে বোঝানো যাবে না। সাইকেল আমার প্রাণ হয়ে গিয়েছিল। সবসময় সাইকেল চালানোর পর পরিষ্কার করে রাখতাম। রাতে ঘুমানোর সময় মনে হতো সাইকেল পাশে নিয়ে ঘুমাই। আর রেডিওতে ভালোভাবে শুনছি, এখনও পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। আর মেসেজ করেছেন শান্তনুদা, আপনি এতদিন কোথায় ছিলেন? 6 তারিখ আপনি তো আপনার দেখা তো পাইনি, মেসেজ পাইনি। যাই হোক, 6 তারিখ বহু বন্ধুরা আমাদের মেসেজ করেনি, হয়তো রেডিও সেটে শোনা যায়নি। আরও একবার বলে দিই, গুগল প্লে স্টোরে গিয়ে নিউজ অন এয়ার এই অ্যাপটা ডাউনলোড করে লাইভ রেডিও অপশানে গিয়ে সেখান থেকে 100.1 FM গোল্ড এই কলকাতা এটা দিতে হবে পুরোটা, দিলে আপনি কিন্তু সরাসরি শুনতে পারবেন, কেমন? কোনো অনুষ্ঠানই মিস হবে না। যাই হোক, শান্তনুদার মেসেজ, গুড মর্নিং তানিয়া, গুড মর্নিং, ভালো আছো তো? খুব ভালো আছি। সবাইকে একসাথে নিয়ে এই যে পরিবার, এই যে পথ চলা, সেটাতে খারাপ থাকা কি যায় বলুন? আজকে টপিক নিয়ে বলি যে আমার প্রথম বাহন ছিল ট্রাইসাইকেল। আচ্ছা, সে ছোট্টবেলা যেগুলো হতো 3টে চাকা বিশিষ্ট, বেশ, তখন 4 বছর বয়স আমার, সব সময় সাইকেলেই ঘুরতাম। দিদা কিনে দিয়েছিলেন। অনেক বাহন এসেছে আমার জীবনে, কিন্তু ওই ট্রাইসাইকেলটা আমার গোল্ডেন মেমোরিতে থাকবে হোল লাইফ। রেডিও ব্রডকাস্টে একটু ডিস্টারবেন্স রয়েছে, আশা করি ঠিক হয়ে যাবে। শান্তনু আইচ, টেগোর পার্ক, কলকাতা 7,39,000। আচ্ছা, একজন বন্ধু বলছেন শোনো সমস্যা নেই, আরেকজন বন্ধু বলছে একটু সমস্যা রয়েছে, মানে ধরা যায় যে একটুখানি হয়তো কোথাও জায়গা বিশেষে একটু আধটু সমস্যা রয়েছে, আশা করি সেটা খুব তাড়াতাড়ি কিওর হয়ে যাবে। আপনারা প্রে করুন, আপনাদের মানে প্রার্থনার জোরটাই আলাদা। পুনম চক্রবর্তী মেসেজ করেছেন উত্তর ২৪ পরগনা থেকে, গুড মর্নিং তানিয়াদি, গুড মর্নিং। আমার জীবনের প্রথম বাহন ছিল সাইকেল। ছোটবেলায় সাইকেলের প্রতি আমার কোনো দয়া মায়া ছিল না। সাইকেল পড়ব হলেই আমি নিজেই সাইকেল থেকে নেমে পড়তাম। সাইকেল পড়ুক কিন্তু আমি যেন না পড়ি, এমন একটা চিন্তা আমার মনে সাইকেল চালানোর সময় কাজ করতো। আসলে মায়ের সাইকেল থেকে পড়ে যাওয়ার যে গল্প, সেটা শোনার পর থেকেই বড় ভয় করতো একা একা সাইকেল চালাতে। দিদা পিছনে ধরে থাকতো, তখন আমি ক্লাস 1-এ পড়ি। তবে দুঃখের বিষয়, আমি বেশিক্ষণ চালাতে পারিনি, কারণ সেটা থাকতো আমার দিদার বাড়িতে। কিন্তু আপনার নিজের সাইকেল কবে হলো সেই বিষয়টা তো জানালেনি না, সেটাই তো জানতে চেয়েছি যে আপনার জীবনে প্রথম বাহন পাওয়ার পর আপনার আনন্দটা কেমন হয়েছিল। আচ্ছা, আরও একটি মেসেজ পড়ে নিই। শুভ সকাল কে পাঠিয়েছেন? অতনু পাঠক, কাশুন্দিয়া হাওড়া থেকে। শুভ সকাল সবাইকে বলি যে আমার জীবনের প্রথম সাইকেল চালানোর শিক্ষা আমার বন্ধু লালুর সাইকেল নিয়ে, পরে মাধ্যমিক পাশ করার পর বাবা সাইকেল কিনে দিয়েছিলেন। প্রথম সাইকেল নিয়ে রাস্তায় বেরোনোর আনন্দ সত্যি অসাধারণ। আজও আমার প্রিয় বাহন কিন্তু সাইকেল। বেশ, আমরা সাইকেলে করে ঘুরতে যাই বা না যাই, গানটা তো শুনতেই পারি, তাই না? ছবির নাম অন্তরাল, শিল্পী শ্যামল মিত্র।

0: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: এত সুন্দর সুন্দর মেসেজ এসেছে, না হেসে থাকতে পারছি না। না না, আমি একা যে হাসবো এমনটা নয়, আপনাদের প্রত্যেককে নিয়েই হাসবো। পড়বো তারও মেসেজ পড়বো, তবে আগে পড়ি উৎপলদার মেসেজ। ছত্রিশগড়ে এসেছেন পুনে থেকে, আর আজ ছত্রিশগড় থেকে উৎপল মুখার্জি শুনছেন তানিয়ার অনুষ্ঠান। তিনি লিখেছেন, তানিয়া বোনের অনুষ্ঠান মনে মেলদিতে কান পেতেছি। চোখের সার্জারির পর প্রায় দুই মাস পরে বাড়ি থেকে পেরিয়েছি। এখন স্ক্রিন টাইম কমিয়ে অডিও মোডে বেশি থাকি, খুব ভালো। মন মাতানো গান শুনে শুনে মন ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা, শুধু মন মাতানো গান শুনেই মন ভালো হচ্ছে, তানিয়া যে এত ভালো ভালো গান শোনাচ্ছে সেটার জন্য? যাই হোক, আমি জানি জানি আপনারা আমাকে ভীষণই ভালোবাসেন, আর তাই তো সকাল সকাল আজ প্রচুর মেসেজের বন্যা বয়ে যাচ্ছে। যাই, দেরি না করে সেসব পড়ি। বরং উৎপলদা লিখেছেন যে, স্কুলে যখন প্রথম আচ্ছা স্কুল থেকে যখন প্রথম কলেজে গেলাম, আমাকে তখন একটা নতুন সাইকেল দেওয়া হলো, যেটা পেয়ে আমি খুবই আনন্দিত হয়েছিলাম। দিন রাত খুব নজরে রাখতাম, কারণ আমার ছোট ভাই মাঝে মাঝেই সেটা নিয়ে চালাতে শিখত। এটাই ছিল আমার প্রথম বাহন। তার মানে আপনি বেশ ভয়েই থাকতেন, পাচ্ছে ছোট ভাই না পড়ে যায়। ছোট ভাইয়ের লাগুক বা না লাগুক, আপনার সাইকেলের যেন কোনো আঘাত না আসে, ওই দীপঙ্করদার মতো। যাই হোক, চলে যাই পরের মেসেজে। উৎপলদার পরেই মেসেজ করেছেন মীনা কর্মকার দমদম থেকে। শুভ সকাল তানিয়া, আজ রেডিও খুলেই তোমাকে পেলাম। রেডিও শোনাই হচ্ছে না, আমার ভাইয়ের বউয়ের কাছে থাকতে হচ্ছে, তোমাকে তো বলেছি। হ্যাঁ অবশ্যই, আমার মনে রয়েছে। উনি এখন কেমন আছেন সেটা কি আপনি লিখেছেন? না লিখেননি, আশা করি উনি সুস্থতার দিকে এগোচ্ছেন এবং খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। কিন্তু লিখেছেন এবার মেসেজ, কি লিখেছেন যে, ছোট্টবেলায় সাইকেল চালানো শিখেছি, কিন্তু বাবার ক্ষমতা ছিল না নতুন সাইকেল কিনে দেওয়ার, তো সেজন্য ওই বাবার সাইকেলটা নিয়েই চালাতাম। এবং চালাতে গিয়ে একবার পড়ে গিয়ে হাঁটুর পিছনে কাটা দাগ হয়ে গিয়েছিল, তখন আমার বয়স ছিল 8। বাবাই চালানো শিখিয়েছিলেন, আজ বাবা নেই, সাইকেলটাও নেই, আছে আমার পায়ের কাটা দাগটা। ভালো থেকো তানিয়া। মিনাদের এই মেসেজ পড়ার পর আর অন্য কোনো মেসেজ যেতে ইচ্ছা করছে না, আর ঘড়ির কাঁটাও বলছে 9টা বাজছে। চলে যাই একটি গানে, ফিরে আসছি তারপর।
0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।

পথ যাওয়া ফুরিয়ে তো যাই, এই যে নিজের একটা সাইকেল হবে, এই যে আনন্দ, এই যে উত্তেজনা, সেইটা কিন্তু আমাদের অপেক্ষার পরে যখন পাওয়ার আনন্দ সেটাকে অনেক বেশি করে দিত, তাই না? যাই হোক, যারা এই মাত্র টিউন করেছেন তাদের আরও একবার বলে দিই, ঘড়ির কাঁটায় 9:04 হয়ে 50 সেকেন্ড, আর আপনি রয়েছেন 100.1 FM গোল্ডে তানিয়ার সঙ্গে, শুনছেন মনের মেলোডি। আর আজ মনের মেলোডিতে আপনারা শুনছেন এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টা আপনাকে নিয়ে যাবে আপনার ছোটবেলায়, যা সততই আনন্দের। বিষয়টা এরকম যে আপনি যখন প্রথম বাহন পেয়েছিলেন, না না, একদম আপনার নিজের, এটা আমার, এই যে একটা আনন্দ, সেই আনন্দটা ভাগ করে নিতে পারেন তানিয়ার সঙ্গে 9903055992 এই নাম্বারে। সেটা হতে পারে সাইকেল, হতে পারে বাইক, হতে পারে চার চাকা, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যাই হোক না, তাও আর কি হতেই পারে, কারো কারো জীবনে হতেই পারে এমনটা, তো সেটাই আমাকে পাঠাতে হবে। একটু টেক্সট মেসেজ দেখা দেখি আর কি, অনেকক্ষণ তো হোয়াটসঅ্যাপ

মেসেজ পড়লাম। আজ নতুন একজন বন্ধু এফএম গোল্ড পরিবারে জুড়েছেন, তার নাম কুমকুম দে, পাঠিয়েছেন কলকাতা থেকে, লিখেছেন, আচ্ছা প্রথমেই জানাই এফএম গোল্ড পরিবারে কুমকুম দেকে স্বাগত, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা তানিয়া তোমায়, থ্যাংক ইউ। এরকম সুন্দর একটা বিষয় নিয়ে প্রোগ্রাম করার জন্য আগেই থ্যাংক ইউটা বলে দিচ্ছি, আরও একবার থ্যাংক ইউ। পুরনো অনেক স্মৃতি মনের কোণে ভিড় করে থাকে আমাদের সকলেরই, তুমি প্রকাশ করার জায়গা করে দিলে, ধন্যবাদ। আমারও জীবনের প্রথম বাহন সাইকেল, এবং সেটি বাবা কিনে দিয়েছিলেন। বাবার থেকে পাওয়া কোনো জিনিস তখন যে কী আনন্দ দিত সেটা বলার বিষয় নয়। আর এখন আমরা সকলেই বড় হয়ে গেছি, চাইলেই অনেক কিছু কিনতে পারি, শুধু কিনতে পারি না সেই ছোটোবেলার আনন্দটা। একদম একদম ঠিক বলেছেন, খুব ভালো থেকো, আর আমাদের এই রকম ছোট্ট ছোট্ট বিষয়গুলো তুমি মনে করিয়ে দিও। না না, এই ভারটা তানিয়া সবসময় নিয়ে রাখে, কারণ বারংবার তানিয়া নিয়ে চলে যায় আপনাদের ছোট্টবেলায়, তাই না? হ্যাঁ, এবার মেসেজ করেছেন লক্ষ্মীদের সুভাষগ্রাম থেকে, জানিয়েছেন এখন শুনতে কোনো অসুবিধা হচ্ছে না। আর পাঠিয়েছেন সল্টলেক থেকে আশিস দত্ত, সাইকেল চালানো শেখার সময় সাইকেল থেকে অনেকবার পড়ে গিয়েছিলাম, হাত পা ছড়ে যেত, কিন্তু বাবা মা সেসব বিষয়ে বিশেষ পাত্তা দিতেন না। প্রথম সাইকেল কিনি নিজের টাকায় চাকরি পাবার পর, সেটা 1976 সালে, তখন সাইকেলের দাম ছিল 400 টাকা। ভেবে দেখুন, 76 আর 26, মাঝে কেটে গেছে 50টা বছর, এখন 400টা বোধ হয় 4000 টাকার কাছাকাছি, তাই না? যাই হোক, সাইকেলটা আমার অনেক দিনের সঙ্গী ছিল, পরে একদিন নিশি কুটুম্ব এসে সাইকেলটি নিয়ে চলে যায়। আশিস দত্ত, আশিসদা কিন্তু বেশ রসিক মানুষ, খুব খুব সুন্দর করে কিন্তু উনি বেশ মেসেজগুলো করেন আমাদের। আরও একটি মেসেজ এসেছে ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে, জানিয়েছেন গুড মর্নিং তানিয়া, গুড মর্নিং প্রভাত বিনায়, আজ আনন্দ সকাল, খুব ভালো লেগেছে, যেন মনে হলো প্রভাত বিনা প্রভাত ভোর, আচ্ছা যেন মনে হলো প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও আরও আরও দাও প্রাণ, থ্যাংক ইউ। এবার বিষয়ে বলি, সাইকেল একাই শিখেছি, সাইকেল আমার অনেক উপকার করেছে, একলায় এলাকায় যেখানে দরকার হতো সেখানে ওই আমার সঙ্গে যেত। হ্যাঁ, সেটা তো অবশ্যই, সাইকেল আমাদের প্রত্যেকেরই সঙ্গে, কিন্তু বিষয়টা সেটা ছিল না ভোলুবাবু, বিষয়টা ছিল যে যখন আপনি প্রথম বাহন পেয়েছিলেন, মানে বাড়ি থেকে বড়রা কিনে দিয়েছিল বা আপনি নিজের টাকা কিনেছিলেন, সেই আনন্দটা কিন্তু ভাগ করার কথা ছিল। যাই হোক, চলে যাই এটা গানে, গানের ওপারে ফিরবো আবার হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়ে। শুভ্রাদি মাঝরণী থেকে খুব বড় একটা মেসেজ করেছেন, সেটা কিন্তু শুনতেই হবে। এখন গানে গানে অখিল বন্দ্যঘোষ।

অনেক সময় এমনটা হতো যে বাড়ি থেকে হয়তো সম্ভব ছিল না নতুন সাইকেল কিনে দেওয়ার, বা বাড়িতে কারোর সাইকেলও ছিল না, কিন্তু পাড়ার বন্ধু বান্ধবদের কাছে বা স্কুলে যেতেন যখন সেই সময় দাঁড়িয়ে, তখন আমার কাছে নেই আর ওই বন্ধুর কাছে আছে, কবে আমার একটা হবে, এই এই কথাগুলো ভেবেই, মানে এরকম অনুভূতি আপনার আমার প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো হয়েছে। ইস, আমারও যদি একটা সাইকেল থাকতো তাহলে আমি ব করে চলে যেতাম, মনে হতো কি না বলুন? সেই কথা মাথায় রেখেই গানটা চালিয়েছিলাম আর কি। যাই হোক, চলুন মেসেজে যাই। যেমনটা কথা দিয়ে গিয়েছিলাম, শুভ্রা ভট্টাচার্য পাঠিয়েছেন বাঁশতনী থেকে লম্বা মেসেজ, চলুন। প্রথমেই বলি যে অনুষ্ঠান এখন সুন্দরভাবে শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না, আমি রেডিওতেই শুনছি। বেশ, আমার প্রথম বাহন ছিল সাইকেল। মাধ্যমিকের পর আমাকে বাবা প্রথম সাইকেল কিনে দিয়েছিলেন, তার আগে অবশ্য আমার দাদার সাইকেল নিয়ে আমি ঠিক সবাই যখন দুপুরে ঘুমিয়ে পড়ত আস্তে করে সাইকেলটা বের করে হাফ প্যাডেলে চালাতাম, তারপর যখন ফুল প্যাডেল চলল মানে চালাতে শিখলাম তখন একটা ঘটনা ঘটল। এই প্রসঙ্গে আমি একটু থামিয়ে, মানে আপনার মেসেজটা একটু থামিয়ে একটা কথা বলি। দেখুন, আমরা যখন ছোট ছিলাম আর যখন সবাই সাইকেল চালানো শিখছি সেই সময় এই ঘটনাটা বোধহয় ঘটতো গ্রীষ্মের ছুটিতে বা পুজোর ছুটিতে, যখন দুপুরবেলা বাড়িতে থাকতাম বা ছুটির দিনগুলোতে, তখন মনে হতো না কখন বিকেল হবে, কখন সবাই সবে ঘুমাবে আর সাইকেলটা নিয়ে টুক টুক টুক টুক করে বেরিয়ে পড়বো সাইকেল চালাবো। সাইকেল চালানোর নেশা কিন্তু ভয়ঙ্কর একটা নেশা ছিল, ঠিক বলছি কিনা বলুন? আমার তো ছিলই, আমিও শিখেছি। আমার কথা শেষে না হয় বলা যাবে, আগে সুব্রতির মেসেজটা শেষ করি। হ্যাঁ, সুব্রতি তারপর কী করলেন, ফুল ব্যাটেল যখন চালানো শিখে গেলেন তখন বান্ধবী ডালিয়াকে নিয়ে একবার সাইকেল চালাচ্ছেন, তারপরে সোজা গিয়ে একটা গাছে ধাক্কা মেরে দুজনেই উল্টে পড়ে গেলেন, যদিও সেরকম বড় কিছু ক্ষতি হয়নি কিন্তু তার ভয় কাজ করেছিল। তারপর থেকে ডালিয়া আমাকে দেখলেই বলতো, বাবা রক্ষে কর, আমি তোর সাইকেল আর চড়বই না। তারপরে তো বাবা মাধ্যমিকের পর সাইকেল কিনে দিলেন, তখন ওটা আমার কাছে কোনো দামি চার চাকার চেয়ে কম ছিল না। সবচেয়ে মজা কী জানো তো, আমি রাতে ঘুমাতেই পারতাম না, উঠে বারান্দায় গিয়ে দেখতাম আমার সাইকেলটা ঠিক আছে তো, যেন আমার বয়ফ্রেন্ড ছিল। বোঝো, সাইকেল আজকাল নাকি বয়ফ্রেন্ডের মতো হয়ে যাচ্ছে। বেশ বেশ, আর এক আমার রসিক দিদি কী সুন্দর করে ভেবেছেন, বলেছেন এবং লিখেছেন, আজ গাড়ি আছে, এসি আছে, কিন্তু বিশ্বাস করো তানিয়া, ওই সাইকেলের হ্যান্ডেলটা ধরে যে স্বাধীনতাটা পেয়েছিলাম সেটা আজও কোটি টাকায় কিনতে পারি না। ওটাই ছিল আমার প্রথম প্রেম, প্রথম উড়ান। একদম একদম, মানে আপনার সঙ্গে আমি একেবারেই সহমত, কারণ এই অনুভূতিটা কিন্তু আমার মধ্যেও ছিল। যখন সাইকেল চালিয়ে যেতাম না একটা মানে স্টাইল করে, আমি তো ফুল স্পিডে সাইকেল চালাতাম, মানে থাক আর আর বারবার ফিরে যাচ্ছে আমার ছোটোবেলায়। বরং মেসেজ পড়া যাক, বাংলাদেশে চলে যাই একটু। আত্রাই থেকে কাজী আবু জাফর একটি কবিতা পাঠিয়েছেন, ওই দেখো হাতে চলে সাইকেল চড়ে বন বন চাকা ঘুরে খুব জোরে জোরে, হাসি হাসি মুখ তার পিছনেতে লেজ তার দোলে বাড়ে বাড়ে। কাজী আবু জাফর জানিয়েছেন যে এই কবিতায় যে আনন্দ আর খুশির কথা বলা হয়েছে, আমারও প্রথম বাহন পাওয়ার পর তেমনই আনন্দ হয়েছিল। খুব সুন্দর করে অন্যরকমভাবে মেসেজ করেছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইভাবে আমাদের সঙ্গে সুদূর থেকে জুড়ে থাকুন। অমিতাবোধা মেসেজ করেছেন, ভেবেছিলাম এক্ষুনি পড়বো কিন্তু এখনও টাইপিংয়ে রয়েছেন, তাহলে আপনি শেষ করুন তারপর বরং আমারটা আপনারটা পড়ি। দমদম থেকে সীমা দাস পাঠিয়েছেন, শুভ সকাল তানিয়াদি, শুভ সকাল দিদি। বিষয় অনুযায়ী বলি, আমার নিজস্ব কোনো সাইকেল ছিল না আর নিজের সাইকেল চালানো শেখাও হয়ে ওঠেনি, তবে পাশের বাড়িতে আমার এক দিদি ছিলেন, ওই দিদি খুব সুন্দর সাইকেল চালাতে পারতেন। ছোটোবেলায় ওই দিদি আমাকে নিয়ে সাইকেল চালাতেন, তাতে খুব আনন্দ পেতাম। ওই সুন্দর দিনগুলোর কথা আপনি আজ মনে করিয়ে দিলেন, সুন্দর সব গান দিয়ে খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, অনেক শুভেচ্ছা। আর সঙ্গে জানিয়েছেন রেডিওতে এখন পরিষ্কার অনুষ্ঠান শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সীমাদি, থ্যাংক ইউ সো মাচ। আর সীমাদি, যাদবেন্দ্র দা, এরকম কিছু শ্রোতা বন্ধুরা আছেন যারা কিন্তু একদম এফএম গোল্ড পরিবারের সঙ্গে প্রায় ২৪ ঘন্টা, মানে শুধু স্নান খাওয়া
হওয়া এবং সবারটুকু বাদ দিয়ে সব সময় থাকেন। এবং সত্যি আপনাদের আমরা মানে এই এই যে আপনারা এতটা সময় আমাদের সঙ্গে জুড়ে থাকেন, এটা সত্যি আমাদের প্রাপ্তি। আমি হয়তো যাদের নাম বললাম না, আবার মন খারাপ করবেন না, সবসময় তো সব কিছু একসঙ্গে বলা হয়ে ওঠে না। যাই হোক, অমিতা বোধা এখনও মেসেজ টাইপ করছেন কি, আমি বরং অন্য মেসেজে যাওয়ার আগে একটা গান শুনিয়ে দিই, তারপর আবারও যাব। দেখি সাইকেল চালাতে চালাতে কখনো কি এই গানটা গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, গানে গানে ছবির নাম পলাতক। কোন দেশে শাকিল নাই কোথায়।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

কে আবার ডাকবে? তানিয়া যখন আছে 100.1 FM গোল্ডে, তখন তানিয়াই ডেকেছে, আর ডেকেছে কারণ আপনাদের ছোটবেলার সেই স্মৃতি। প্রথম বাহন পাওয়ার পরে আপনাদের যে আনন্দ হয়েছিল সেটাই কিন্তু তানিয়া জানাতে বলেছে। আপনাদের প্রিয় FM গোল্ডের যে নাম্বার 9903055992 এই নাম্বারে। গানটি আমরা শুনছিলাম অগ্নি পরীক্ষা থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। না, এসব তথ্য আর বলার অপেক্ষা রাখে না, তুই আর তবু আর কি বলতে তো হয়। মেসেজ করেছেন চন্দন কুণ্ডু আগরপাড়া থেকে, শুভ সকাল তানিয়াদি, শুভ সকাল। আমার প্রথম বাহন হলো সাইকেল, যা সিগন্যাল মানে না, যেটা আমি বিয়ের পরে কিনেছি। আর গানগুলো খুব সুন্দর হচ্ছে, তানিয়াদির গানের চয়েস খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যদিও আজ আমরা অনেক, মানে আমি অনেক অসুবিধা করেই গান বাজাচ্ছি, তার একটা বিশেষ কারণ রয়েছে। আমাদের এই যন্ত্রগুলো কিন্তু বিশেষ যন্ত্রণার মধ্যে রেখেছে আমাদের প্রত্যেককে, কিন্তু তবুও আমার কৃষ্ণের আশীর্বাদেই বলুন আর যাই বলুন, বেশ কিছু ভালো গান আমি অন্য জায়গা থেকে জোগাড় করে নিয়েছি, আর সেগুলোই কিন্তু আপনাদের শোনাচ্ছি। সবই আপনাদের ভালো রাখার যে দায়িত্ব আমাকে ঈশ্বর দিয়েছেন বা আমার FM গোল্ডের বস দিয়েছেন, তাঁদের আশীর্বাদ আর কি, তাছাড়া আর কি বলুন। যাই হোক, আরও একটি মেসেজ এসেছে দীপঙ্কর দা, হ্যাঁ দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা থেকে। ও অ্যান্ড দাদাও জানিয়েছেন, দিদি আজ খুব সুন্দর সুন্দর গান শুনছি, গানগুলি হৃদয় ছুঁয়ে যাচ্ছে, আপনাকে ধন্যবাদ সুন্দর গান শোনানোর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনাদেরও ধন্যবাদ এত ভালোভাবে এত সুন্দরভাবে সারা সকাল আমার সঙ্গে থাকার জন্য। চলুন একটু অন্যরকম মেসেজ পড়া যাক। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, শুভ সকাল, শুভ সুন্দর সকাল, আপনাকেও শুভ মিষ্টি সকাল। আজকের সুন্দর টপিকে বলি, আমি প্রথম সাইকেল এবং রিস্ট ওয়াচ পেয়েছিলাম মাধ্যমিক পরীক্ষার পরে, প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর। এবং সাইকেল নিয়ে সব থেকে স্মরণীয় দিন, যেদিন আমার গার্লফ্রেন্ডকে সামনে বসিয়ে ঘুরে বেরিয়েছিলাম। সত্যি আজ যদি আমার কম্পিউটারটা ঠিক থাকতো তাহলে আমি একটু অন্য গান বাজাতাম, বুঝতেই পারছেন কোন গানটা, সেই সপ্তপদীর সেই গান। সামনে নিয়ে সেখানে পিছনে ছিল বাইকের মহানায়িকা, তবে কি যখন আপনি নায়ক, আপনার নায়িকা সামনে বসুক বা পিছনে, তখন তো আপনি উত্তম কুমার আর আপনার নায়িকা সুচিত্রা সেন, তাই না?

আচ্ছা, মৈনাক বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন, অনেক বেশি বয়সে একটা পুরনো সাইকেল কিনি, বেশ কিছুদিন চালানোর পর সেটা একটা নতুন গেঞ্জি ব্যাগ আর ছাতা সমেত চুরি হয়ে যায়। পুজোর সময় ছিল সেটা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার গেঞ্জি গায়ে, আমার ছাতা মাথায়, আমারই সাইকেল নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে আরেকজন। আনন্দ হয়েছিল, তবে সেটা আমার নয়, তার। যাই হোক, সরি, মানে আমি হেসে ফেললাম, আপনি মেসেজটা এমন করে পাঠিয়েছেন, যদিও এটা খুব দুঃখের ঘটনা, কিন্তু আপনি এমন সুন্দর করে লিখেছেন বিষয়টা, তাই আর কি। যাই হোক, সেসব দুঃখ ভুলে আর একটা কিনে নিলাম, সেটা নিয়ে আমার পথ চলাতেই আনন্দ। থ্যাংক ইউ, এভাবে পথ চলতে থাকুন। আরেকটা মেসেজ বাদ রয়ে গিয়েছিল, সৌম্যদীপ ভুঁইয়া কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন, নমস্কার তানিয়া দি, শুভ সকাল। শুভ সকাল সৌম্যদীপ। সঙ্গে জানিয়েছেন, আমার বিশেষ মনে পড়ে না, আমি কিন্তু মায়ের মুখে শুনেছিলাম যে আমি নাকি ছোটোবেলায় মাসি পিসি ঠাকুমাদের বলে বেড়াতাম আমাদের মোটর সাইকেল কিনে দিতে হবে আমাকে। তো তাদের প্রশ্ন ছিল, মোটর সাইকেল কিনে তো দেবো, কিন্তু আমাকে পিছনে নিবি তো? উত্তরে নাকি আমি বলতাম, চুলে শ্যাম্পু করে চুল খুলে বাইকের পিছনে বসতে হবে, তবেই আমি পিছনে নেব। সেই কথা মতো একজন আমাকে একটা ট্রাইসাইকেল কিনে দিয়েছিলেন লাল রঙের, কিন্তু সেটা আমি চালাতে পারিনি সে সময়, কারণ আমরা ভাড়া বাড়িতে থাকতাম, দোতলায় থাকতাম, মা ছাদে চালাতে দিতেন না। অনেক পরে গিয়ে যখন সেটা চালাতে শিখলাম, তখন সেটা প্রায় ভেঙে গেছে। আর এমনিতেই বাইসাইকেল চালানো শিখেছি আমি যখন ক্লাস নাইনে পড়ি। এখন বাইক আছে, তবে সেটা মা বা স্ত্রী চড়েন, কিন্তু অবশ্যই হেলমেট পরে, চুলে শ্যাম্পু করে চুল খুলে কিন্তু কখনোই নয়। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আরও গান সঙ্গে সঙ্গে আরও মেসেজ তো আমরা পড়বই, তবে একটা গানে যাই, গানের ওপারে ফিরছি আবারও আপনাদের পাঠানো মেসেজ নিয়ে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold, মনের মেলোডি।

কখনো মেঘ, এই ছবি থেকে হারিয়ে যেতে যেতে এই গানটি আমরা শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন তানিয়ার সঙ্গে মনের মেলোডি 100.1 FM গোল্ড কলকাতায়। মেসেজ করেছেন প্রদীপ মুখোপাধ্যায় চগাছা হাওড়া থেকে। সুপ্রভাত মনের মেলোডি, আমার নতুন সাইকেল কেনা হয়েছিল, সাইকেল শেখার অনেক দিন পরে। আমি শিখেছিলাম যখন আমি ক্লাস ফাইভে পড়ি। আমার বাবা একটি নামি কোম্পানির বিলিতি সাইকেল ছিল। বাবা খুব যত্ন করতেন সেটির। দেখতাম রোজই বাইরে বেরোনোর আগে ভালো করে সাইকেলটা মোছামুছি করতেন। স্বাভাবিকভাবেই তার এই প্রিয় সাইকেলটা কখনোই আমার হাতে ছেড়ে দেননি, কিন্তু আমিও হাল ছাড়িনি। বাবা অফিসে বেরিয়ে গেলেই মাকে কোনো রকমে রাজি করিয়ে নিয়েই রাস্তায় বেরিয়ে পড়তাম। তবে হ্যাঁ, খুব সাবধানেই চালানো শিখতাম যাতে বাবার নজরে বিষয়টা না আসে আর কি। কোনোভাবে পড়ে গেলে বা সাইকেলে আঁচড় লাগলে সেক্ষেত্রে তো বাবা বুঝতে পেরে যেতেন তাই। এছাড়াও বাবার শুধু নয়, পাড়ার কাকু জেঠু দাদা যাকেই সামনে পেতাম কোনো রকমে রাজি করিয়ে একটু দাও না গো বলে তার সাইকেলটা চালাতাম। এইভাবেই আমার সাইকেল শেখা। এর অনেকদিন পরে আমার উপনয়নের সময় আমি একটি নতুন সাইকেল পেলাম, সেটি তখন আমার কাছে পরম প্রাপ্তি। তারও অনেক দিন পরে আমি তখন নতুন চাকরিতে ঢুকেছি, একটি দু চাকার মোটর সাইকেল কিনেছিলাম এবং সেই গাড়িতেই আমি মোটর সাইকেল চালানো শিখেওছিলাম। সবাইকে জানাই বৈশাখী প্রভাতী শুভেচ্ছা। অমিতাবহর গলফ গার্ডেন থেকে প্রথমে একটু অভিমান করেছিলেন যে কেন আমি তার নাম মিনি। দাদা, আপনাকে কিন্তু আমি ভুলতে পারবো না, কারণ আমার মনে আছে আপনি আমাকে প্রথম স্কোর দিয়েছিলেন A++++++। তো সেটা আমি কীভাবে ভুলতে পারি বলুন? হ্যাঁ, সবসময় একটা নাম নেওয়া হয়ে ওঠে না। এই যে চন্দ্রাবলি দিদি, অনেকদিন তার কোনো খবর পাচ্ছি না, মেসেজ পাচ্ছি না, জানি না হয়তো দিদি ব্যস্ত রয়েছেন। কিন্তু যার নাম নিলাম না তার মানে তো এটা নয় যে তাকে মিস করছেন। আমি সবসময় আপনাদের প্রত্যেককে মিস করি। যাই হোক, সময় কমে আসছে আর মেসেজ প্রচুর, পড়ি আজকের মেসেজ। অমিতাবদা লিখেছেন যে জামশেদপুরে যখন থাকতাম তখন আমি একটা সাইকেলে যাতায়াত করতাম। অনেক ঘটনা আছে। স্কুলটা বাড়ি থেকে অনেক দূরে ছিল, তাই সাইকেলের খুব দরকার হতো। আর সঙ্গে জানিয়েছেন অমিতাবদা যে আজকে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে রেডিওতে। থ্যাংক ইউ সো মাচ মেসেজ করেছেন বেতার বন্ধু রবীন মানা জুজরশা পাঁচলা হাওড়া থেকে। অনেকদিন পরে এলাম দিদি ভাই, তাই তো আসেন না কেন? এখন তো সবসময় রেডিও সেট নিয়ে ঘুরতে হবে এমনটা নয়, মোবাইল ফোন নিয়েও কিন্তু আপনারা সরাসরি গান শুনতে পারেন, FM গোল্ডের সঙ্গে কানেক্ট হতে পারেন। যাই হোক, মেসেজে যাই। প্রথম সাইকেল শিখে করেছিলাম রেস, রাস্তায় পড়ে যাই যখন সবাই বলেছিল বেশ, পা ছড়িয়ে রক্ত ঝরিয়ে গেলাম ডাক্তারখানা, বাবা মা বলে দিল বড় রাস্তায় সাইকেল চালানো মানা। তারপর 55 বছর সাইকেল আমার সাথী, তেল লাগে না, খরচ কম, সাইকেলেই মাতামাতি। একদম সঠিক। আর কোনো বায়ু দূষণও হয় না, শব্দ দূষণও সেরকম হয় না, তাই না? গরুহাটতলা তেঁতুলতলা থেকে গোপাল মান্না লিখেছেন, শুভ সকাল। প্রথমেই জানায় যে আর রেডিওতে শোনার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। এবারে আসল বিষয় বলি, বাবা একেবারে সাধারণ পরিবারের মানুষ ছিলেন, তাই সাইকেল কেনা সম্ভব ছিল না। আমি যে সময় কথা বলছি তখন 1967 সাল এবং সোনার দাম ছিল 150 টাকা এবং সাইকেলের দাম 1973 নাগাদ ছিল 500 টাকা। সে সময় বলা হতো সাইকেল চালালে নাকি রক্ত দিতে হয়, অর্থাৎ হাত পা ছড়ে কেটে যেত। তো সেজন্য বজবজে তখন ছিলাম এবং কলেজে পড়ার সময় সাইকেল চড়া শিখেছিলাম এক বন্ধুর সাইকেল নিয়ে। পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সঙ্গে থাকুন গোপালদা। নন্দাদি মেসেজ করেছেন, নন্দাদির মেসেজটা একটা গানের উপরে পড়ব। তার আগে মনিকা মাইতি নামখানা থেকে লিখেছেন, দিদি ভাই সুপ্রভাত, আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি, তাই আলাদা করে আমার কোনো বাহন ছিল না। আমি রোজ 3 কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম এবং কোনো বাহন ছিল না, খুব কেঁদেও ছিলাম সাইকেল কিনে দেওয়ার জন্য, কিন্তু তা পাইনি। এখন আমার স্কুটি আছে যা চালিয়ে আমি অফিসে যাই। বাহ, সেটাও তো পেয়েছেন। জীবনের লড়াই করে পাওয়ার আনন্দ তো না একদম আলাদা, জানেন তো।
নিশাকর ধর, ওরে বাপরে প্রচুর বড় মেসেজ। ঠিক আছে, আমি নন্দাদি আর নিশাকরদার মেসেজ একটু পরে পড়ছি, তার আগে একটা গান শুনে নিই। আর তারও আগে সুখেন্দুদার মেসেজটা পড়ে তারপরে গানে যাই। শান্তিনিকেতন থেকে পাঠিয়েছেন, শুভ সকাল তানিয়া, শুভ সকাল সুখেন্দুদা। লিখেছেন, স্কুটার বাইক কার ছেড়ে বাহন মানি শুধু তাকে, স্কুল থেকে কর্মজীবনে পেয়েছিলাম আমি যাকে, নতুন সাইকেল পেলাম যখন তখন ক্লাস সেভেন, দিনে রাতে মোছামুছি যত্ন হাতের মুঠোয় হেভেন, শীত সকালে হাত ছেড়ে আরও অনেক কায়দা, দেহ গঠনে বন্ধুর মতো মিলেছিল বহু ফায়দা, বহু মজার ঘটনা আছে বলবেই আমার বাহন, কথা বলতে পারলে সে বলতোই সাত কাহন। আহা, কি সুন্দর করে লিখেছেন রবীন্দ্রও, খুব সুন্দর লিখেছেন এবং সুখেন্দু দ্বারাও খুব খুব খুব ভালো হয়েছে। তাই আপনাদের দুজনের জন্য এই গানটি রইল, দেখুন তো। শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়, ছবির নাম দেয়া নেয়া।

কিশোর দা হাওড়া বালি থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং সুপ্রভাত তানিয়া, গুড মর্নিং দাদা আপনাকেও। লিখেছেন, আমরা অনেক বছর আগে যেখানে ছিলাম সেখানে খুব ঘিঞ্জি অঞ্চল, মাঠঘাট বিশেষ ছিল না, তাই বাবার সাইকেল থাকা সত্ত্বেও শিখতে পারিনি। আমার জ্যাঠামশাই থাকতেন দুর্গাপুরে বেনাচিতির মোড়ে। গরমের ছুটির সময় জ্যাঠামশাইয়ের বাড়িতে এক মাস ছুটি কাটাতে গিয়ে সাইকেল চালানো শিখেছি। কি বড় মাঠঘাট ওখানে, তিন চার দিনের মধ্যেই সাইকেল চালানো শিখে গিয়েছিলাম। সেই জায়গাটার কথা, আমার ছোটবেলার কথা সব কিছু মনে করি দেওয়ার জন্য তানিয়াকে অনেক অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও মেসেজ করার জন্য। নিশাকর ধর জগদ্ধাত্রীতলা আমতা থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া দিদি ভাই, শুভ সকাল। অনেকদিন পর কণ্ঠস্বর শুনতে পেলাম, ভালো লাগলো। আমি কিন্তু ছ তারিখেও এসেছিলাম। আমার বর্দা প্রথম সাইকেল কিনেছিলেন, তাও খুব কষ্টে। সেই সাইকেল একটু পুরনো হতে আমিও আস্তে আস্তে সাইকেল চাপা শিখলাম। এখন ঘরে দুটো সাইকেল, একটি আমার বড় মেয়ের ও একটি আমার। এখন খুব আনন্দ লাগে, নিজে কিনে সাইকেল চাপছি আর কি, সাথে একটি বাইকও কিনেছি, খুব ভালো। এইভাবেই আনন্দ উপভোগ করুন, নিজের অর্থে কেনার আনন্দটা একটা আলাদা। সঙ্গে লিখেছেন, সকাল 9টায় রেডিও টিউন করলাম। হ্যাঁ, আরেকটা বিষয় নিশাকর দা, আপনি কিন্তু চাইলে আপনার ফোন থেকেও FM গোল্ডকে শুনতে পারেন, কিচ্ছু লাগবে না। শুধু প্লে স্টোরে গিয়ে নিউজ অন এয়ার এই অ্যাপটা ডাউনলোড করুন, সেখানে একদম বাঁ দিকের টপ কর্নারে দেখবেন লাইভ রেডিও অপশন আছে, সেখানে গিয়ে ক্লিক করবেন। তারপর একটা সার্চ অপশন পাবেন, সেই সার্চ অপশন মানে সেই আতশ কাঁচ, সেইখানে গিয়ে স্যার লিখতে হবে FM গোল্ড কলকাতা। ব্যাস, সঙ্গে সঙ্গে সরাসরি রণে বনে জঙ্গলে দেশের বিভিন্ন কোণে যেখানেই থাকুন না কেন, তানিয়াকে সরাসরি শুনতে পাবেন। আর সঙ্গে তানিয়ার পছন্দ করা এই সমস্ত ভালো ভালো গান। যাই হোক, সঙ্গে নিশাকর দা আরও লিখিয়েছেন যে সকাল 10টা পর্যন্ত আরও ভালো ভালো গান শুনতে পাবো নিশ্চয়ই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কবে আসবেন? 14 তারিখ। 14 তারিখ আবারও আসবো সকাল সকাল। সকাল থেকে শুনুন 6:10 থেকে 7টা পর্যন্ত এবং 8:30 থেকে 10টা পর্যন্ত, কিন্তু 14 তারিখ থাকবো আপনাদের সঙ্গে। এবার সময় হয়েছে নন্দাদির মেসেজ করার। নন্দাদি অনেক আগে মেসেজ করেছেন, আই এম ভেরি সরি এতটা দেরি হলো, যাই সেটি পড়ি। সুপ্রভাত তানিয়া, কবিপক্ষ চলছে, চারদিকে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাচ্ছি, মনটা এমনিতেই প্রশান্তিতে ভরে আছে। উপরি পাওনা হিসেবে তোমার উপস্থিতি ঝলমলিয়ে দিল, থ্যাংক ইউ সো মাচ। বাবা কাকাদের সাইকেল নিয়ে প্রথমে হেঁটে বয়ে নিয়ে যেতাম, ছোট কাকা চিরকালই সারপ্রাইজ দিতেন। একদিন কি হয়েছে জানো, ছোট্টটা সাইকেল উনি নিয়ে বাড়িতে এমনভাবে ঢুকছেন যেন সাইকেলটা উনি ওনার জন্য এনেছেন, কিন্তু আমি সেটা দেখে বুঝতে পেরে যাই। এবং আমাদের যেহেতু

ভীষণ বড় একটা পরিবার ছিল, 78 জনের পরিবার, এবং সেই পরিবারের প্রথম আমি সেই সাইকেলটা দেখেছি, তাই ওর উপর একটা আলাদাই অধিকার বোধ ছিল আমার। এবার কিছুদিন পর কাকু জানতে পারলেন, ছোটো কাকা জানতে পারলো যে আমি সেই সাইকেলটা নিয়ে খুব চর্চা করি আর কি, মোছামুছি করছি, সারাক্ষণ যত্নে রাখছি, কাউকে হাত দিতে দিচ্ছি না, এই সব ব্যাপার। তখন ছোটো কাকা 1 সপ্তাহের জন্য আমার সাইকেলে হাত দেওয়া নিষেধ করে দিলেন। যাই হোক, ছোটোবেলায় অনেক বার সাইকেল চড়তে গিয়ে হাত পা ছড়েছে, কিন্তু কখনো হাল ছাড়িনি। একটা মজার কথা বলি, যে যেহেতু ছোট সাইকেল চড়াটা প্রথম শিখেছিলাম, তাই বড় হয়ে বড় সাইকেলে চড়তে বেশ অসুবিধা হতো। হ্যাঁ, অধিকাংশ সময় হতো কি, চড়ে যাওয়ার থেকে সাইকেল বয়ে নিয়ে যেতাম বেশি। তোমার অভিজ্ঞতার কথা কিন্তু জানিও তানিয়া, অনেক ভালোবাসে পাঠালাম, নন্দা রায় পোরেল, হাওড়া, বেলগাছিয়া এল রোড। আমার কথা কি বলি, আমি বরাবরই খুব শান্ত, কিন্তু সাইকেল নিয়ে যখন বেরোতাম, আমার স্কুল ছিল আরামবাগ গার্লস হাই স্কুল, আর আমরা থাকতাম আরামবাগের ঘোড়াটি মোড়ে, তো ওই রাস্তাটা আর আমাদের আরামবাগ বয়েজ হাই স্কুলের ঘড়িটার সঙ্গে আরামবাগ গার্লসের হাই স্কুলের ঘড়িটার 5 মিনিটের ডিফারেন্স ছিল। মানে 4টে সময় বা আমি এখন এই মুহূর্তে মনে পড়ছে না, মোটামুটি 5 মিনিট পর ওদের ছুটি হতো। তো ওই 5 মিনিটের মধ্যে আর আমার বাড়িতে যেতে হলে আমাদের বয়েজ স্কুলের ওপর মানে পরে পেরিয়ে যেতে হতো আর কি। তো সেই জন্য আমি খুব স্পিডে সাইকেল চালাতাম, কারণ ওই এক ঝাঁক ছেলে যখন সাইকেল নিয়ে বেরোতো, তখন স্বাভাবিকভাবে ওই মোড়টা খুব জ্যাম লেগে যেত। তো সেই থেকে না আমার স্পিডে সাইকেল চালানোটা ভীষণ নেশা ছিল, এবং একটু অহংকার করেই বলছি, আমি সাইকেল যখন চালাতাম এমনও হয়েছে শাড়ি পরে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে আমি ফুল স্পিডে সাইকেল চালাতাম, এবং যখন ঠিক ঘোড়াটি মোড়ে আমাদের পাড়ার মুখ টাই ঢুকতাম এবং ব্রেকটা কষতাম, সামনে যারা থাকতো তারা একটু বেশ চমকে দিত, ওরে বাপরে কি হলো, তানিয়া ঢুকছে, না না একটুও বাড়িয়ে বলছে না, এমনটাই দোষীপনা করতাম সে সময়। যাই হোক, চলে যাই পরের মেসেজে। না, এই মুহূর্তে আমরা যাব হোয়াটসঅ্যাপ মেসেজ আর নেই, আমরা যাব টেক্সট মেসেজে, তবে তার আগে আরেকটি গান, মন ভালো করা গান তো শুনতেই হবে, গীতা দত্তের কণ্ঠে, ছবির নাম সাথী হারা।

বাসি ডাকুক বা না ডাকুক, তানিয়া ডাকবে, 14 তারিখ আবারও ডাকবে। যাই হোক, মেসেজ পড়া যাক। মেসেজ করেছেন হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য। সুপ্রভাত তানিয়া, সুপ্রভাত, তোমার কথা আমার খুব ভালো লাগে। আমি তো প্রথম বাহন করতে চেয়েছিলাম, কিন্তু পরে গিয়ে ভয়ে, ও আচ্ছা, আমি সাইকেলকে প্রথম বাহন করতে চেয়েছিলাম কিন্তু পরে ভয়ে পিছিয়ে যাই আর চেষ্টা করিনি। ঠিক আছে, সবাই সবটা পারে না, কিন্তু আপনি এমন অনেক কিছু পারেন যা হয়তো তানিয়া পারে না। গুড মর্নিং তানিয়া দিদি ভাই, আমি সুতপা বসু দমদম পার্ক থেকে বলছি। আমি তখন স্কুলে পড়ি, আমার মিজদা সাইকেল দিয়ে আমাকে শেখাতে আরম্ভ করেছিলেন। প্রথমে মিজদা ধরে থাকতো, আমি চালাতাম, তারপর একদিন আমি সাইকেল নিয়ে আমাকে একা একা চালাতে বললো, কিন্তু আমি কিছুটা গিয়েই ধুম করে মুখ থুবড়ে পড়ে গেলাম, হাঁটু কেটে গেল একদম। তারপর থেকে আমি আর সাইকেলের কাছে যাইনি, শুধু কেউ চালালে পিছনের সিটে বসতুম, তাই আমার আর সাইকেল শেখা হলো না। বেশ, শিবপ্রাদের মেসেজ পড়ব, তবে তার আগে ঐশী সরকার চেনার পার্ক থেকে লিখেছেন, মনে পড়ে সাইকেল চালাতে গিয়ে চেন পড়ে গেলে ভীষণ সমস্যায় পড়তাম। এটা কিন্তু ঠিক কথা, এই কথা কেউ বলেনি, ঐশী বলেছে। যাই হোক, একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে নিই। নীলাঞ্জন দাস বিরাটি থেকে বলেছেন, আমার প্রথম বাহন ছিল একটি সাইকেল, 12 বছর বয়সে বাবা প্রথম সাইকেল কিনে দিয়েছিলেন। তার আগে বড় সাইকেল চালাতে গিয়ে অনেকবার পড়ে গিয়েছি, হাফ প্যাডেল করেই চালানো শিখেছিলাম। নিজের সাইকেল পাওয়ার সেই আনন্দ আজও ভোলা যায়নি। থ্যাংক ইউ নীলাঞ্জন। আমরা চলে যাই একটি গানে, ফিরে আসছি। গানের ওপারে, ছবির নাম ফুলেশ্বরী আর গানটা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শিবপ্রাদির মেসেজ পড়বো আর তার সঙ্গে শেষ করব আজকের অনুষ্ঠান। শিবপ্রাদি লিখেছেন যে আমরা যারা সাইকেল নিয়ে সাইকেল চালানো শিখিনি তারা কি লিখি বলো তো। কথাটা ঠিকই, তবে সাইকেল নিয়ে না শিখলেও আপনার একটা দারুণ অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করেছেন, যাই সেটা পড়ি। একবার বাপে বাড়ি থেকে ফেরার পথে বাস না পেয়ে আমার হাজব্যান্ডের সাইকেলে করে বাড়ি আসি। খুব ভয় পেয়েছিলাম, কিন্তু একটু গিয়ে যে আনন্দ পেয়েছিলাম তা লিখতে গিয়ে আজ চোখের জলে ঝাপসা হয়ে যাচ্ছে। জানো তানিয়া ও কি গান করছিল বুঝে নাও। গানটা তারপর থেকে প্রায় বায়না করেই শুনতে চাইতাম এবং সাইকেল করেও আসতে চাইতাম। আজ তাই এই আনন্দের কথা জানানোর সুযোগ পেয়ে সুযোগ দেবার জন্য ধন্যবাদ। বেশ, সঙ্গে দিদি জানিয়েছেন রেডিও সেটের কথা। শনিবার পর্যন্ত একটু অসুবিধা ছিল, কিন্তু রবিবার না শুনলেও আজ এখনও পর্যন্ত শুনতে পাচ্ছেন এবং সঙ্গে জানিয়েছেন আমাকে অনেক অনেক অনেক ভালোবাসা। বেশ, সবাই খুব ভালো থাকবেন, ভালোবেসে ভালো রাখবেন, ভালোবাসায় ভালো থাকবেন, এটা তানিয়ার মন্ত্র, মুখস্থ করে নেবেন। 14 তারিখ সকালে আবারও কথা হবে, আবারও গান হবে। 100.1 এবং গোল্ডের পেজ ফলো করুন, সেখানে সমস্ত পোস্টের আপডেট থাকে, আপনাদের মতামত সেখানে জানাতে পারেন, সেখানে নানান গল্পের লিঙ্ক থাকে, অনেক অনেক কিছু থাকে। আপনারা সেখানে কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করুন, আর এটা তো আপনাদেরই পরিবার, আপনাদেরই পেজ, তাই না? যেতে যেতে রেখে গেলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। আশা করি গানটা ভালো লাগবে, যেমন সব গান আপনারা ভালোবাসায় ভরিয়ে দেন তেমনভাবেই এই গানটাও মন্দ লাগবে না।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সোমনাথ অমৃত পর্বে যোগ দিয়েছেন। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি সাতটি আহ্বান জানিয়েছেন। বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে জনগণের প্রতি আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হচ্ছে রাজ্য। নবনির্বাচিত তামিলনাড়ু সরকারের প্রথম অধিবেশন আজ বসেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাতে সোমনাথ মন্দিরে পুজো দিয়েছেন এবং দেশবাসীর জন্য প্রার্থনা করেন তিনি। নবগঠিত মন্দির উদ্ঘাটনের 75 বছর পূর্তিতে সোমনাথ অমৃত পর্বের সূচনা হয়েছে। মহাপুজোর পর কুম্ভাভিষেক এবং পতাকা উত্তোলন অনুষ্ঠান চলছে। এর আগে সকালে প্রভাস পাটনে পৌঁছে হামিরজি গোহিল সার্কেল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ রোড শো করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি। প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। আজই শ্রী মোদী ভাদোদরা যাবেন, সেখানে সর্দার ধাম হোস্টেলের উদ্বোধন করবেন তিনি। পশ্চিম এশিয়া সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের কাছে সাতটি আবেদন জানান। শ্রী মোদী নাগরিকদের গণপরিবহন এবং গাড়ির জন্য আমদানিকৃত জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় সংঘাত এবং হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত থাকার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $100 ছাড়িয়ে গেছে। এহেন পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রীর এই আবেদন।
1: আজ যে সংকট হ্যাঁ হমে বিদেশি মুদ্রা বচানে পর বহুত জোর দেনা হোগা, ক্যোকি দুনিয়া মে পেট্রোল ডিজেল ইতনা জাদা মহঙ্গা হো গয়া হ্যায়, তো হম সবকা দায়িত্ব হ্যায় কি পেট্রোল ডিজেল কি খরিদ পর জো বিদেশি মুদ্রা খরচ হোতি হ্যায় হমে ও মুদ্রা ভি বচানি হ্যায়। বৈশ্বিক সংকটো সে জো চুনৌতি আই হ্যায় হমে উন চুনৌতিও কো পরাস্ত করনা হোগা।
0: উল্লেখ্য, গত মাসে অপরিশোধিত তেলের দাম 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ব্যারেল পিছু $126 পৌঁছে যায়। প্রধানমন্ত্রী মোদী এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় খরচের দিকটি পুনর্বিবেচনা করতে এবং এক বছরের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

0: এই সময়কালে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং পরিকল্পনা না করা এবং অত্যধিক সোনা কেনার প্রবণতা কমানোর কথাও বলেছেন তিনি। শ্রী মোদী ফের একবার ওয়ার্ক ফ্রম হোম চালু করার আবেদন জানান। এছাড়াও রান্নায় ভোজ্য তেলের ব্যবহার এবং কৃষিকাজের জন্য বিদেশ থেকে আমদানি করা রাসায়নিক সার ব্যবহারে কাটছাঁট করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভোকাল ফর লোকালের ভাবনায় জোর দিয়ে শ্রী মোদী 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণ করতে জৈব চাষ এবং আত্মনির্ভরতা বাড়িয়ে তোলার উপর জোর দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চলতি আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ীদের কাছে বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয় এমন খাতে ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সিআইআই এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন, পশ্চিম এশিয়ার সংঘাত এখনও চলছে এবং দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম, ফলে অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে এই মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণকে নিজেদের জীবনে বৈদেশিক মুদ্রার ব্যবহার কমানোর উপর জোর দেন তিনি। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার আয় বাড়ানোর পক্ষেও সওয়াল করেছেন মন্ত্রী।
1: Honorable Prime Minister has given a clarion call yesterday. And I'll request all the industries and all the citizens to listen to it and implement it. Throughout this turbulence we have seen, and this is a conflict where we don't have any role. This conflict is affecting our economy and our people. So far we have withstood this conflict, the implications of this conflict. We as citizens now must take equal responsibility for this. And
0: ফুজাইরা বন্দর দিয়ে ভারতীয়দের সরিয়ে আনার বিষয়ে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে যে খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, বিদেশ মন্ত্রক তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। মন্ত্রক জানিয়েছে, এভাবে ভারতীয়দের সরিয়ে আনার কোনো পরিকল্পনা তাদের নেই। ভুল এবং ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করার জন্য দেশবাসীর কাছে আবেদনও জানানো হয়েছে। পশ্চিম এশিয়া মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তির ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তাঁর সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়া সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মধ্যস্থতাকারী পাকিস্তানের হাত দিয়ে এই প্রতিক্রিয়াটি পাঠানো হয়। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সে জার্মানিতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নিচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। বার্লিনে এক আলোচনায় নিচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যে কোনো ঘটনা রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। তিনি সতর্ক করে বলেন, সামরিক হুমকির সম্মুখীন হলে মস্কো প্রতিরক্ষা ক্ষেত্রে সংযম দেখাতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 13-15 মে সেদেশ সফর করবেন। প্রায় 9 বছরের মধ্যে কোন মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠকে আজ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে 14তলায় ক্যাবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যকে যুক্ত করা হল।
2: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন।
0: সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে বলে আজকের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকেই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানান। শপথ নেওয়া 5 মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিকের সঙ্গে আজ বৈঠক করেন তিনি। উল্লেখ্য, নবান্নে পৌঁছানোর পরই নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। তাঁকে স্বাগত জানান মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এবং পুলিশ প্রশাসনের অন্য আধিকারিকরা। এর আগে আজ সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের বাড়িতে যান, সেখানে দুজনে বৈঠকে বসেন। এরপর রাজ্য সভাপতির সঙ্গে সল্টলেকের দলীয় কার্যালয়ে গেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে স্বাগত জানান বিজেপি কর্মীরা। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ

0: মন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ও কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিধানসভা দলের নেতা হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হওয়ার পর শ্রী শর্মা জোটের নেতাদের উপস্থিতিতে লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান। শ্রী শর্মা এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা আগামীকাল শপথ বাক্য পাঠ করবেন। এদিকে নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ বসেছে। অস্থায়ী অধ্যক্ষ এম ভি কারুয়াপ্পা নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করেন। হিমাচল প্রদেশের চাম্বা জেলার ভাটিয়াত মহকুমার কাকিরা লাহরু সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় 6 পর্যটক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 5 জন গুজরাটের বাসিন্দা। দুর্ঘটনায় আহত আরও 4 জন। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে হিমাচল প্রদেশের এইচপিসিএ স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে 2025-26 মরশুমে লা লিগা খেতাব জয় করেছে এফসি বার্সেলোনা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ অমৃত পর্বের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, এরপরের খবর দুপুর 1:30।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মাই কনকলতা। प्रधानमंत्री नरेंद्र मोदी गुजरात में सोमनाथ अमृत पर्व समारोह को संबोधित कर रहे हैं। उन्होंने कहा कि ये 1000 वर्ष के लिए भारत की प्रेरणा का उत्सव है। श्री मोदी ने कहा कि सोमनाथ मंदिर अटूट आस्था, दिव्यता और देश के शाश्वत आत्मा के प्रतीक के रूप में खड़ा है। आइए सुनते हैं प्रधानमंत्री का संबोधन।
2: सबने साथ आकर अपनी पहचान को फिर से सहजा, फिर से संवारा, पुनः प्रतिष्ठा की। लेकिन हमारे यहां राष्ट्रीय स्वाभिमान से जुड़े विषयों पर भी राजनीति होती रही। सोमनाथ खुद इसका सबसे बड़ा उदाहरण है। आजादी के बाद पहले दायित्वों में से एक था कि सोमनाथ मंदिर का पुनरुद्धार करते। इसलिए सरदार वल्लभ भाई पटेल और डॉक्टर राजेंद्र प्रसाद जी, उन्होंने इसके लिए इतने प्रयास किए। लेकिन हम सब जानते हैं उन्हें इसके लिए नेहरू जी द्वारा कितना विरोध झेलना पड़ा था।
1: इससे पहले प्रधानमंत्री ने सोमनाथ अमृत पर्व के अवसर पर ज्योतिर्लिंग सोमनाथ महादेव मंदिर में विशेष महापूजा की। उन्होंने सोमनाथ मंदिर के शिखर पर कुंभाभिषेक भी किया। प्रधानमंत्री ने सोमनाथ मंदिर की दृढ़ता और शाश्वत सभ्यतागत महत्व को उजागर करने वाले संस्कृति और पर्यटन मंत्री गजेंद्र सिंह शेखावत के लेख को साझा किया है। एक सोशल मीडिया पोस्ट में प्रधानमंत्री ने कहा कि सोमनाथ एक मंदिर से अधिक देश के मजबूत मनोबल का प्रमाण है। अपने लेख में श्री शेखावत ने मंदिर के इतिहास को समकालीन भारत के साथ जोड़ते हुए लिखा है कि सोमनाथ की भावना 21वीं सदी के लिए मार्गदर्शक सिद्धांत है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने पश्चिम एशिया संकट के बीच राष्ट्र को सशक्त बनाने में देशवासियों को साझेदार बनने का आह्वान किया है। हैदराबाद में कल एक कार्यक्रम को संबोधित करते हुए प्रधानमंत्री ने राष्ट्र से 7 अपील की। उन्होंने नागरिकों से सार्वजनिक परिवहन का उपयोग करने और कार पुलिंग के जरिए आयातित ईंधन के उपभोग को कम करके विदेशी मुद्रा भंडार को संरक्षित करने में मदद करने का आग्रह किया।
2: आज जो संकट है उसमें हमें

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো।
2: তোমায় গান শোনাবো নিয়ে স্টুডিওর এ প্রান্তে আমরা দুজন হাজির, আমি শাশ্বতী,
3: আমি সরিতা, আর আমাদের সঙ্গে রয়েছে আপনাদের অনুরোধের গান।
2: একেবারেই। আর প্রথম যে গানটা আমরা শুনবো, সরিতা, কার অনুরোধে কি গান শুনবো
3: বলো? কোন গান দিয়ে আজকে শুরু করবো সেটা তুমিই বরং বলে দাও।
2: শুরু করো না, আমরা প্রথম যে গানটা দেখতে পাচ্ছি সেটাই শুনতে দিয়ে শুরু করতে পারি।
3: আমরা কি হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়ে শুরু করব?
2: বেশ বেশ।
3: হেমন্ত মুখোপাধ্যায়ের তিনটি গানের অপশন ছিল বোধহয়, হ্যাঁ, তার মধ্যে
2: ওই অপশনগুলো নিয়ে পরে বলছি, আগে গানটা বরং
3: বেশ আমরা গানটা শুনি, গান দিয়ে শুরু হোক, তারপরে ফিরে এসে বলছি কার অনুরোধে শুনলাম আমরা এই গান।
2: একেবারেই।

0: সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি আমরা শুনছিলাম।
1: হ্যাঁ, একেবারেই তাই। সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা গান শুনছিলাম, আর এই গান শোনার জন্য কে অনুরোধ করেছেন সেইটা এবারে আমাদের বলে দেবার পালা। যদিও এই গানটি নয়, উনি শুনতে চেয়েছিলেন অন্য একটি গান সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠেই, লালন ঘরামি উর্মিলা ঘরামি গোবিন্দপুর হাওড়া থেকে। কিন্তু আজকে আমরা প্রথমেই বলে রাখি যে আমরা চেষ্টা করব আপনারা ঠিক যে গানটি শুনতে চেয়েছেন সেই গানটি সেই শিল্পীর কণ্ঠে বাজানোর, কিন্তু অনিবার্য কারণবশত সেটা যদি না থাকে আমাদের কাছে তাহলে আমরা আজকে আপনার পছন্দের শিল্পীর অন্য কোনো গান অবশ্যই শোনাবো।
0: কখনো আমরা হয়তো গানটা শোনাবো, শিল্পী অন্য হবে, আবার কখনো উল্টোটা আর কি, মানে আপনার পছন্দের গানটা শোনাতে পারবো না কিন্তু পছন্দের শিল্পীর গান অন্য গান শোনাবো।
1: ঠিক, একেবারেই চেষ্টা করব। তো আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গান শোনাতে চেয়েছিলাম কিন্তু সেই মুহূর্তে শোনাতে পারিনি, আশা করি এখন শোনাতে পারবো না কি?
0: হ্যাঁ, এখন শোনাতে পারবো আমরা আশা করছি সেরকমই।
1: হ্যাঁ, এবং কে অনুরোধ করেছেন সেটাও একটু বলে দিই। পানিহাটি থেকে প্রীতিনন্দন, তিনি তিনটি গানের অপশন আমাদের দিয়েছেন, তার মধ্যে এই মুহূর্তে রইল চাওয়া পাওয়া ছবি থেকে এই গান।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা গানটা শুনলাম চাওয়া পাওয়া ছবি থেকে আপনাদের অনুরোধ করায় গান। এরপর আমরা কি গান শুনবো সরিতা?
1: আমরা আশা ভোঁসলের কণ্ঠে গান শুনবো।
0: বেশ,
1: মেঘকালো ছবির গান শোনার অনুরোধ রয়েছে, আমরা শুনে আসি গানটা, ফিরে এসে বলছি কার অনুরোধে শুনলাম এই গান।
0: বেশ,

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: আমি আপনও করিয়া চাহিনি তোমারে, এই গানটি আমরা শুনছিলাম আশা ভোসলের কণ্ঠে মেঘ কালো ছবি থেকে। আর অনুরোধ করেছিলেন যিনি, তিনি কলকাতা আনন্দপুর থেকে স্বাতী ঘোষ।
2: হ্যাঁ একদম, এই গানটা যেমন আমরা ঠিক ঠিক ঠিক যে গানটি শুনতে চেয়েছেন সেই গানটি শোনাতে পারলাম।
1: এভাবেই চেষ্টা করছি আমরা আপনাদের একেবারে পছন্দের মানে একেবারে পিন পয়েন্ট করে শোনানোর, কিন্তু সবসময় যদি আমরা পেরে না উঠি আপনারা কিন্তু রাগ করবেন না।
2: একদম, একটুখানি মানিয়ে নেওয়ার অনুরোধ রইল আমাদের তরফ থেকে। যেমন পরের গানটি যেটা শুনবো, রবীন্দ্রসঙ্গীত শোনার অনুরোধ ছিল সুশীল মল্লিক, সুশীল মল্লিকের কণ্ঠে, কিন্তু যে গানটির অনুরোধ করেছেন সেই গানটি এই মুহূর্তে নেই, তাই অন্য গান শোনাচ্ছি শিল্পী সুশীল মল্লিকের কণ্ঠে। অদিতি মিত্র বজবজ থেকে শুনতে চেয়েছেন এই গান।

0: আমরাও গানগুলোকে নতুন করে আবার শোনা হচ্ছে আমাদের ভালো লাগছে
1: একেবারে। আসলে আমরা গান শোনাতে বসি, অনুষ্ঠানের নাম তোমায় গান শোনাবো, নিজেরাও তো শুনি
0: একেবারে, মানে তোমাদের সঙ্গে আমরাও আছি
1: একদম।
0: আর এরপরে যে অনুরোধ নিয়ে আমরা যে অনুরোধটি রাখতে চলেছি আমরা, শিল্পী আপনার পছন্দের যিনি অনুরোধ করেছেন, সুভাষ চক্রবর্তী, উত্তর বাউয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে গান শুনতে চেয়েছেন, কিন্তু এই মুহূর্তে এই গানটি আমরা শোনাচ্ছি না, লতা মঙ্গেশকরের অন্য একটি গান, আশা করি এটাও আপনার ভালো লাগবে।

কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

সুদাম বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা গান শুনছিলাম, যে গান শোনার অনুরোধ করেছিলেন সেই গানটি শোনাতে পারিনি, কিন্তু অন্য একটি গান শোনালাম আমরা এই শিল্পীর কণ্ঠে। উনি অবশ্য লিখেছিলেন যে ওই শিল্পীর কণ্ঠে এই গানটি না পেলে যে কোনো একটি গান শুনিয়ে দেবেন, সেক্ষেত্রে আমরা ঠিকঠাকই আছি আর কি। বিলারা হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন এবং কবিতা গায়েনের অনুরোধে শুনছিলাম এই গান। এবারে আমরা ইলা বসুর কণ্ঠে গানের অনুরোধ রয়েছে। ইলা বসু তো আছেন, সঙ্গে শ্যামল মিত্রও আছেন, আশা করি তাতে আপত্তি নেই। কে অনুরোধ করেছেন অবশ্যই ফিরে এসে জানাচ্ছি।

0: ইলা বসু এবং শ্যামল মিত্রের কণ্ঠে একটি গান শুনলাম, আপনারই অনুরোধ করা গান। এরপর আমরা কি গান শুনবো সরিতা?
1: এরপর আমরা পঙ্কজ মল্লিকের কণ্ঠে একটি গানের অনুরোধ ছিল, সেই গানটি
0: গতকাল পঙ্কজ মল্লিকের জন্মদিন ছিল,
1: সেই উপলক্ষেই বন্ধুর অনুরোধ করেছেন, শুনি আমরা এই গানটা।
0: বেশ,

0: আমরা পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে গান শুনলাম শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে তাঁর অনুরোধে। এবারে আমরা কোন গানে যাব? আমরা কি মান্নাদের গানে যাব?
1: যেতেই পারি।
0: রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গড়িয়া থেকে অনুরোধ করেছিলেন এই গানটি শোনার জন্য মান্নাদের কণ্ঠে।

0: শুনছিলাম। এরপর যে গানটি আমরা শোনাবো শুনতে চেয়েছেন অপরূপ আইচ, গোপু আইচ, ঘরু আইচ, বাঘু আইচ, রাজীব গান্ধী রোড, কোন নগর। এখান থেকে অবশ্য কোথাকার কোন নগর সেটা উনি লেখেননি, সেটাই
1: আমরা বলতেই পারি, আমরা জিজ্ঞেস করতেই পারি যে কোন নগর,
0: কোন নগর। আচ্ছা বন্ধু, শুনতে চেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের গান। আমরা তরুণ বন্দ্যোপাধ্যায়ের যে গানটি শুনতে চেয়েছেন সেটা এই মুহূর্তে শোনাতে পারছি না, তার বদলে শোনাচ্ছি সাহেব ছবি থেকে এই গানটি।

0: আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ গানে চলে যাই। সময় যা বলছে হাতে আর আর একটা গানই শুনতে পারবো। দিতেন মুখোপাধ্যায়ের কণ্ঠে গানের অনুরোধ করেছিলেন সর্বেশ্বর পাল মহেশ হুগলি থেকে, মহেশ হুগলি থেকে, কিন্তু যে গানটির অনুরোধ করেছেন সেই গানটি শোনাতে পারছি না। আমরা সোনার খাঁচা ছবি থেকে রেখে যাচ্ছি এই গান, আর এই গান শুনতে শুনতেই আজকের তোমায় গান শোনাবো থেকে বিদায় নেব।
1: সুরেলা সফর
0: একদম সঙ্গে ছিলাম শাশ্বতী আর সরিতা, সুরেলা সফরেও আপনার সঙ্গী হব আমরা দুজনেই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: এফএম গোল্ডে এই মুহূর্তে একটি ঘোষণা। আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধে 6টায়। তবলায় থাকবেন পণ্ডিত কুমার বসু, সরোদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ।

0: সরিতা, আর আজকে সিলভার স্ক্রিন মানে আপনারা জানেন যে কোনো একটি ছবি বা দুটি ছবি নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে আমাদের মানে যে ছবিটি নিয়ে আমরা কথা বলবো, 1972 সালের ছবি, শক্তি সামন্ত পরিচালিত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বাংলায় ছবিটি আগে তৈরি হয়েছিল। পরবর্তীকালে শক্তি সামন্ত এই খুব মানে পছন্দ হয় গল্পটা পড়ে, বিভূতিভূষণের এই গল্পটি পড়ে তার খুব পছন্দ হয়। তখন তিনি কাজ করতে গিয়ে জানতে পারেন যে ছবিটি বাংলায় আগে তৈরি হয়েছে, অরবিন্দ মুখোপাধ্যায় তিনি তৈরি করেছেন এই ছবি। তিনি ছবিটা দেখেন, তারপরে তার মনে হয় যে তিনি হিন্দিতেও একটি ছবি তৈরি করবেন। তখন এই ছবিটি তিনি তৈরি করেন 1972 সালে, ছবির নাম অমর প্রেম।
1: আর বাংলার ছবির কথা বলার অপেক্ষা রাখে না নিশিপদ্ম,
0: একদমই তাই।
1: 1970 সালে নিশিপদ্ম রিলিজ পায়, আর তারপরে 1972 অমর প্রেম,
0: একদম। এবং নিশিপদ্ম দেখে এতটাই ভালো লেগেছিল শক্তি সামন্তর যে তিনি এই অমর প্রেম যখন তৈরি করেন তার স্ক্রিন প্লেটাও কিন্তু অরবিন্দ মুখোপাধ্যায়কে দিয়েই তৈরি করিয়েছিলেন। হ্যাঁ,
1: আর মূল গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হিঙের কচুরি
0: অবলম্বনে,
1: সেই গল্প থেকেই প্রথমে নিশিপদ্ম, তারপরে অমর
0: প্রেম, একদম। তো আমরা সেই বিখ্যাত ছবি অমর প্রেম সেটা নিয়ে থাকবো, আর বলি এই ছবিটা বাঁচার আরও একটা কারণ হচ্ছে এই এই বছর মানে 2026 শক্তি সামন্তর শতবর্ষ চলছে, তো তাকে ট্রিবিউট জানিয়ে আমরা আজকে সিলভার স্ক্রিনে অমর প্রেম ছবিটা নিয়ে কথা বলবো। তবে ছবির গল্প বা আরও অনেক কিছু তাকে ঘিরে নানান গল্প আছে, সেই সমস্ত কিছু হবে। তার আগে আমরা একটা গান দিয়ে শুরু করি, কারণ ছবির একদম ছবিটা তুমি ভাবো, ছবিটা যখন শুরু হচ্ছে
1: গান দিয়ে,
0: তখনই কিন্তু হ্যাঁ এস ডি বর্মনের কণ্ঠে একটি গান, এবং ব্যাকগ্রাউন্ডে পাচ্ছি সেই গান, আর সেখানে আর স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সিলভার স্ক্রিন জুড়ে অসম্ভব সুন্দর একটা গ্রাম বাংলার ছবি, এবং সেখানে একটি গ্রামের বধূ, তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ রকম হ্যাঁ বিধ্বস্ত একেবারে, তার চোখে জল, সে কোথাও যেন কোথায় যাবে সেই দিশা যেন সে খুঁজে পাচ্ছে না,
1: একদম। আর সেই ছবি সকলের নিশ্চয়ই চোখের সামনে ভাসছে, শর্মিলা ঠাকুর হেঁটে চলেছেন
0: সঙ্গে এস ডি বর্মনের সেই অমোঘ কণ্ঠের জাদু।

0: সেই গানটা ডলি মে বিঠায় কে গানটা চলছে আর
1: একদম, এবং
0: শর্মিলা টেগর,
1: হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে একজন একটি নববিবাহিত বিবাহিতা আর কি, তাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই ডলিতে করে,
0: হ্যাঁ,
1: এবং সেখানে সেটা দেখছে
0: মানে তার জীবনের ট্র্যাজেডি এবং তার সঙ্গে এই দুটো পুষ্পা নাম পুষ্পা, শর্মিলা ঠাকুরের নাম পুষ্পা, সেই শর্মিলা ঠাকুরের জীবনের ট্র্যাজেডি, তিনি সংসার ছেড়ে বেরিয়ে আসছেন, আর আরেকটি ছেলে মানে মেয়ে, তারা নবদম্পতি, তারা নতুন সংসার
1: জীবন শুরু করতে যাচ্ছে, এবং তিনি ছেড়ে বেরিয়ে আসছেন, এটা বললে তুমি, তোমাকে একটুখানি থামিয়ে বলি আমি যে আসলে কিন্তু ছেড়ে বেরিয়ে আসছেন, উনি বাধ্য হচ্ছে
0: একেবারে,
1: মানে সন্তানহীন, মানে সন্তানের জন্ম দিতে না পারার অপরাধে তার স্বামী আরেকটি বিবাহ করেন,
0: এবং তা সত্ত্বেও সে সংসারে
1: মেনে নিয়েছিল,
0: মেনে নিয়ে স্বামীর সংসার ছেড়ে আসেনি, কিন্তু একটা দিন এমন এলো যেদিন তার স্বামী তাকে মানে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, এবং সে বেরিয়ে আসতে বাধ্য হলো, ঠিক বাধ্য হওয়া। এই যে দেখো, সে 1972 সাল, সে বা যদি আমরা আরেকটু পিছিয়ে যাই, যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হিঁয়ের কচুরি গল্পটি লিখেছেন, সেই সময়কার সামাজিক প্রেক্ষাপট, সেখানে কিন্তু নারীদের এইভাবে সংসার জীবন থেকে বেরিয়ে আসা, বিয়ের পরে তার আর বাপের বাড়িতে কোনো ঠাঁই হবে না, যে কোনো পরিস্থিতিতে তাকে শ্বশুর বাড়িতেই মানিয়ে থাকতে হবে, যতই অত্যাচারিত হোক, যতই নিপীড়িত হোক, ওইটাই তার বাড়ি, ওখানেই তাকে থাকতে হবে। এই যে একটা সামাজিক মানে দায় চাপিয়ে দেওয়া হয়েছে মেয়েদের উপরে সেই সময়, সেই সময়

0: কাজের ব্যবস্থা অনুযায়ী সেটার কিন্তু ছবি ফুটে উঠেছে একদম
1: এখানে। তবে এখানে একটা কথা, আমার তোমার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে দেখো তুমি ঠিকই বললে, সেই সময়ে তো এটা একেবারেই চিত্র ছিল, তবে এই সময়ে চিত্রটা একটু অদল বদল হয়তো হয়েছে কোথাও কোথাও, সব ক্ষেত্রে কিন্তু নয়। মানে এখনো
0: এখনো
1: ধরো হ্যাঁ, মানে কোনো মেয়ে যদি
0: আর্থিকভাবে স্বাবলম্বী না হও, একই পরিস্থিতি।
1: হ্যাঁ, তুমি যদি সরে আসতে চাও সেখান থেকে, তোমাকে কিন্তু তোমার আপনজন বাড়ির লোকেরা, তারা কিন্তু প্রথমে এই পরামর্শই দেবে যে তুমি মানিয়ে গুছিয়ে সেখানেই থাকো।
0: একেবারেই একেবারেই। এবং এখনো তো পারিবারিক দিক থেকে মেনে নেওয়া হলেও সামাজিক দিক থেকে এখন একটু বাঁকা চোখে দেখা হয়।
1: হ্যাঁ, মানে তুমি ছেড়ে চলে এসেছো মানে তুমি আসতে বাধ্য হয়েছো কিনা সেটা কেউ খতিয়ে দেখবে না, বরং উল্টে কোথাও মনে হবে যে তুমি বোধহয় তোমারই দোষ কোথাও। হ্যাঁ, এটাই আগে মনে হয় এখনো।
0: এই তো গেল প্রথম, ধরো আমরা যে দৃশ্যতে ছিলাম সেই দৃশ্য থেকে তারপরে আমাদের ঘটনা এগোবে একটু করে। তার আগে কি আমরা একটা গান শুনবো?
1: আমরা একটু ঘটনাটা এগিয়ে নিয়ে যাই, তারপরে বরং গানে যাই। হ্যাঁ, কারণ এই যে বেরিয়ে চলে এলো
0: যখন, তুমি এই যখন ঘটনা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললে তখনই আমার মনে পড়ছে যে ও যখন মায়ের কাছে যাচ্ছে তার আগে একটা দৃশ্য যেখানে মহেশ আর নেপালবাবু দুজনে
1: কথা বলছেন আর
0: কি। মহেশবাবু আবার
1: বিয়ে
0: করবেন, স্ত্রী মারা গেছেন, ছোট্ট সন্তান রয়েছে, আবার বিয়ে করবেন, সেই নিয়েই কথাবার্তা চলছে। সেই মুহূর্তে ও পাস করছে, শর্মিলা ঠাকুর পাস করছে, মানে ওই
1: পুষ্পা
0: এখন দিয়ে যাচ্ছেন। তো সেই মুহূর্তে কিন্তু নেপালবাবু ওকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন তুমি, মানে ওর বাবার নাম দিয়ে বললেন যে তুমি ওর মেয়ে, তো তুমি মায়ের কাছে যাচ্ছ। এরকম একটা জায়গা সিচুয়েশন তৈরি হলো যে মহেশ কিন্তু চিনত না। মহেশ বললো যে কে, আমি তো বুঝলাম না, এটা কার সঙ্গে কথা বললেন? তখন পরিচয় দিলেন যে ওর বাবা এক সময় গান বাজনা করতেন, তারই মেয়ে, মা থাকেন এখানে। এই এই সূত্রটা একটা তৈরি হলো যেখানে পরবর্তী সময় ওই মহেশেরই সন্তান নন্দু।
1: হ্যাঁ, সেই প্রসঙ্গে আসবো, তার আগে একটু বলি যে এই যে মায়ের কাছে সে ফিরে এলো, প্রথমেই কিন্তু মা তাকে প্রশ্ন করলো যে সে কি ওখান থেকে চলে এসেছিস, মানে ওটাই আসল বাড়ি,
0: নিশ্চয় তোর কোনো দোষ,
1: হ্যাঁ তোর কোনো দোষ ছিল। তারপরে যখন জানতে পারলো এবং সে দেখালো যে তার পিঠের সেই দাগটা, তাকে ওই মারা হয়েছে যে
0: পোড়া কাঠ দিয়ে,
1: হ্যাঁ পোড়া কাঠ দিয়ে মারা হয়েছে এবং পিঠে তার দাগ হয়ে গেছে, সেটা দেখে কিন্তু মা তখন খুব কষ্ট পেলেন। মার কোথাও খারাপ লাগছে যে মেয়ে চলে এসেছে বলে, কিন্তু কিছু করার নেই, তিনি বুঝতে পারলেন।
0: মাও তো ওই সামাজিক জায়গা থেকে মানে আটকে আছে না, পাড়া প্রতিবেশী কি
1: বলবে,
0: সমাজে কিভাবে নেবে, আর একজন
1: শুধু তাই নয়, আর্থিক সংকটে তো তারও নেই, সুতরাং দুজনের প্রতিপালন কিভাবে হবে।
0: হ্যাঁ, সেটাও কিন্তু একটা বেশ মানে যথেষ্ট মানে ছবিটার মধ্যে লড়াই মানে রয়েছে
1: একদম। আমরা সেখানে দেখতে পাচ্ছি যে পুষ্পা গিয়ে ওই জলা জমি থেকে শাকপাতা তুলে আনছে, হ্যাঁ কারণ তাদের মানে খেয়ে পড়ে তো বাঁচতে হবে,
0: সেখানে রোজগারের তো কোনো ব্যবস্থাই নেই
1: না, শুধু বাড়িটুকু আছে, কাজ খুঁজছে, কাজ বিভিন্ন জায়গায় গিয়ে তাকে আমরা দেখতে পাই যে একজনের বাড়িতে গিয়ে বলছে,
0: মহেশের বাড়িতেই প্রথমে গিয়েছিল,
1: বাড়িতে প্রথমে গিয়েছিল এবং তারপরে আরো একজনের বাড়িতে গিয়ে সে বলছে যে আমি কিছু সাহায্য করতে পারি কাজে, আমাকে কাজে রাখো না, কারণ সে তো বুঝতে পারছে যে মা একা অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তার কোনো মতে চলে যায়, সেখানে সঙ্গে আরেকটি পেট কিভাবে প্রতিপালিত হবে।
0: এবং এই সে কাজ খুঁজতে গিয়ে সে কিন্তু প্রতি মুহূর্তে মানে বিপদের সম্মুখীন,
1: ওই যে
0: একজন নারী হওয়ার বিপদ,
1: হ্যাঁ নারী হওয়ার বিপদ এবং স্বামী পরিত্যক্তা
0: এবং তার বয়স অল্প, নারী,
1: হ্যাঁ
0: তিনটে জায়গা থেকে তার দুর্বলতার জায়গা, তার সঙ্গে তো অভাব রয়েছেই
1: একদমই,
0: সেই জায়গা থেকে বারবার বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হচ্ছে।
1: এবং যে বাড়িতে আমরা দেখি যে সে পুষ্প গিয়ে কাজ চাইছে, সেই বাড়ির যে ছেলে, ছোট ছেলে, সে তাকে সেটা দেখে টাকা দিতে চাইছে। পুষ্পা প্রথমে সরলভাবে ভাবছে যে সে বোধহয় উপকার, ভীষণ ভালো মানুষ,
0: চাল নিতে গেছে,
1: উপকার করতে, হ্যাঁ চাল,
0: বৌদির কাছে চাল নিতে,
1: হ্যাঁ কারণ মায়ের জন্য অন্তত একটু ভাত ফুটিয়ে দেবে বলে। তো সেই ছোট তার সেই বাড়ির ছোট ছেলে তাকে টাকা দিতে অফার করছে এবং
0: তার সঙ্গে অন্য ইঙ্গিত করছে।
1: হ্যাঁ, তার সঙ্গে যখন প্রথমে সে বুঝতে পারেনি, ভেবেছে ভীষণ ভালো মানুষ, কিন্তু পরে যখন খুবই ইঙ্গিত করছে তখন সে টাকাটা ছুঁড়ে ফেলে দেয় তার দিকে। কিন্তু একটি ছোট্ট বাচ্চা ছেলে সে ওইটা দেখে এবং প্রথমে টাকাটা যে দিয়েছে সেটুকু সে দেখেই গিয়ে তার মাকে বলে যে এরকম এরকম।

0: ঘটনা ঘটেছে এবং তিনি গিয়ে মায়ের কাছে নালিশ করেন, মানে পুষ্পার মায়ের কাছে নালিশ করেন এবং পুষ্পার মা প্রচণ্ড রেগে যান যে একে তো মেয়ে চলে এসেছে শ্বশুর বাড়ি থেকে, সেটাই খুব মানে সামাজিকভাবে তার কাছে খুব লজ্জাজনক একটা ব্যাপার
1: বিষয়।
0: হ্যাঁ, তারপরে সে এরকম কিছু কাজকর্ম করছে তাহলে তো আর এখানে থাকাই যায় না এরকম। এবং তুই
1: সেখানে যখন পুষ্পা মানে প্রতিবাদ করতে গেল উল্টে কিন্তু তার ঘাড়েই দোষটা চাপে
0: একদম।
1: এই আমাদের কিন্তু এটাও একটা সামাজিক ব্যাধির মতো।
0: হ্যাঁ একদম,
1: একটি ছেলে একটি মেয়ে মানে হয়তো ছেলেটিরই দোষ,
0: ওই যে বললাম
1: মেয়েটি যেহেতু তার ওই তিনটে চারটে উইক পয়েন্ট রয়েছে তার জন্য তার ঘাড়ে পুরো দোষটা চলে গেল।
0: হ্যাঁ, সমস্ত দোষ মানে ভাগিদার হওয়ার জন্য কিন্তু মেয়েরাই চিরকাল আর কি ছিল,
1: ঘাড় পেতে রয়েছে,
0: হয়তো এখনো আছে। যাই হোক, তো এরপরে আমরা দেখি যে সে প্রচণ্ড দুঃখে অভিমানে গলায় কলসি বেঁধে আত্মহত্যা করতে যায় এবং সেই সময় নেপালবাবু যে চরিত্রে মদনে
1: দুঃখে অভিমানে মা বলেছে কথাটা,
0: হ্যাঁ
1: সেই দুঃখে
0: আর কোথায় যাবে সে, আর তো কোথাও যাওয়ার তার জায়গা নেই, স্বামীর কাছ থেকে পরিত্যক্ত হয়ে সে মায়ের কাছে এসেছিল, এবার সেখানেও যদি ঠাঁই না হয় তাহলে সে কোথায় যাবে, সেই কারণে ওই মা গঙ্গার কাছে নিজেকে বিসর্জন দিতে যাচ্ছিল। সেই সময় এসে নেপালবাবু তাকে উদ্ধার করেন, উদ্ধার করেন না আরো অন্ধকারে ঠেলে দেন সেটা তো আমরা পরে দেখতেই পাবো। তো এখানে
1: আপাতভাবে মানে জীবন রক্ষা করলেন,
0: জীবন রক্ষা করলেন,
1: কিন্তু তারপরে জীবনটা কিভাবে অতিবাহিত হলো সেটা আবার পরে।
0: এইখানে একটা কথা যে এই যে জীবন রক্ষা করলেন নেপালবাবু, তাকে তুলে ধরলেন যে কি তুমি এটা করছো কেন, তো আমার কথা তোমার মনে নেই, আমি তোমাকে কাজ দেব,
1: কাজের অফার দিয়েছিল যে হ্যাঁ আমার কলকাতায় একটি বাড়ি আছে সেখানে মানে ঝাড়পোছ করার কেউ নেই, আমি গিয়ে সবকিছু করে থাকি, তো তুমি যদি সেখানে গিয়ে থাকো আমার খুব উপকার।
0: হ্যাঁ, এই অফারটা আগেই দিয়েছিল,
1: আগে দিয়েছিল।
0: তো আবার এই সময় তিনি মনে করিয়ে দিলেন যে আমি তো আমি তো তোমাকে বলেছিলাম, হ্যাঁ তুমি আমার সঙ্গে চলো। সেইখানে তুমি ভেবে দেখো ওই সিনটা যেখানে ঘাট থেকে ঘাটের একেবারে সেই জলের ওইখান থেকে তুলে নিয়ে আসছে পুষ্পাকে, আর পুষ্পা যে কলসিটা নিয়ে গিয়েছিল আর কি ডুবে মরতে, হ্যাঁ সেই কলসিটাকে উনি পা দিয়ে ঠেলে ফেলে দিলেন এবং কলসিটা জলের মধ্যে আস্তে আস্তে ডুবে গেল।
1: এটা ওদের একটা ইঙ্গিত বহন করছে,
0: একদম মানে প্রতীকী একটা এখানে মানে ছবি তো একটা, ছবি তো অনেক কথা বলে, এখানে কোথাও একটা আভাস দিলেন পরিচালক যে আসলে কিন্তু পুষ্পার জীবন রক্ষা পেল বটে কিন্তু সে ওই জলের মধ্যে ডুবেই গেল,
1: তলিয়ে যাওয়ার, যে জীবনে ঢুকছে এরপরে সেটা তলিয়ে
0: যাওয়ার জন্যই, একদমই তাই। এবং তারপরে সিনে আমরা দেখতে পাই যে সুপুরি কাটছে বসে মাসি এবং সেখানে পুষ্পাকে নিয়ে গিয়ে বলছে এই মেয়েটি ভারী দুঃখী, এর যাওয়ার কোথাও জায়গা নেই, আমি তাই তোমার আশ্রমে নিয়ে এলাম।
1: তখনও কিন্তু পুষ্পা নিষ্পাপ, বুঝতেই পারছে না অ্যাকচুয়ালি সে আজীবন নিষ্পাপ থেকে গেছে, সে তো সেই সে তখনও সে কিছুই বুঝতে পারছে না কারণ তার তার এই জীবনটা দেখা হয়নি, আগে কখনো দেখেনি
0: একদম। তুমি বললে না নিষ্পাপ, সেখানে আমার মনে পড়লো একেবারে শেষ দৃশ্যে যেখানে আনন্দবাবু বলছেন যে পুষ্পা তো চিরকালই নিজের পবিত্রতা দিয়ে সকলের ময়লা পরিষ্কার করে এসেছে, আজকেও এখন এখানে এটো বাসনের ময়লা,
1: বাসনের ময়লা পরিষ্কার করছে কি, আগেও মানুষের মনের
0: ময়লা পরিষ্কার করেছে এবং সে ওই গঙ্গা জল যেমন তার মধ্যে নর্দমার জল মিশে গেলেও সেই জল পবিত্র থাকে, সেই রকম ভাবে পুষ্পাও আজীবন পবিত্রতার একটা মানে প্রতীক হয়ে রয়ে গেছে।
1: এই মানে কি বলে আনন্দবাবুই আগে বলেছেন তুমি যেখানেই যাও সেখানটাই তো পবিত্র হয়ে যায়।
0: একদম একদম। তো সেই আনন্দবাবুর যেখানে আমরা ছবিতে প্রথম আনন্দবাবুকে দেখতে পাচ্ছি যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটার কথা এবার একটু বলি, যে আমরা দেখি পুষ্পাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে এবং তাকে গান বাজনা শেখানো হচ্ছে, সে তো এমনিতেও গান গাইতে জানে তার কারণ তার বাবা যেহেতু গান বাজনা করতেন বাবার কাছে সেও শিখেছে গান বাজনা, তো পুষ্পা গান গাইতে বসেছে এবং আনন্দবাবু হঠাৎ করে আমরা দেখি যে একটি রিক্সা করে এসে
1: ঠেলা রিক্সা,
0: হ্যাঁ ঠেলা
1: রিক্সা,
0: টানা রিক্সা যেটাকে বলে,
1: টানা রিক্সা
0: সেইটা করে এসে সে তাকে থামানো হলো ওই মানে যৌনপল্লীর মাঝখানে এনে থামানো হলো পতিতাপল্লীতে এবং তিনি নেমেই বুঝতে পারলেন যে তিনি কোথায় এসেছেন, হ্যাঁ চারিদিকে তাকিয়ে তিনি খুব বিরক্ত হয়ে বললেন আমি কি এখানে আনতে বলেছি, কোথায় কিরকম একটা খারাপ জায়গায় তুমি নিয়ে এলে আমাকে, রিক্সাওয়ালাকে তিনি অনুযোগ করছেন।
1: আসলে তখন মদ্যপ ছিলেন আনন্দবাবু,
0: তিনি মদ্যপ অবস্থায়
1: রিক্সা মানে ঠেলা মানে ওই টাঙ্গা রিক্সাওয়ালা ভেবেছেন যে এইরকম মানুষরা এইরকম
0: জায়গাতেই আসে
1: এবং হিসেবে ওখানে নিয়ে
0: না, তারপরে পিছনে যে টাঙ্গাওয়ালা ছিল সে কিন্তু একটা খুব সুন্দর উত্তর দিয়েছে, তিনি যখন বলছেন এই কথা অনুযোগ করছেন এবং তার হাত ধরে সবাই টানাটানি করছে যে কোথায় নিয়ে যাবে, তিনি কোথায় যাবেন, তো তিনি খুব বিরক্ত হচ্ছেন, তখন টাঙ্গাওয়ালা বলছেন

0: যদি বলে যে আমার কোথাও যাবার জায়গা নেই, কোথাও একটা আমাকে নিয়ে চলো, তাহলে আমরা এখানেই
1: নিয়ে আসি একেবারে।
0: হ্যাঁ, এবং তখন খুব বিরক্তি ভরে আনন্দবাবু বলছেন, না না আমি এখানে থাকবো না, চলো বলে উনি পাটা জাস্ট রাখতে যাবেন টাঙার মধ্যে। সেই সময় পুষ্পার গলায় একটা গান শুনতে পাই আমরা, এবং তারপরে কি হলো সেই প্রসঙ্গে আসবো, তবে গানটা আগে শুনি।

0: অসাধারণ সেই গান আমরা শুনলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে, আর ডি বর্মনের অসম্ভব সুন্দর কম্পোজিশন, এবং সেই সঙ্গে বলতেই হয় আনন্দ বক্সীর কথা, তার লেখা এই গান।
1: হ্যাঁ, প্রত্যেকটা গানই আনন্দ বক্সীর লেখা।
0: হ্যাঁ, আর ডি বর্মনের কম্পোজিশন।
1: হ্যাঁ,
0: আর এই গানটার কথা দেখো, এই যে সিকোয়েন্সে আমরা বললাম যে আনন্দবাবু ফিরে যাবেন বলে টাঙায় পা দিয়েছেন, সেই মুহূর্তে এই আলাপটা ভেসে এলো, এবং তিনি সেই আলাপকে অনুসরণ করে সেই সুরের আকর্ষণে চলে এলেন পুষ্পার কোঠায়। এবং সেখানে এসে যখন ওই দরজা খুললেন, তখন স্বাভাবিকভাবেই পুষ্পা হঠাৎ করে কেউ একজন দরজা খুলেছে, গান থামিয়ে দিয়েছে সে। এবার তখন আমরা শুনতে পেলাম ওখানে ডায়লগটা, আনন্দবাবু বলছেন যে, এবং নেপালবাবু তাকে চেনেন, তিনি ছুটে এসে তাকে বলছেন যে, আরে আনন্দবাবু আইয়ে আইয়ে বলে তাকে ডাকছে, আরো অনেক কথা, আপনি এসেছেন, এই ঘরটা মন্দির হয়ে গেল, ওই সমস্ত বলতে শুরু করেছেন। তো উনি খুব বিরক্ত হয়ে উনি ঠোঁটে হাত দেখিয়ে এরকম করে ওনাকে থামিয়ে দিয়ে বললেন যে, আপরুক কেউ গিয়ে গাইয়ে না, গাইয়ে না। হ্যাঁ, আবার গান শুরু হলো। এইখানে খেয়াল করার বিষয়, এখানে বলতেই হয় একটু যে, দেখো এখানে আনন্দবাবু কিন্তু এসেছিলেন, তার যে দুঃখ, তিনি কোথাও একটা যেতে চাইছিলেন যেখানে তার যে মনের দুঃখ সেটা একটু লাঘব হবে, মনের ভারটা একটু লাঘব হবে, এরকম জায়গা। কিন্তু তিনি কিন্তু এখানে এই পতিতাপল্লীতে মানুষ যে উদ্দেশ্য নিয়ে আসে, সেই উদ্দেশ্যে আসেননি, কোনোদিনই আসেননি। হ্যাঁ,
1: তো পরবর্তী সময়েও কখনোই তিনি আসেন
0: না। এবার তিনি যখন এখানে এসে পড়লেন, ফিরে যাবার জন্য উদ্যোগ নিচ্ছেন, তখন ওই গানের সুর তাকে টেনে আনলো, কারণ সেই সুরের মধ্যে কোথাও এমন একটা ব্যথা লুকিয়েছিল যার সঙ্গে উনি নিজের ব্যথাটাকে আইডেন্টিফাই করতে পারছেন না, রিলেট করতে পারছেন না।
1: বাড়ি ফিরলে যে মানে উষ্ণতাটা পাওয়া যায়, সেই ওই আলাপের মধ্যে সেই উষ্ণতাটুকু টের পেয়েছিলেন, বাড়ি পেয়েছিলেন
0: একদম,
1: কিন্তু তারপরে থামিয়ে দিল, থেমে গেল।
0: হ্যাঁ, এখানে বলার কথা
1: একটাই, উল্টো দিক থেকে।
0: হ্যাঁ, এখানে কেউ একজন এসেছে আমার কাছে এবং গানের তারিফ করছে। শুধু তাই নয়, এখানে আনন্দবাবু একটা কথা বললেন তাকে যে, তুমি যেখানে থাকবে, তোমার এই যে এত সুন্দর গান গাইলে, তুমি তুমি যেখানে থাকবে সেই ঘরটাই তো মন্দির হয়ে যাবে। আর শুধু তাই নয়, তোমার গলার মধ্যে এমন একটা ব্যথা আছে, সুরের মধ্যে এমন একটা ব্যথা আছে, যে ব্যথা দিয়ে তুমি মানুষের মনের ব্যথা সারিয়ে দিতে পারো, এই কথাটা বললেন তিনি। এবং সত্যি সত্যি দেখো, এখানে গানের কম্পোজিশনের কথা একটু বলতে হয় আমাদের, যে জেনারেলি আর ডি বর্মন মানেই আমরা অনেকেই অনেকেই মনে করেন যে ওয়েস্টার্ন মিউজিকের প্রভাব একটু বেশি, তিনি নানান রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু পিওর ক্লাসিক্যাল সেইভাবে তিনি ব্যবহার করেননি। কিন্তু আমরা যেমন আরও বিভিন্ন জায়গায় শুনেছি পিওর ক্লাসিক্যালের ব্যবহার তার কাছে পেয়েছি, এই গানটি তার একটা অন্যতম উদাহরণ। কারণ এই গানটি শুরু হচ্ছে যে আলাপ পোর্শনটা, সেটা টোরি রাগ, সেই রাগের একটা অন্যরকম মেজাজ। তারপরে যখন গান থামিয়ে দিচ্ছে পুষ্পা, তারপরে আবার যখন শুরু করছে, তখন যেখানে যাচ্ছে রাগ বদলে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে খামবাজ, একদম অন্য মুডের একটা রাগ,
1: বিপরীত, দুটো বিপরীত রাগ,
0: কিন্তু কোথাও কোনো জার্ক লাগে না
1: কিছু মনে,
0: এবং অসম্ভব সুন্দরভাবে সেটাকে ব্লেন্ড করেছেন তিনি, আর ডি বর্মন। এবং এই যে রাগের ব্যবহার আলাদা হলো, তার কারণটাও আছে, তার কারণ এই যে আনন্দবাবু এলেন, তুমি যেটা বললে, আনন্দবাবু আসার পরে পুষ্পার মুখেও কিন্তু আমরা একটু হাসি দেখলাম, তার চোখের মধ্যে একটা চমক দেখতে পেলাম, একদম সে খানিকটা খুশি হলো। এবং তিনি যে এই যে তার গানের এত প্রশংসা করছেন, তার গান শুনতে এত ভালোবাসছেন, সে ব্যাপারটা কোথাও তাকে

0: একটা অনুপ্রাণিত করলো
1: একেবারে। পুষ্পা যখন নেপালবাবু তাকে এনে ওই পতিতাপল্লীতে রেখে গেল, তখন তো তার একটা মানসিক পরিবর্তন অবশ্যই স্বাভাবিকভাবে হবে, যে কোথা থেকে সে কোথায় এসে গেছে,
0: যে জীবন সে তলিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারলো,
1: অন্ধকার জীবন এটাও সে বুঝেছে। যখন রাজেশ খান্না মানে আনন্দবাবু ঢুকলেন, তার কাছে মনে হলো যে একটা আলো, তার জীবনে আলো এলো, সেই আলোটা তার চোখে মুখে ফুটে উঠলো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে রাগের পরিবর্তন, যেখানে মিশ্র খাম্বাজ রাগ পরবর্তী সময়ে যে রাগ মনের খুশি প্রকাশ পেয়েছে, আর টডি রাগে কোথাও একটা বিষাদ থাকে, সেই বিষাদ আর খুশি কোথাও একাকার হয়ে গেল মিশে দুটো একটা গানের মধ্যে,
0: একদম অসম্ভব সুন্দর একটা মুহূর্ত তৈরি হলো। তো আমরা আরেকটু এগোই, এবারে আমরা দেখলাম যে আনন্দবাবু সেই যে এলেন একদিন, তারপরে আনন্দবাবুর কিরকম একটা নেশা হয়ে গেল পুষ্পার গানের, তিনি আবারও আসছেন।
1: শুধু গান নয়, বোধহয় এই দুটো মানে একা মানুষ এক জায়গায় এসে কোথাও তাদের একটা মানসিক মিল তারা খুঁজে পেয়েছে, মানসিক টান অনুভব করেছে।
0: ঠিক বলেছ,
1: শুধুমাত্র সুরের টান নয়,
0: তার কারণ আমরা কিন্তু আর পরবর্তীকালে পুষ্পাকে এইভাবে গান গানাতে দেখিনি। আনন্দবাবুকে সে গান শুনিয়ে তার মন ভোলাচ্ছে এই দৃশ্য কিন্তু আমরা পাইনি। হ্যাঁ,
1: আনন্দবাবু গান গেয়েছেন,
0: আনন্দবাবু গান গেয়েছেন এবং সেটা অন্য কারণে, যাই হোক, কিন্তু আনন্দবাবু যে এসেছেন তাহলে কিসের জন্য আনন্দবাবু এলেন? তুমি যে কথাটা বললে খুব ঠিক কথা, তিনি না পুষ্পাকে দেখে প্রথমেই বুঝেছিলেন, দেখো শুধু গান তো শুধু গলা দিয়ে গায় না, মানুষ হৃদয় দিয়ে গায়, হ্যাঁ তার সত্তা দিয়ে গায়। সুতরাং গান শুনে কোথাও তার মনে হয়েছিল যে এই মেয়েটি বড্ড ভালো মেয়ে, তার বড় পবিত্র একটি আত্মা।
1: এবং তার এই যে তার আসার কারণ, আমরা যত আমাদের মানে গল্প এগোবে তত আমরা বুঝতে পারবো তার কোথায় তার ক্ষতটা।
0: হ্যাঁ,
1: সেই ক্ষততে আমরা আসবো, কিন্তু এখন যেখানে রয়েছি এখান থেকে আমরা সেইখান থেকে,
0: হ্যাঁ ওই আর কি, মানে তারপরে সত্যি সত্যি তুমি যেটা বলছো ঠিকই বলছো, যে তিনি তোমার মনে থাকবে যে একদিন তিনি জিজ্ঞেস করছেন যে আপনি এখানে কেন আসেন, আনন্দবাবুকে জিজ্ঞেস করছে পুষ্পা যে আপনি এখানে কেন আসেন। হ্যাঁ, তখন উনি বলছেন মজা করে যে আমি দেখতে আসি, আসলে আমি মানুষটা যেরকম অন্য সময় থাকি, আসলে আমার ভেতরে তো একটা শয়তান আলোক আছে, তো আমি ঠিক কতটা শয়তান এটা বোঝার জন্য আমি এখানে আসি।
1: হ্যাঁ, তখনই কেন আপনার বাড়িতে স্ত্রী নেই, সন্তান নেই, প্রশ্ন আসে
0: হ্যাঁ আপনি তাহলে কেন আসেন, স্ত্রী যখন রয়েছে আপনার তাহলে আপনি কেন,
1: তাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না।
0: হ্যাঁ
1: বলছেন,
0: কোন স্ত্রী চাইবে না যে তার স্বামী এরকম একটা জায়গায়,
1: সেটাও কিন্তু আনন্দবাবু বলছেন, কোন স্ত্রী কি চায় যে এরকম জায়গায় তার স্বামী যায়,
0: হ্যাঁ তাহলে আপনি আসেন কেন, তখন প্রশ্নটা। হ্যাঁ, এবার সেখানে যখন এই উত্তর দিচ্ছে আনন্দবাবু, তখন পুষ্পা বলছে যে না না এটা বাজে কথা, এটা কখনো হতে পারে? তারপরে আনন্দবাবু বলছেন যে না, তুমি নন্দুর প্রসঙ্গ এনেছিলে, এখানে একটু বলি যে নন্দু আসলে সেই যে যে যার যিনি আর কি বিয়ে করবেন বলে
1: মহেশবাবু,
0: হ্যাঁ তারই প্রথম পক্ষের সন্তান হচ্ছে এই নন্দু, নন্দ কিশোর যার নাম, সে এখন একটু বড় হয়ে গেছে এবং মহেশবাবু কলকাতায় চাকরি সূত্রে এসেছেন এবং পুষ্পার কাছাকাছি একটি বাড়িতে উঠেছেন।
1: হ্যাঁ, এবং তার ওই দ্বিতীয় পক্ষের স্ত্রীর আরো তিনটি সন্তান
0: রয়েছে,
1: মানে চারটি সন্তান এবং স্বামী স্ত্রী এসে পাশেই বসবাস করছেন,
0: কাছাকাছি অঞ্চলে পাশেই বসবাস করছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে নন্দু তার মায়ের কাছ থেকে মানে মায়ের কাছে মায়ের যে ভালোবাসা স্নেহ সেটা কিন্তু সে পাচ্ছে না, সেই যত্নটা সে একেবারেই পাচ্ছে না।
1: মহেশবাবু একদম শুরুতে বলছেন যে নন্দু যদি আমার ছোট না হতো আমার বিয়ে করার প্রয়োজন হতো না, সেই কথাটা কিন্তু একেবারেই পরবর্তী সময় আমরা দেখলাম যে সঠিক হয়নি, কারণ নন্দুকে ছাড়া বাকি সন্তানদের যে স্নেহ যে মমতা দিয়ে তিনি বড় করছেন, কারণ তারা নিজের আত্মজ বলে, সেই আদর ভালোবাসা কিন্তু নন্দু পেয়ে বড় হয়নি
0: একদম, যে কারণে নন্দু কোথাও নন্দুর মধ্যে একটা দুঃখবোধ রয়েছে এবং সে খুব সহজেই এই পুষ্পার কাছে আসছে। এবং পুষ্পার কাছে যখন সে তার যে ভালোবাসার অভাব, মায়ের ভালোবাসার যে অভাবটা, সেটা যখন পুষ্পার কাছে সে পাচ্ছে, তখন সে পুষ্পাকে খুব ভালোবেসে ফেলছে। আবার উল্টো দিকে তুমি দেখো, সন্তানকে জন্ম দিতে পারেনি বলে তাকে স্বামী পরিত্যক্তা হতে হয়েছে, কিন্তু সন্তানকে জন্ম দিলেই তো শুধু মা হওয়া যায় না,
1: প্রতিপালন করতে
0: হবে। প্রত্যেকটা মেয়ে মানে নারীর বোধহয় অন্তরে একজন মা লুকিয়ে থাকে, তাই না? এখানেও আমরা দেখছি পুষ্পার নিজের সন্তান হয়নি বটে, সে মা হয়নি কখনো বটে, কিন্তু কত অনায়াসে সে এই মাতৃহারা ছেলেটির মা হয়ে উঠছে।
1: সেই জায়গাটাতে মা হয়নি কিন্তু মানসিকভাবে সে পুরোপুরি মা,
0: একদম সে তার মায়ের জায়গাটা নিচ্ছে, এবং যে কারণে নন্দুও মাঝে মাঝে তার কাছে ছুটে আসছে।
1: এবং যে আবদার যে বায়নাক্কাগুলো তার মায়ের কাছে করা যায়, মা কখনোই তার পূরণ করতে পারেনি, সেগুলো ছোট্ট ছোট্ট একেবারে সামান্য,
0: খুব সামান্য,
1: একটা সিঙ্গাড়া একটা কচুরি এইটুকু আবদার,
0: হ্যাঁ
1: সেটা পূরণ করছে কিন্তু পুষ্পা,
0: একদম। তো সেখানে আনন্দবাবুকে যখন তিনি প্রশ্ন করছেন যে আপনি কেন আসেন, তখন আনন্দবাবু বলছেন যে নন্দু তোমার কাছে কেন আসে। হ্যাঁ, তখন পুষ্পা খুব অবাক হয়ে বলছে সেটা তো আলাদা, ওর মা সৎ মা, ওকে সেইভাবে আদর যত্ন করে না, তাই ও আমার কাছে আসে, আমি ওকে ভালোবাসি। তখন উনি একটু হেসে বলছেন আমাকেও কেউ ভালোবাসে না, আমাকেও কেউ আদর যত্ন করার নেই। এইটা শুনে পুষ্পার একটু খারাপ লাগছে তখন, কিন্তু তারপরে উনি একটা কথা বলছেন, আমাকে এই প্রশ্নটা আর কখনো করো না,
1: করো না। তারপরেই দেখো তার বাড়ির সিচুয়েশনটা দেখানো হচ্ছে, সেখানে অদ্ভুত একটা দৃশ্যই ছিল বাড়ির, কিন্তু সেখানে তার অবস্থানটা পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। সে তার মানে ব্যবসায়ী বন্ধুকে নিয়ে বাড়িতে গেছে, এবং সেখানে সে যে বাড়িতে মানে সহায়ক ছিল তাকে বলছে যে চা করো, তখন বললো যে আমি একটু জামা কাপড়, মানে যেহেতু
0: উনি ভালো খুব সুন্দর বলেছেন ওই জায়গাটা যে খোলসটা ছেড়ে
1: আসছে
0: এরকম একটা, হ্যাঁ
1: হ্যাঁ। তো খোলস ছাড়তে গিয়ে দেখলেন যে উনি মানে স্যুট পরেছিলেন, স্যুট ছেড়ে উনি মানে পাঞ্জাবি পাঞ্জাবি পাজামা পরতে চাইছেন, বা এই ধরনের ধুতি পাঞ্জাবি কিছু পরতে চাইছেন, কিন্তু ওনার স্ত্রী বাড়িতে মানে আলমারিতে চাবি দিয়ে মানে তালা লাগিয়ে সেই চাবি নিয়ে
0: চলে গেছেন
1: বিউটি পার্লারে,
0: হ্যাঁ,
1: এবং
0: সেখান থেকে সোজা পার্টিতে চলে
1: গেছে। কাজের লোক যা দিতে চাইছে সবই বলছে যে না, ও সবই তো চাবি বৌদিমণির কাছে,
0: চাবি বৌদিমণির কাছে, আর নয় তো ভিজে, আর নয় তো লন্ড্রিতে রয়েছে,
1: আর চা বানাতে বলেছে, বলছে দুধ ফেটে গেছে, দুধ কেটে যাবার জন্য আমি চা বানাতে পারছি না, বলছে তারাও যাবে দুধ নিয়ে এসো না, সেটাতেও মানে সমস্যা,
0: হ্যাঁ মানে সে কোন দিকে যাবে, সে দুধানতে যাবে না, সে জামা কাপড় আনতে যাবে, লন্ড্রি যাবে,
1: হ্যাঁ এরকম সিচুয়েশনে বন্ধু বললো ঠিক আছে আমার স্ত্রী বাড়িতে সব খাবার দাবার মানে যেটা
0: রেডি করে বসে আছে,
1: পুরি আলু কি সবজি হালুয়া বানিয়ে বসে আছে হয়তো, আমি তুমি আমার বাড়ি চলো, এখানে থাকতে হবে না। তখন বলছে না ওটা আমি অন্য কোনো দিন তোমার বাড়ি যাব, আজকে আমি যাব না। তো কোনোভাবে নিজেকে আবার মানে ওই খোলস ছেড়ে আর কি উনি এলেন পুষ্পার কাছে,
0: একদম। এবং সেখানে এসে তিনি পুষ্পাকেও তখন বলছে যে তুমি কি, আচ্ছা উনি মিষ্টি নিয়ে এসেছেন,
1: হ্যাঁ মিষ্টি নিয়ে এসেছেন,
0: অমৃতি নিয়ে এসেছেন, নিয়ে এসে বলছেন যে আচ্ছা মিষ্টিটা দুটো জায়গায়, হ্যাঁ না তিনি তখন বলছেন মিষ্টি দুটো জায়গায়, এই ডায়লগটা আমার ভীষণ ভালো লেগেছে, মিষ্টি দুটো জায়গায় পাওয়া যায়, একটা হচ্ছে মিষ্টির দোকানে ময়রার কাছে, আরেকটা হচ্ছে পুষ্পার গলায়।
1: তো সেখানে যখন জিজ্ঞাসা, আর আনন্দবাবুও তো নন্দুকে ভালোবেসে ফেলেছেন, এবং পুষ্পা প্রায়ই বলেন যে তুমি কচুরি নিয়ে আসবে, সিঙ্গাড়া নিয়ে আসবে, ও খুব ভালোবাসে, এবং সেগুলো নিয়ে আসেন এবং নন্দু এসে খায়, উনিও সেটা উপভোগ করেন, কারণ উনিও সন্তানহীন, এখানে সন্তানহীন বাবা সন্তানহীন মা দুজনের মাঝখানে নন্দু একটা সেতু বন্ধন করেছে,
0: একদম একদম। এবং এখানে এই যে নন্দুকে আমরা দেখছি যে নন্দু আসছে, সেটা আনন্দবাবুও পছন্দ করছে, আনন্দবাবু তাকে তুমি যেটা বললে সিঙ্গাড়া কচুরি নিয়ে আসছে, সেই সিঙ্গাড়া নিয়ে যখন নন্দু বাড়িতে যাচ্ছে তার, সে কিন্তু অদ্ভুত ব্যাপার, তাকে দু তিনটে সিঙ্গাড়া দেওয়া হচ্ছে, আরো নাও বলে, সে না করেনি, সে নিয়েছে, কিন্তু সে তার বাকি ভাই বোনদের বাড়িতে গিয়ে দিয়ে খাচ্ছে, হ্যাঁ সবাই মিলে ভাগ করে খেতে চাইছে। সেখানে কিন্তু দেখছি আমরা যে তার মা হঠাৎ করে এসে পড়ে দেখছেন কোথা থেকে সিঙ্গাড়া পেলো, স্বাভাবিকভাবে সে জিজ্ঞেস করছে, এবং নন্দু খুব সরলভাবে উত্তর দিচ্ছে এই তো এই বাড়িতে থেকে দিয়েছে আমাকে, সেইটা ওই বাড়িটা যে কি বাড়ি সেটা তো মা জানে।
1: নন্দু কিন্তু কখনো কোনো সম্বোধন করেনি, ও
0: হ্যাঁ চিরকাল ওই বলে এসেছে, হ্যাঁ, এবার তখন বলেছে ও দিয়েছে, ওকে না আঙুল দিয়ে দেখানোতে বুঝতে পেরেছে যে কোন বাড়ি থেকে এটা এসেছে, এবং মা সঙ্গে সঙ্গে সেটা ফেলে দিল, ফেলে দিয়ে প্রচন্ড বকাবকি শুরু করলো।
1: কিন্তু ওই একটা ওই সামাজিক
0: ট্যাবু, একটা
1: অবশ্যই ট্যাবু, তার সঙ্গে গরিব মানুষের যে আত্মমর্যাদা সেটাও ফুটে উঠেছে। শিশু নন্দু

0: শিশু, সে ভালোবাসার টানে গেছে, কিন্তু তারও সামাজিক একটা যে দূরত্ব আছে এবং যে গরিব, যে আর্থিকভাবে দুর্বল, সেই মানুষ আর্থিকভাবে সচ্ছল মানুষের কাছে হাত পাতবে না, যার আত্মমর্যাদা প্রবল হবে, সেই একটা ছবিও ফুটে উঠেছে সেখানে। আমরা আমরা যদি সবসময় নন্দুর সৎমাকে খারাপভাবে দেখি তা না, আমাদের একটা একটা ক্যারেক্টার তো সবসময় একটা ত্রিমাত্রিক হয়, সেই ত্রিমাত্রিকতার থেকে দিক থেকে দেখতে গেলে সেই সময় সামাজিক দিক থেকে এটাও একটা সত্য,
1: একদম
0: সামাজিক সত্য ফুটে উঠেছে
1: একদম। এবং এই যে তাকে ইয়ে করে দেওয়া হলো, এবং সেখানে আমরা একটা সিনে দেখছি যে লোকজন এখান সেখান দিয়ে যাচ্ছে, মানে ওই ওই কাছাকাছি তল্লাটের একজন মহিলা তার স্বামীর সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বলছেন যে এমন একটা জায়গায় তুমি আমরা থাকি যে এখানে বেরোতেও লজ্জা করে। তো এইটা শুনে পুষ্পার কোথাও খুব খারাপ লাগে এবং পুষ্পার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, এবং অবধারিতভাবে সেই বিখ্যাত সংলাপটি আমরা আনন্দবাবুর মুখে শুনতে পাই,
0: আই হেট টিয়ার্স। এই ডায়লগটা আমরা বোধহয় ছবিতে বার পাঁচেক পেয়েছি,
1: হ্যাঁ
0: বার পাঁচেক পেয়েছি, যদিও এটা মূল গল্পেতে এতবার ছিল না, কিন্তু এটা শক্তি সামন্তর নিজস্ব একটা ধরন তিনি করে নিয়েছিলেন, যে এটাকেই একটা মানে আনন্দবাবুর সিগনেচার টিউনের মতো করে নিয়েছিলেন আর কি,
1: একদম তাই। হ্যাঁ, তো আই হেট টিয়ার্স, এবং সেখানে ভারী সুন্দর একটা গান ছিল কিশোর কুমারের কণ্ঠে। সত্যি লোকে তো অনেক কিছুই বলে,
0: সেই সব কথায় কান দিলে
1: সত্যি কি হয়?

0: कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना सत्यि मानुष तो कत कथाई बोलबे किन्तु जीवन चले जीवन मत कर
1: একদম নিজের ছন্দে জীবন এগিয়ে চলে ঠিক সেইভাবেই আর এই যে কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কহলা ছোড়ো বেকার কি বাতো মে এই যে ধরনটা এটা না আনন্দবাবু চরিত্রের কোথাও একটা লক্ষণ আমরা তুমি যে বললে তার বাড়ির কথা সেখানেও ওই রকমই দেখেছি আচ্ছা ঠিক আছে ছাড়ো নাও হ্যাঁ সেখানে ভালো লাগছে না ওখান থেকে উনি চলে এলেন পুষ্পার কাছে আবার পুষ্পার কাছে এসে যখন উনি দেখছেন যে পুষ্পা কষ্ট পাচ্ছে কোথাও তখন পুষ্পাকে এইভাবেই কনসোল করছেন তিনি আবার শুধু তাই নয় তিনি একেবারে ছবির শেষের দিকে তুমি মনে করে দেখো ওখানে ডাক্তার যখন তার ডাক্তার বন্ধু তাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি তুমি কি করে এরকম বদলে গেলে বলতো আনন্দ তখন উনি বলছেন যে মানে পুষ্পার কথা বলে বলছেন পুষ্পা আমার মনের সব জানলা দরজাগুলো খুলে দিয়েছে জানো হ্যাঁ সেই জন্য আমি এরকম বদলে গেছি
0: মানে তার আগে পর্যন্ত ভীষণ নেশা করতেন মানে কাজের বাইরের সময়টুকু নেশা করে কাটাতেন এবং সেই নেশা ছেড়ে দিয়েছেন পুরোপুরি ডাক্তার এটা বিশ্বাস করতে পারছেন মানে এটা সম্ভব হলো কি করে মানে সম্ভব করেছে একজন
1: সেই
0: এটাই
1: এবং আচ্ছা আমরা
0: এই যে দেখো আরেকটা তুমি এটা বললে আমার এই সঙ্গে সঙ্গে মনে পড়লো যখন পুষ্পাকে দেখলো অনেকদিন বাদে বয়স হয়ে গেছে দুজনেরই আনন্দবাবুর সঙ্গে দেখা হয়েছে ওই যেখানে ওই বাসন মাজার মেসে কাজ করতেন তো সেখানে দেখা হয়েছে বলছে এত বছর পরে তোমাকে দেখছি আমার একটু মনে হচ্ছে না তোমার সঙ্গে আমার এতদিন যোগাযোগ ছিল না সেই আত্মিক যোগাযোগটা ছিল
1: ছিল
0: একদম যে কারণে আসলে দুজনের
1: আড়াল মানে তোর মনের আড়াল নয়
0: একেবারে দুজনে দুজনকে মানে একেবারে এতটাই আত্মিকভাবে গ্রহণ করে নিয়েছিল যে কেউ কাউকে ছেড়েছিলেন না এতদিন
1: কি সুন্দর একটা সম্পর্ক না এখানে একটা কথা বলি এই যে আমরা ছবির গান শুনছি শুরু থেকে আমরা তিন নম্বর গান এটা ছিল তাই তো কিন্তু এর আগে একটা গানের সিকোয়েন্স মধ্যে আমরা একটু বাদ দিয়ে গেলাম
0: বাদ দিয়েছি কারণ আসলে তো ওই গানটা ছবির মধ্যে ছিলই না শুরুতে
1: আসলে ওটা ওটা বাদই ছিল ওটা পরে যোগ করা হয়েছে হ্যাঁ তাই আমরাও বোধহয় একটু বাদ দিয়ে ফেলেছি ওটাকে
0: কিন্তু না শোনাবো
1: হ্যাঁ বাদ দিলে তো চলবে না ওই গানটা শোনাতেই হবে অমর প্রেমের গান শোনাবো ওই গানটা শোনাবো না ওর আইকনিক গান একটা
0: হ্যাঁ এর মধ্যে অনেক কিছু রয়েছে
1: হ্যাঁ অনেক কিছু রয়েছে অনেক গল্প বলার আছে সেটা নিয়ে যে গানটার কথা বলছি সেই গানটা সিকোয়েন্সটা এরকম দেখানো হচ্ছে যে পুষ্পার ওই মহেশবাবু একদিন বৃষ্টিতে বাড়ি দেখতে এসছে যখন তিনি যখন বাড়ি ওই ওই পাড়ায় বাড়ি দেখতে এসছেন বাড়ি দেখা হয়ে গেছে ঠিক করা হয়ে গেছে তখন হঠাৎ করে বৃষ্টি এসে পড়ায় তার কাছে ছাতা ছিল না সে একটা জায়গায় আশ্রয় নেয় সেটা ঠিক পুষ্পার জানলার সামনেই ওইখানে এবং পুষ্পা
0: সানসেটের নিচে
1: নিচে এসে দাঁড়ায় এবং পুষ্পা বৃষ্টি পড়ছে ছাট আসছে কিনা সেটা দেখতে এসে লক্ষ্য করেন যে মহেশবাবু দাঁড়িয়ে আছেন ওখানে তো সে বেরিয়ে এসে বলছেন কি আপনি এখানে কেমন আছেন আসুন ভেতরে আসুন মহেশবাবু প্রথমটা ভেতরে ঢুকতে চায় না কিন্তু বৃষ্টির জন্য বাধ্য হয়ে
0: সেখানে ওই সামাজিক
1: হ্যাঁ হ্যাঁ মানে কারণ পুষ্পা যে কোন বাড়িতে থাকে সেটা তুমি বুঝতে পারছেন সেখানে যাওয়া মানে একটা অন্য
0: এবং তিনি পরিষ্কার আগেও একবার বলেছেন যে তুমি কিন্তু আমার সঙ্গে কথাবার্তা বলো না
1: এটা
0: পরে বলবে হ্যাঁ
1: ঠিক হ্যাঁ মানে এই উনি তারপর যাই হোক বাধ্য হয়ে বারবার বলাতে উনি না করতে না পেরে ঢুকলেন তার ঘরে এবং ঘরে ঢুকে তিনি দেখছেন যে কিরকম হয় এরকম ধরনের মানুষের ঘরটা উনি দেখছেন যে কি আছে ঘরের মধ্যে তারপরে উনি দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু সুন্দর করে একটা ঠাকুরের আসনও পাতা রয়েছে
0: একটা মানে সংসার জীবনে একজন মেয়ের ঘরে যা যা থাকে সেরকম জিনিসপত্রই রয়েছে সেখানে আরে যে জীবন সে যাপন করছে বলে সবাই মনে করছে
1: তার কোনো ইঙ্গিত
0: সেখানে ছিল না
1: একদম
0: সেখানে সারদামণি রামকৃষ্ণ বিবেকানন্দের ছবি মা কালীর ছবি এই ধরনের মানে ঘরোয়া বাঙালি পরিবারে যে ধরনের মানে ওই বয়সের মহিলারা বা গৃহস্থ মহিলারা বলা ভালো যেমনভাবে ঘর সাজান ঠিক সেভাবেই সাজানো
1: একদম এবং মহেশবাবুর জন্য কিছু খাবার নিয়ে আসে পুষ্পা মহেশবাবু সেটা নিতে যদিও রাজি হন না তো যাই হোক তারপরে পুষ্পা আলমারি থেকে কিছু টাকা বার করে মহেশবাবুর হাতে দিয়ে বলেন যে আপনি তো গ্রামে ফির যাবেন তাহলে আমার মাকে এই টাকাগুলো পৌঁছে দেবেন মহেশবাবু তখন খুব অবাক হয়ে তারপরে ইতিমধ্যে আনন্দবাবু সেখানে চলে আসেন এবং মহেশবাবুর হাতে টাকা দেখে উনি ভুল বোঝেন হ্যাঁ তারপরে পুষ্পা সেই ভুল ভাঙিয়ে দিয়ে বলে যে না উনি আমার গ্রাম সম্পর্কের ভাই আমি মায়ের জন্য টাকা পাঠাচ্ছিলাম ওনার হাত দিয়ে।
0: সেখানে কিন্তু মহেশবাবু প্রশ্ন করছেন যে তুমি কি টাকা পাঠাও এভাবে মায়ের জন্য,
1: কার হাত দিয়ে
0: পাঠাই তো, কার হাত দিয়ে পাঠাও না নেপাল বাবুর হাত দিয়ে যিনি আমাকে এখানে এনেছিলেন।
1: হ্যাঁ, এই কথা বলছেন এবং তার বলছে
0: ততই অবাক হচ্ছে
1: মহেশ। এবং তারপরে তিনি বাধ্য হয়ে বলছেন যে না উনি নিতে চাইছেন না টাকা, যেটা তোমার কাছে রেখে দাও। তখন পুষ্পা প্রশ্ন করছে কিন্তু কেন, আপনি নিয়ে যান এটা মাকে পৌঁছে দেবেন। তখন বাধ্য হয়ে উনি বলছেন তখন যে আসলে তোমার মা তো অনেকদিন আগেই মারা গেছেন। এইটা শুনে পুষ্পা খুব অবাক হয়ে বলছে আমাকে তো কেউ জানায়নি। তখন মহেশবাবু একটা কথা বলছেন
0: যে
1: হ্যাঁ, মৃত মানুষকে তুমি গ্রামের

0: টাকা চেয়েছেন, ঠিক ঠিক, হ্যাঁ বাড়তি 50 টাকা চেয়েছেন, তুমি কি দিতে পারবে? তো তখন
1: তখন আনন্দবাবু আছেন,
0: হ্যাঁ আনন্দবাবু রয়েছেন, আনন্দবাবু দেখছেন
1: পুষ্পা,
0: তখন বলছে যে কিন্তু এইটুকু বলে আর কিছু বলার আগে আনন্দবাবু তখন বলছেন নেপাল বাবুকে যে আচ্ছা নেপাল বাবু না, প্রথমে ওখানে বলছে যেটা যে নেপাল বাবু আপনি দেখেছেন কি এই যে তৃণভোজী প্রাণী যারা ঘাস টাস খায় তারা যখন ঘাস খায় ঘাস খেয়ে থেকে তো না মাঝে মাঝে ওপর দিকে তাকায়, কেন বলুন তো? হ্যাঁ তো উনি খুব অবাক হয়ে বলছেন কেন, তখন বলছে আমার মনে হয় যে তারা ঈশ্বরকে ধন্যবাদ দেয়। হ্যাঁ তো বলে তখন বলছেন কিন্তু আমাকে হঠাৎ এই কথা কেন বলছেন, বুঝলেন না না, আচ্ছা আপনি বাইরে আসুন আমার সঙ্গে, বলে ওনাকে বাইরে নিয়ে গেলেন এবং নিয়ে গিয়ে তখন উনি বলছেন যে পুষ্পা জেনে গেছে, তখন বলছে কি কি জেনে গেছে, তখন বলছে শুধু পুষ্পা নয় মহল্লার সবাই জেনে গেছে, খুব অবাক হয়ে নেপালবাবু বলছেন কি জেনে গেছে, তখন উনি বলছেন পুষ্পার মা যে নেই এটা জেনে গেছে সবাই, সুতরাং নাটকটা বন্ধ করুন
1: এবং হাতে কিছু টাকা গুঁজে দিলেন।
0: এবং নেপালবাবু তখন খুব অপ্রস্তুত হয়ে যাচ্ছেন এবং হ্যাঁ তখন উনি আরো ওই 50 টাকা যেটা উনি চেয়েছিলেন সেইটা বের করে বলছেন নিন এটা রাখুন, তখন নেপালবাবু নিতে চাইছেন না, প্রচন্ড অপ্রস্তুত হয়ে গিয়ে বলছেন না না থাক, তখন বলছে আরে মৃত মানুষের নাম করে টাকা রোজগার করতে যদি আপনার লজ্জা না করে তাহলে এই টাকা নিতে কিসের লজ্জা, হ্যাঁ বলে তিনি তার হাতে টাকাটা গুঁজে দিচ্ছেন এবং তাকে বলছেন যান এবার আপনি। হ্যাঁ অদ্ভুত এই সিনটা সত্যি। তো এই যে যে জায়গায় আমরা ছিলাম যে পুষ্পা যখন মায়ের মৃত্যু সংবাদ পাচ্ছে তো স্বভাবতই সে খুব ভেঙে পড়ছে, তার মানে এরকম একটা কথা তারপরে শুনে যে গ্রামের মানুষের কাছে সে মৃত এবং মৃত মানুষের কাছে কোনো মৃত মানুষের খবর দেওয়ার কোনো মানে নেই, তো সেই সময় তারপরেও সে চোখের জল মুছে আনন্দবাবুকে আনন্দবাবুর সঙ্গে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু আনন্দবাবু তখন বুঝতে পারছেন পুষ্পার মনের অবস্থা, সেটা বুঝতে পেরে তিনি বলছেন চলো বাইরে কোথাও ঘুরে আসি। হ্যাঁ এবং সেখানে আমরা দেখি সেই সিকোয়েন্সে আনন্দবাবু একটি গান গেয়ে ওঠেন যে গানের অর্থ ভারী গভীর। চিঙ্গারি কই ভারকে, হ্যাঁ মানে কোনো আগুন যদি জ্বলে ওঠে, হ্যাঁ সে মনের আগুন যদি জ্বলে ওঠে, মানে আগুন জ্বলে উঠলে সেই আগুনকে জল নিভিয়ে দিতে পারে কিন্তু মনের আগুন যদি জ্বলে ওঠে তাকে কি জল নিভিয়ে দিতে পারে, মানে বৃষ্টির জল কি সেটা নেভাতে পারে, অদ্ভুত একটা রূপকার্থের গান। আনন্দ বক্সীকে আবারও কুর্নিশ করতে হয় সেখানে,
1: অবশ্যই এখানে প্রত্যেকটি গান দেখো সিকোয়েন্স অনুযায়ী তার কথা এবং তার সঙ্গে সুর গায়কি এ নিয়ে আমাদের অনেক কিছু বলার আছে, আমরা গানটা বরং আগে
0: এই গানটা প্রসঙ্গে অনেক কিছু বলার আছে কিন্তু গানটা আগে শুনি তারপরে বাকি কথা।

0: এই যে এই গানের সিকোয়েন্সে আমরা দেখলাম যে হ্যাঁ শুরুতেই দেখলাম যে জলের মধ্যে আর কি নৌকা, সেই নৌকায় দুজনে বসে গান গাইছেন, একজন গাইছেন একজন শুনছেন, আর হাওড়া ব্রিজ দেখতে পেলাম আমরা
1: সেখানে ব্যাকগ্রাউন্ডে। কিন্তু এটা হাওড়া ব্রিজে ওই গঙ্গাতে শুট করা সম্ভব হয়নি।
0: হ্যাঁ, তার কারণ রাজেশ খান্না তখন আরাধনার পরে রাজেশ খান্না সুপারস্টার
1: একেবারে, সেই তাও সামলানোর মতো কলকাতা সেই
0: এবং সেখানে একটা ওরকম জলা তৈরি করা হয়েছিল। হ্যাঁ, এবং সেটা মোটামুটি 7-8 দিন ছিল,
1: সেই জলে পচা গন্ধ উঠে,
0: এবং স্বাভাবিক ভাবে বদ্ধ একটা জায়গায় জল থাকলে 7-8 দিন যেরকম একটা গন্ধ হয় সেরকম একটা গন্ধ ছিল। কিন্তু শর্মিলা ঠাকুর বলছিলেন তার একটি সাক্ষাৎকারে যে ওটা দেখে লোকে ভাবছে আহা কি সুন্দর, মানে নৌকা বিহার করতে করতে গান গাইছে।
1: এখানে রাজেশ খান্না এবং শর্মিলা ঠাকুরের চোখে মুখে তো সেই গন্ধ নিয়ে যে করছেন এটা তো কোনো ছাপ ছিল না
0: একদম,
1: যার ফলেই সেটা দেখে আমাদের
0: এবং শর্মিলা ঠাকুর যখন বলছেন উনি বলছেন যে এরকম একটা রোমান্টিক সিন দৃশ্য এরকম একটা গান, তাতে আমি যদি ঘটনাটা যখন বলবো তোমাদের কিন্তু মোহভঙ্গ হবে বলে এটা বলছে
1: একদম।
0: হ্যাঁ, তো এখানে এখান মানে এই ছবির যিনি আর্ট ডিরেক্টর তার কথা বলতে হয়, তাকে বাহবা দিতে হয়, কারণ তিনি কিন্তু এই কাজটা করেছিলেন ওই ব্যাকগ্রাউন্ডে ওই হাওড়া ব্রিজকে রেখে পুরো ব্যাপারটাকে ওরকম সুন্দর করে মেলানো, যাতে করে কোথাও আমাদের মনে হয়নি যে গঙ্গাবক্ষে গানটা হচ্ছে না, শুটিংটা হয়নি
1: একেবারে।
0: এবং এই গানটার জন্য কিন্তু সিকোয়েন্সটা তৈরি করা হয়েছিল, এই গানটা তো ছিল না আগে, পরে তো গান শুনেন,
1: মানে গানটা যখন তৈরি হলো তখন ফিল্মের মধ্যে সিকোয়েন্স তৈরি করে ঢোকানো হলো।
0: হ্যাঁ,
1: আর এই গানটার শুরুতেই যে আমরা গিটারটা শুনলাম,
0: হ্যাঁ সেটাও কিন্তু ভুল কট বাজানো,
1: ভুল কট বাজানো হয়েছিল। ভানু মানে গিটারিস্ট ছিলেন ভানু গুপ্ত, তিনি ভুল কট বাজিয়ে ফেলেছিলেন, স্টুডিওতে একটা হাসির রোল উঠেছিল, তারপরে ঠিক হলো কিন্তু ওই ভুলটা রেকর্ড হয়ে গেছিল।
0: হ্যাঁ, আর ডি বর্মনের তো এটা বিশেষত্ব, মানে উনি কেউ
1: হয়তো কিভাবে ঠিক করে দিতে হয় সেটা খুব ভালো জানেন,
0: ঠিক করে দিচ্ছেন বা তারপরে ধরো কেউ ওই টিউনিং করছেন আর কি, হ্যাঁ সেই টিউনটা নিয়ে উনি গানের প্রিলুড বানিয়ে ফেলেছেন
1: এভাবেই
0: তৈরি হলো চিঙ্গারি কই ভাগ্যে। তো বেশ, আমরা আরেকটু গল্পের দিকে এগোই।
1: হ্যাঁ, গল্পের দিকে এগোই, স্টুডিওর ঘড়িও কিন্তু এগিয়ে চলেছে
0: একদম,
1: মানে দুর্দার গতিতে এগিয়ে চলছে আমাদের গল্পের মানে ক্লাইম্যাক্সের দিকে যত আমরা যাচ্ছি তত কিন্তু মানে ঘড়ি ও কাঁটাও
0: এগিয়ে চলেছে,
1: এগিয়ে চলেছে
0: একদম। তো আমরা দেখছি যে এইভাবেই দিন চলছে, পুষ্পার কাছে আনন্দবাবু আসছেন কোথাও মানসিক প্রশান্তির জন্য,
1: দুজনেই মানসিক প্রশান্তি পাচ্ছেন,
0: বাড়িতে যেটা পাচ্ছেন না,
1: সুন্দর আন্ডারস্ট্যান্ডিং।
0: হ্যাঁ, দুজনের মধ্যে ভারী সুন্দর আন্ডারস্ট্যান্ডিং,
1: কিন্তু আমরা পুরো সিনেমা জুড়ে কোথাও কিন্তু মানে এরকম কোনো দৃশ্য দেখিনি যেখানে ওদের কোনো শারীরিক আকর্ষণ পরস্পরের
0: প্রতি ছিল, একেবারেই না,
1: এটা একেবারেই যেটাকে আমরা বলি প্ল্যাটোনিক লাভ,
0: হ্যাঁ প্ল্যাটোনিক লাভ,
1: এই ধরনের একটা ভালোবাসা
0: একদম।
1: অ্যাকচুয়ালি তো দুটো মানুষ, একটা একা মানুষ আরেকটা একা মানুষের কাছে এসে তার সান্নিধ্যে
0: সঙ্গতা,
1: হ্যাঁ এই যে দেখো আমরা যে তিনটে মানুষ ধরি, তিনটে মানুষই কিন্তু তিন দিক থেকে একা,
0: একদম একদম,
1: পুষ্পা একা, তার কাছে আনন্দবাবু এসে তার একাকিত্ব দূর করছেন, তিনি শান্তি পাচ্ছেন, আবার নন্দু সেও তার সৎমায়ের কাছে অত্যাচারিত, সে তার মায়ের মানে মতো মানে সান্নিধ্য পাচ্ছে পুষ্পার কাছে এসে
0: একদম। এবং এখানে আমরা একটা জায়গায় দেখছি যে নন্দু যখন অসুস্থ হয়ে পড়ছে, হ্যাঁ প্রচণ্ড জ্বর তার, পুষ্পা একদিন তাকে দেখতে যাচ্ছে, মানে দেখতে যাচ্ছে মানে জানলার বাইরে থেকে তাকে জিজ্ঞেস করছে কেমন আছো, হ্যাঁ কেন আসছে না, সে নন্দু কেন আসছে না এইটা নিয়ে এই চিন্তা নিয়ে সে দেখা করতে গেছে এবং গিয়ে দেখছে নন্দু অসুস্থ, আচ্ছা ভালো কথা। তারপরে কিছুদিন পরেও সে দেখছে যে নন্দুর জ্বর কিছুতেই কমছে না। তো তখন ব্যাপারটা ভালো লাগছে না তার, তিনি এসে দেখছেন, লুকিয়ে লুকিয়ে তিনি দেখছেন যে হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে তার। নন্দুই বলছে যে হোমিওপ্যাথি চলছে,
1: কেন ডাক্তার না, বাবার তো সামর্থ্য
0: নেই, হ্যাঁ
1: অ্যালোপ্যাথি ডক্টর ঘোষ,
0: হ্যাঁ তাকে যে দেখাবে। তো তখন আনন্দবাবু খোঁজ খোঁজ করছেন নন্দু কেন আসছে না। তখন পুষ্পা একদিন তাকে বলে যে
1: আনন্দবাবুর সঙ্গে, কিন্তু তখন ওই তার মাঝে আমরা একটা ঘটনা স্কিপ করে গেছি, আনন্দবাবুর মানে স্ত্রীর ভাই এসে ইতিমধ্যে ওনাদের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন।
0: না সেটা কিন্তু এর পরে, তার আগে,
1: তারপরে উনি যে চিঠি আসবে এবং আনন্দবাবুকে ডেকে পাঠাবেন।
0: আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক ঠিক, তুমি আমাকে ধরিয়ে দিলে, এই আসলে
1: কোথাও থাকলে এটাই হয়।
0: ঠিক ঠিক, এখানে একদম ঠিক বলেছো যে তার মাঝখানে এটা তাহলে একটু আমাদের বলতে হবে যে আমরা হঠাৎ করে একদিন দেখলাম যে একটি ছেলে, এক ভদ্রলোক আর কি, সে এসে পুষ্পার কাছে, পুষ্পার খোঁজ করছে তার বাড়িতে এসে, পুষ্পা তাকে বলছে হ্যাঁ বলুন আমি পুষ্পা। তখন তিনি বলছেন যে আমি এখানেই বলবো নাকি ঘরে যাব। তো ঘরে নিয়ে যেতে তখন উনি তাকে বললেন যে আনন্দবাবু কি এখানে আসেন? তখন বলছে আপনি কি, আপনার পরিচয়টা কি? তখন তিনি তার পরিচয় প্রথমে দিতে চাইছেন না, উনি বলছেন আপনি বলুন আনন্দবাবু আসেন কি না, হ্যাঁ এইখানে আপনি ওনাকে কেন ইয়ে করছেন, ওনার মতো এরকম একজন মানুষ তিনি এখানে আসছেন, তার বদনাম হচ্ছে, এই সমস্ত তাকে বলে। এবং তারপরে তাকে বলে যে আনন্দবাবু যেন এখানে না আসেন,
1: পরে পরিচয় দেয় আমি আনন্দবাবুর
0: শালা, হ্যাঁ স্ত্রীর ভাই আর কি, ভাই শালক তিনি। এবং সেটা বলে তিনি বলেন যে তখন এই চেঁচামেচি
1: করে দেবেন আর কখনো যেন এখানে
0: না আসে। এবং এই চেঁচামেচি চিৎকার শুনতে পেয়ে কিন্তু মাসি চলে আসে, এবং মাসি

0: লোকটিকে সরিয়ে দেবার চেষ্টা করে, তাকে যাতা বলে,
1: কারণ তার তো এটা বিজনেস
0: একদম। এবং পুষ্পা অদ্ভুতভাবে তাকে থামিয়ে দেয়, থামিয়ে দিয়ে বলে যে ঠিক আছে আমি আপনাকে কথা দিচ্ছি, আনন্দবাবু আর কখন এখানে আসবেন না। তো সে চলে যায়। এবং তারপরে আনন্দবাবু যখন আসে ফিরে, তখন
1: সন্ধ্যাবেলায় যথারীতি যেরকম আসেন,
0: হ্যাঁ, তিনি যখন আসেন এসে দেখছেন পুষ্পার দরজাটা বন্ধ, কোনোদিনই দরজা বন্ধ থাকে না। তো তিনি বাইরে থেকে নক করছেন এবং নক করে বলছেন যে কি হলো, আজ তোমার এত দেরি হয়ে গেল কেন, দরজা খোলো। তখন কচুরি সিঙ্গারা সমস্ত তিনি নিয়ে এসেছেন সঙ্গে করে, কিন্তু পুষ্পা দরজা খুলছে না ভিতর থেকে। তখন সে বলছে যে আপনি, আমি দরজা খুলবো না, আপনি আর আসবেন না এখানে। তখন খুব অবাক হয়ে আনন্দবাবু বলছেন কেন, তো তখন বলছেন যে না, আপনার স্ত্রী পছন্দ করেন না যে আপনি এখানে আসুন। তখন উনি বলছেন যে এটা তো জানা কথা যে সে পছন্দ করে না, কিন্তু আমিও তো এখানে আসতে পছন্দ করি, তুমি জানো আমি সেই জন্য এখানে আসি, তুমি আমাকে বারণ করছো কেন। কিন্তু পুষ্পা কোনোভাবেই তার কথা শোনে না এবং তাকে আসতে বারণ করে। তিনি কোথায় যাবেন সেটা বুঝতে পারছেন না, কারণ তার তো একটু মানসিক শান্তির দরকার, যেটার জন্য তিনি পুষ্পার কাছে আসেন। সেই সময় আমরা দেখি
1: পেয়ারি দুলারির
0: কাছে নিয়ে যান, যিনি নিয়ে যান তিনি হচ্ছেন ওই নটবর, যে চরিত্রতে অভিনয় করেছিলেন
1: ওম প্রকাশ।
0: তিনি নিয়ে যাচ্ছেন এবং সেখানে নানান রকম কথায় আনন্দবাবুর ভিতরের যে কষ্টটা, এই যে পুষ্পার কাছে তিনি আসেন, কোথাও পুষ্পা তাকে এইভাবে দূরে ঠেলে দিচ্ছে সবটা জানার পরেও, এটা তাকে খুব কষ্ট দেয়। এবং সেই কষ্ট, সেই বেদনা তার কণ্ঠে আমরা
1: গান হয়ে বেরিয়ে আসে
0: একদম।

0: কি অদ্ভুত। দেখো এখানে রাজেশ খান্না সেই সময় তিনি নেশাগ্রস্ত, এবার নেশাগ্রস্ত হলে মানুষের কথাগুলো যে একটু স্লথ হয়ে যায়। কিশোর কুমার গানটা গাইছেন, নেশাগ্রস্ত অবস্থায় গানটা গাইছেন, তো কিশোর কুমারের প্রত্যেকটা অ্যাকসেন্টে সেই এফেক্টটা রয়েছে।
1: একদম
0: সিচুয়েশন অনুযায়ী গান যেরকম আনন্দ বক্সী লিখেছেন, সুর করেছেন আর ডি বর্মন, সেইভাবেই গেয়েছেন কিশোর কুমার, এবং রাজেশ খান্নার কথা তো বলার অপেক্ষা।
1: এবং এখানে দেখো একটা কথা সত্যি বলতে হচ্ছে যে এই এই যে আরাধনা সেটে যে ট্রায়র তৈরি হয়েছিল সেই ট্রায়কে আমরা তারপরে পাচ্ছি প্রথমবার কাটি পাতঙ্গে, আর ডি বর্মন, কিশোর কুমার, রাজেশ খান্না এবং শক্তি সামন্তও বটে সেখানে ধরতে গেলে, এবং তারপরে আমরা অমর প্রেমেও সেই একই আর কি দুটি
0: জিনিসটা,
1: মানে একই মানে কি বলবো, চতুষ্কোণ বলতে হয়। হ্যাঁ, এবং আর ডি বর্মন, কিশোর কুমার, রাজেশ খান্না, এইটা তো একটা মানে বহুবার বহুবার আমরা পেয়েছি এর পরে, তো এই যে ট্রায়ো এইটা ম্যাজিক তৈরি করলো।
0: এই এই এই সিনেমার তুমি আরো ভালো বুঝবে যে এইখানে এই সিনেমার গানগুলোতে মানে রাগের প্রভাব ভীষণভাবে রয়েছে, যেটা কিশোর কুমার সম্পর্কে বলা হয়ে থাকে যে তিনি ওই রাগের বেস তার ক্লাসিক্যাল বেস ছিল না, কিন্তু এই গানগুলো যারা শুনবে তারা সে কথা বলার মানে
1: না না লাগবে। কিশোর কুমার এমন একজন জিনিয়াস জানো তো শাশ্বতী, এটা আমি না মানে মানি এবং সবাইকে এটা বলি আমি, এটা যে কিশোর কুমার যে কি করতে পারে না কি করতে পারেন না সেটা তিনি নিজেও জানতেন না, বাকিরাও জানে না একদম। এবং তুমি ভাবো একটা জিনিস ভেবে দেখো, কিশোর কুমার মানুষটাকে আমরা মনে করি তো খুব একটা মানে কি বলবো উচ্ছল একটা, সবসময় মজা করছেন এরকম ধরনের মানুষ, কিন্তু তুমি ভেবে দেখো কি এই মানুষটা যখন নিজে সুর করেছেন তখন সেই তার গানের সুরগুলোতেও একটা রাগ সঙ্গীতের প্রভাব খুঁজে পাওয়া যায়। সেই সুরগুলো অত্যন্ত গভীর সুর, হ্যাঁ লঘু সুর নয়। এবং তিনি যখন ছবি তৈরি করেছেন অ্যাজ এ ডিরেক্টর, যে ছবিগুলো যে বিষয় নিয়ে ছবি তৈরি করেছেন সেগুলোও যথেষ্ট গুরুগম্ভীর
0: বিষয়।
1: হ্যাঁ, তো যাই হোক, কিশোর কুমারের প্রসঙ্গে বলতে গেলে তো সময়টা একদম শেষ হয়ে
0: যাবে আমাদের হাতে।
1: আমরা বরং রাজেশ খান্নার প্রসঙ্গে একটু আসি, তার কারণ এই ছবিতে প্রথম মানে রাজেশ খান্না কিন্তু কে প্রথম ভাবেননি আনন্দ চরিত্রের জন্য, কিন্তু রাজকুমারকে কাস্ট করেছিলেন, তার কারণ তার মনে হয়েছিল রাজেশ খান্না তো এখন স্টার সুপারস্টার, তো তার তো সময় ডেট পাওয়া যাবে না।
0: আর যেহেতু এই ছবি জুড়ে শর্মিলা ঠাকুর রয়েছেন
1: তার সঙ্গে রাজেশ খান্না,
0: মানে কেন্দ্রীয় চরিত্র
1: শর্মিলা ঠাকুর,
0: পুষ্পা চরিত্র, সেই হিসেবে তিনি ওই স্টারডামে রয়েছেন, সেই স্টারডাম থেকে এসে এই একটা সাবমিসিভ ক্যারেক্টার করবেন
1: তার থেকে সেখানে, হ্যাঁ সেখানে সেই কারণে ভাবা হয়েছিল রাজকুমারের কথা। কিন্তু রাজেশ খান্না এই খবরটা পেয়ে উনি দেখা করেন শক্তি সামন্তের সঙ্গে, বলেন যে কি হলো শক্তিদা, এই আরাধনার পরে কাটি পাতঙ্গ রিলিজ করবে আপনি, তারপরে এরকম একটা ছবি তৈরি করে আমাকে বাদ দিয়ে দিলেন, কি করে আমি করবো এটা,
0: না তুমি তো সময় পাবে না,
1: তুমি ডেট দিতে পারবে,
0: আমি ম্যানেজ করে নেব। কিন্তু রাজেশ খান্না চার ঘন্টা করে এই সিনেমার প্রতিটা ডেটের মানে,
1: হ্যাঁ মানে এরকম ঠিক
0: হয়েছিল বরাদ্দ করেছিল।
1: শক্তি সামন্ত বলছেন ঠিক হয়েছিল যে দুটো থেকে ছটা পর্যন্ত শর্মিলা কাজ করবে, এবং তারপরে ছটার পরে রাজেশ খান্নার শুটিং শেষ হয়ে যাবে, তখন তিনি ছটার পর থেকে দশটা পর্যন্ত শক্তি সামন্তর জন্য সময় দেবেন। এইভাবে ছমাস টাইম নিয়ে এই ছবিটা তৈরি।

0: হয়েছিল
1: একেবারে।
0: তো এবং শুধু তাই নয়, এক্ষেত্রে বলতে হবে যে রাজেশ খান্না এই ছবিটা করার জন্য নিশিপদ্ম ছবিটা ১৬ বার
1: দেখেছিলেন
0: এবং সোজাসুজি উত্তম কুমারের সঙ্গে গিয়ে দেখা করেছিলেন।
1: দেখা করেছিলেন, বলেছেন আমি ১৬ বার দেখেছি নিশিপদ্ম, কিন্তু আমি যদি আপনার আপনার কাছে আমি যেতে পারবো না, 50% যদি পারি
0: তাহলেই যথেষ্ট
1: যথেষ্ট। এবং এই যে বাঙালিয়ানা, ধুতি পাঞ্জাবি পরা, এগুলো শিখিয়েছিলেন বিশ্বজিৎ।
0: বিশ্বজিৎ একদম একদম। তো যাই হোক, এবারে আমরা গল্পে একটু ফিরে আসি, কারণ সময়টা হাতে বড্ড কম। যেখানে ছিলাম যে নন্দু অসুস্থতা কিছুতেই ছাড়ছে না, তো সেই কারণে আনন্দবাবুকে আবার শর্মিলা মানে পুষ্পা ডেকে পাঠান। হ্যাঁ, তখন কিন্তু আনন্দবাবু তার কাছে আসছেন না,
1: চিঠি পাঠিয়েছেন।
0: হ্যাঁ, চিঠি পাঠিয়েছেন। তো তখন আনন্দবাবু আসেন, এসে তখন বলেন যে পুষ্পা এরকম ব্যাপার,
1: আজকেই আসতে বলবেন আনন্দ।
0: হ্যাঁ, এবং আনন্দবাবু আসেন এবং তারপরে পুষ্পা সবটা বলাতে তিনি ওই ডক্টর ডক্টরের সঙ্গে যোগাযোগ করে তাকে নিয়ে আসেন এবং বিনা পয়সায়।
1: তাতে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে নন্দু কিন্তু গাছ লাগিয়েছে, রাতকিরানি।
0: হ্যাঁ,
1: রাতকিরানি গাছ লাগানোর
0: সময় যখন ঠাকুর তৈরির জন্য মাটি নিয়ে আনতে এসেছেন আর কি, সেই সময় ওই ওই মাটি যে খুঁড়ছেন, খুঁড়ে মাটি নিচ্ছেন, তো সেই জায়গায় নন্দু একটা রাতকিরানি গাছ ঠিক পুঁতছে,
1: যেটাকে আমরা বাংলায় বলতে পারি মানে হাসনুহানা বা এই ধরনের কোন গাছ। যে ফুলটা দেখেছি আমরা ছবিতে,
0: নিশিপদ্ম ছবিতে কিন্তু শিউলি, নিশিপদ্মতে দেখানো হয়েছিল শিউলি গাছ।
1: আসলে রাতকিরানি বলতে অনেক রকম
0: রজনীগন্ধাও বোঝায়, কিন্তু এখানে হাসনুহানাই দেখানো হয়েছে।
1: এখানে আমরা কিন্তু এই ছবিতে দেখছি হাসনুহানা দেখানো হয়েছে
0: একদম। এবং তো তারপরে যেটা যেখানে ছিলাম যে ওই ডাক্তারের চিকিৎসায় নন্দু সুস্থ হয়ে যায়। হ্যাঁ, এবং তখন নন্দুর বাবা খুব অবাক হয়ে ভাবে যে ডাক্তারবাবু কোনো ফিজ নিচ্ছেন না, কোনো কিছু নিচ্ছেন না, অথচ ছেলের এরকম চিকিৎসা করছেন, শুধু নয় ওষুধটাও পাঠিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কেন, কি ব্যাপার, এটা জানার জন্য তিনি ডক্টরের কাছে চেম্বারে যান। সেখানে গিয়ে তিনি দেখেন তার ঠিক যার যাবার আগেই সেখানে পুষ্পা গিয়ে উপস্থিত হয়েছে এবং পুষ্পা তাকে জিজ্ঞেস করছে যে ছেলে কেমন আছে, এই সমস্ত বৃত্তান্ত, যেন আর কি মানে নন্দুর মা হিসেবে সে ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছে। এইবারে মহেশবাবু কিন্তু সবটা বুঝে ফেলেন এবং মহেশবাবু তখন পুষ্পাকে বলেন, ওই যে তুমি বললে না যে একদিন মহেশবাবুই কিন্তু তাকে বলেছিল যে তুমি আমার সঙ্গে কথা বলো না এখানে, কারণ আমার বদনাম হবে সেক্ষেত্রে। তো মহেশবাবু তখন তাকে গিয়ে বলেন যে পুষ্পা, আমি খুব অন্যায় করেছি, তোমাকে আমি এরকম একটা কথা বলেছি, কিন্তু তুমি তো আমার ছেলেটাকে শুধু ভালোবাসা দাওনি, যে মায়ের ভালোবাসা সে মানে
1: জীবন
0: কাঙাল, শুধু সেটা করনি, হ্যাঁ তুমি তার জীবন বাঁচিয়েছ, তো আমি তোমাকে তো কিছু দিতে পারবো না, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, দুদিন পরে ভাই ফোঁটা।
1: তো মানে তারা পুজোতে বাড়ি যাবে, তার স্ত্রীর জন্য শাড়ি কিনতে, সেই শাড়িটি কিনে নিয়ে ডাক্তারের কাছে আসছিল, সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটে এবং হাতে ওই নতুন শাড়ির প্যাকেটটি রয়েছে। তখন বলল যে ভাই ফোঁটা কদিন বাদেই, তুমি এই ভাইয়ের কথা মনে করে শাড়িটি পরো। মানে এই সময় সত্যি এমন কোনো মানুষ নেই,
0: এই ছোট ছোট ইমোশনগুলো না অসম্ভব সুন্দর। তো যাই হোক, তারপরে আমরা দেখি যে সেই শাড়ি সে পরেছে এবং যাই হোক, তারপরে নন্দু চলে যাচ্ছে। নন্দু ঠিক যাবার আগে তাকে এসে বলে যে আমরা চলে যাচ্ছি, দেখা করতে আসে তার সঙ্গে। এবং নন্দুকে দেখে উত্তেজিত হয়ে যেতে গিয়ে শর্মিলার মানে পুষ্পার পাটা কেটে যায় বুটিতে, বুটিতে সবজি
1: কাটতে কাটতে তখন এসে,
0: হ্যাঁ পাটা কেটে যায়। এবং নন্দু আমরা দেখি নন্দু বাড়িতে গিয়ে ওষুধ নিয়ে এসে খুব সুন্দর করে পট্টি করে দেয় ওই পায়ে, এবং যেহেতু সে বাড়ি থেকে ওই ওষুধ নিয়ে আসছে বলে তাকে মায়ের কাছে মার খেতে হয়েছে, সে সব কিছু অগ্রাহ্য করে, তবু এটাই দেখো ভালোবাসা, একেবারে নিঃস্বার্থ ভালোবাসা, তাকে ওই পটি লাগিয়ে দেয়
1: একেবারে।
0: এবং তারপরে আমরা দেখি যে নন্দু দেশে চলে গেল
1: এবং তারপরে আমরা দেখছি নন্দু বড় হয়েছে, সে ইঞ্জিনিয়ার হয়েছে। এদিকে আমরা দেখছি বয়স হয়ে গেছে পুষ্পা এবং আনন্দবাবুর।
0: হ্যাঁ,
1: পুষ্পা ওই মেসে কাজ করছে,
0: তখন আনন্দবাবুর সঙ্গে দেখা হচ্ছে
1: একদিন হঠাৎ দেখা।
0: হ্যাঁ, এবং তারপরে আমরা এটাও দেখছি যে পুষ্পার যে স্বামী সে কিন্তু ওইখানে ৭ নম্বর ঘরে রয়েছেন অসুস্থ অবস্থায়, তাকে দেখার কেউ নেই, কারণ তার প্রথম স্ত্রী
1: অন্ধ হয়ে গেছে।
0: হ্যাঁ, সে অন্ধ হয়ে গেছে, তো
1: তার দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে,
0: সম্ভবত
1: কিছু একটা আত্মহত্যা করেছে।
0: তো প্রথম স্ত্রীকে তিনি তাড়িয়ে দিয়েছেন, এটা পুষ্পা শুনতে পায় আর কি, এবং দ্বিতীয় স্ত্রী আত্মহত্যা করেছেন, তো যাই হোক তাকে দেখার কেউ নেই। পুষ্পাই তার মানে শেষ সময় সেবা করে এবং তার শুধু সেবা করে না, নিজের পয়সা দিয়ে চিকিৎসাও করে। হ্যাঁ, ডাক্তারকে পয়সা দেবার যখন পয়সা পাওয়া যাচ্ছে না, ছিল না, তখন সে তার জমানো পুঁজি থেকে

0: টাকা দিয়ে সে তার চিকিৎসা করে, কিন্তু তিনি মারা যান। তারপরে আমরা বিধবার বেশে দেখি পুষ্পাকে, এতদিন পর্যন্ত কিন্তু শাখাপলা বেশেই, হ্যাঁ শাখাপলা সিঁদুর সবটাই ছিল। তো
1: সেটা ফেরত দেওয়া হয়েছিল। এই যে দেখো, সে কিন্তু সেগুলো যত্ন করে বলে গেছিল যে আমি যখন বড় হব আমি তোমার থেকে আবার ফেরত নিয়ে যাব,
0: আসবো আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো, ফেরত নিয়ে যাব। এবং সত্যি সত্যি সে এলো দেখা করতে। হ্যাঁ, সে তার, সে যখন এখানে ট্রান্সফার হয়ে এসেছে, সে এসে কিন্তু খুঁজছে, খুঁজতে খুঁজতে সে ওই রাতকিরানি গাছটা খুঁজে পায়,
1: খুঁজে পাবে,
0: হ্যাঁ সবই,
1: কিন্তু সেখানে তখন থাকে না পুষ্পা,
0: না পুষ্পাকে খুঁজছে। এমন সময় আনন্দবাবুর সঙ্গে তার ওই ডাক্তারের চেম্বারে দেখা হয়ে যায়, এবং সেখানে গিয়ে সে বলে তুমি যাবে, পুষ্পার কাছে যাবে, বলে পুষ্পার কাছে তাকে নিয়ে আসে। পুষ্পাকে দেখে সে চিনতে পারে না, কিন্তু পুষ্পা কিন্তু তাকে দেখে চিনতে পারে,
1: চিনতে পারে,
0: হ্যাঁ নন্দু বলে, এবং নন্দু তাকে নিতে এসেছে। এই শেষ জায়গা ভারী সুন্দর,
1: ভারী সুন্দর
0: ষষ্ঠীর,
1: এখানে মানে কোনো রক্তের সম্পর্ক কোনো কিছুই এখানে মানে বাধা মানে না, সবকিছু হার মেনে যায় ভালোবাসার কাছে,
0: একদম। এবং আমরা দেখি যে ষষ্ঠীর দিন যেখানে মা দুর্গা তার ভক্তের বাড়িতে আসছেন, সেখানে তার এই মাকে, যে আসলে কিন্তু তার জন্মদাত্রী মা নয়, কিন্তু মায়ের মতোই ভালোবেসেছেন চিরকাল, আগলে রাখার চেষ্টা করেছেন, সেই মাকে সে বাড়িতে নিয়ে যাচ্ছে। আনন্দবাবু সেটা দেখে,
1: পরামর্শ মতো,
0: হ্যাঁ আনন্দবাবু সেটা দেখে তার চোখে জল আসছে, এবং পুষ্পা তখন বলছে যে আপনার চোখে জল, তখন আনন্দবাবু বলছেন যে পুষ্পা আমি না এতদিন বুঝিনি, আমার চোখে জল, সত্যি সত্যি বলে উনি চোখের জল মুছে,
1: চোখের জল বেরোতে দাও, চোখের জলে যে এত আনন্দ,
0: একদম
1: এটা আমার জানা ছিল না,
0: একদমই।
1: এই ডায়ালগ দিয়ে তারপরে ওরা
0: এখানে একটা কথা একটু বলতে হয় যে এত সুন্দর সুন্দর যে ডায়ালগ, আমাদের ডায়ালগ রাইটারের নামটা একটু বলতে হবে, সেটা একটু আমরা বলে দিই। ডায়ালগ লিখেছিলেন রমেশ পন্ত,
1: রমেশ পন্ত।
0: আমাদের সময় একেবারে শেষ, এবং গল্পেও শেষ,
1: গল্পেও শেষ, একটা গানও রয়েছে,
0: এবং নন্দুর সঙ্গে যে সুন্দর সম্পর্ক, সেই যে একটা অপত্য স্নেহ, সেই মিষ্টি গানটা রেখে গেলাম আপনার জন্য। এইটুকু বলেই আজকে সিলভার স্ক্রিন থেকে সরিতা শাশ্বতী বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো সুরেলা সফরে ফিরে
1: নিশ্চয়ই আসবো, ভালো থাকবো।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হচ্ছে।

0: আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। জলজীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দিতে সম্মত হয়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের এশাইয়া সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের অভিযোগ শুনতে আপাতত অস্বীকার করল সুপ্রিম কোর্ট। সোমনাথ মন্দিরে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাসের সঙ্গেই ভারত বিকাশের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। সরকার জানিয়েছে সারা দেশে পেট্রোল ও ডিজেল যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। আইএসএল ফুটবলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নে 14 তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, জমি হস্তান্তরের বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: শ্রী অধিকারী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে রাজ্যকে আজ যুক্ত করা হলো। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস আইএএস আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
2: কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিসিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না।
0: তিনি বলেন, 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করা হলো। এর আগে নবান্নে পৌঁছানোর পরই নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব দুষ্মন্ত নাড়িয়ালা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এবং পুলিশ প্রশাসনের অন্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। জনস্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সচিব ও আমলাদের কাজের প্রতি দায়বদ্ধতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কেউ দায়িত্ব পালন না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের মধ্যে সমন্বয় বাড়াতে তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্রীয় সরকার জলজীবন মিশন প্রকল্পে রাজ্যের জন্য 2,700 কোটি টাকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। এ বিষয়ে মন্ত্রকের সচিব সহ আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে মৌ চুক্তি স্বাক্ষরের পরেই এই টাকা দেওয়া হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, অনিয়মের অভিযোগে গত 2 বছর এই প্রকল্পের টাকা আটকে ছিল। পশ্চিমবঙ্গে এশাইয়া সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রের প্রভাব পড়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এই আবেদনের বিষয়ে শুনানি করবে। তৃণমূল কংগ্রেসকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানিয়ে আবেদন করতে বলা হয়েছে সর্বোচ্চ আদালত। তৃণমূল কংগ্রেসের পক্ষে এদিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মেনকা গুরুস্বামী আদালতে জানান, অন্তত 31টি কেন্দ্রে বিজেপির জয়ী প্রার্থীর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রাপ্ত ভোটের ব্যবধান অ্যাডজুডিকেশনে বাদ পড়া নামের সংখ্যা থেকে অনেক কম। মালদার মোথাবাড়িতে এসআইএর এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাওয়ের ঘটনায় এনআইএ কে দুমাসের মধ্যে তদন্তের কাজ শেষ করার চেষ্টা করতে বলেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আজ এই সংক্রান্ত মামলা শুনানিতে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু এনআইএ তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চান। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী সব রকম পদক্ষেপ করতেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় ধৃত ময়ূঙ্ক রাজ মিস্ত্রি, ভিকি মৌর্য এবং রাজসিংহকে আজ বারাসত আদালতে তোলা হলে 13 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে বিচারক। এর আগে ধৃতদের মেডিকেল পরীক্ষা করা হয়। উত্তরপ্রদেশ থেকে এই তিনজনকে গ্রেপ্তারের পর কলকাতায় নিয়ে আসা হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আত্মবিশ্বাসের সঙ্গেই ভারত বিকাশের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। এই অগ্রগতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য। গুজরাটের প্রভাস পাতানের সোমনাথ মন্দিরে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে যোগদানের পর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বহু শতাব্দী ধরে সাংস্কৃতিক স্থানগুলি দেশের পরিচয় বহন করছে। সোমনাথ মন্দিরের পুনর্গঠনের মধ্যে দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল প্রমাণ করে দিয়েছেন, ভারত গৌরবের সঙ্গে হেরিটেজ স্থানগুলি সংরক্ষণ করে রাখছে।
3: পুনর্নির্মিত সোমনাথ মন্দির মে 75 বর্ষ পহলে প্রাণ প্রতিষ্ঠা হুই তব ভারত নে এক নই চেতনা যাত্রা শুরু কি থি। আজ 75 বর্ষ বাদ বহি যাত্রা আর অধিক ব্যাপক রূপ মে হামারে সামনে হে। হমে ইসে নই উঁচাই পর লেকর জানা হে। হামারে সংকল্পো কো পুরা করনে মে দাদা সোমনাথ কা আশীর্বাদ হমেশা হামারে সাথ রহে যহি প্রার্থনা হে।
0: প্রধানমন্ত্রী আজকের দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে জানান, 1998 সালের আজকের দিনেই পোখরানে পরমাণু পরীক্ষার মধ্য দিয়ে দেশের সক্ষমতা প্রমাণ করা সম্ভব হয়েছিল। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের কাছে 7টি আবেদন জানান। শ্রী মোদী নাগরিকদের গণপরিবহন গাড়ির জন্য আমদানিকৃত জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে, সারা দেশে পেট্রোল ও ডিজেলের যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে এবং রান্নার কাজে ব্যবহারের জন্য এলপিজির সরবরাহ মসৃণ রাখা হচ্ছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আন্তর্মন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, সরকার গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছে। গত 3 দিনে মোট 1,26,00,000 বুকিং হয়েছে। এর মধ্যে ইতোমধ্যেই 1,14,00,000 এলপিজি সিলিন্ডার গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
4: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूलिंग का विकल्प चुनें, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
0: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানিয়েছেন, 2026 সালের খরিফ মরশুমের জন্য দেশে 51%-এরও বেশি সার মজুদ রয়েছে। তিনি বলেন, সংকটকালীন পরিস্থিতি অতিক্রান্ত হওয়ার পর সারের অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির পরিমাণ দাঁড়িয়েছে 76.78%। তিনি আরও জানান, কৃষকদের জন্য সারের সরবরাহ নিশ্চিত করতে 97,00,000 মেট্রিক টন সার মজুদ করা হয়েছে।
5: For the season of Kharif 2026, the stock is more than 51%. The fertilizer stock is comfortable and the MRP of major fertilizer remains very much the same. The domestic production and import of fertilizer after the crisis period has been 76.78 and the imports that have reached our shores is 19.94 LMT. So a total of 97 lakh metric ton of fertilizer has been added to the availability after the crisis situation.
0: আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হচ্ছে। আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। জলজীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দিতে সম্মত হয়েছে কেন্দ্র। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই। এর পরের খবর শুনুন 6:30।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফ কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হচ্ছে না। 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমাও 5 বছর বাড়ানো হয়েছে। রাজ্য মন্ত্রিসভায় 5 মন্ত্রীর দপ্তর বন্টন। রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দিতে সম্মতি দিয়েছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে ধৃত 3 জনকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। আসি বিস্তারিত খবরে। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধেও এবার থেকে পাবেন রাজ্যের মানুষ। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিসিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে, কোনো

0: তৃতীয় ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না।
1: শ্রী অধিকারী আরো জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফ কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। একটি প্রতিবেদন।
2: প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ এবার পাবেন পশ্চিমবঙ্গবাসী। পাশাপাশি পূর্বতন সরকারের কোনো চালু সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফকে জমি দেওয়া, সরকারি চাকরিতে বয়স সীমা বৃদ্ধি, ভারতীয় ন্যায় সংহিতা চালু করা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। এছাড়া আগামী জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে রাজ্যের মহিলাদের মাসিক 3,000 টাকা করে সহায়তা দেওয়া, তাদের বিনামূল্যে বাস যাত্রার সুযোগ দেওয়ার মতো বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে ডবল ইঞ্জিন সরকার। আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক বসবে। সেই বৈঠকে আরজিকর কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, রাজ্য সরকারি কর্মীদের বেতন কমিশন, মহার্ঘ ভাতা এবং বকেয়া নিয়েও আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও আজই কার্যকর হচ্ছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবানে পৌঁছানোর পর নতুন মুখ্যমন্ত্রীকে আজ গার্ড অফ অনার দেওয়া হয়। তাকে স্বাগত জানান মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। জনস্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সচিব ও আমলাদের কাজের প্রতি দায়বদ্ধতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেউ দায়িত্ব না পালন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের মধ্যে সমন্বয় বাড়াতে তাঁকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভায় 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। নবান্নে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী এই দপ্তরের দায়িত্ব ভাগ করে দেন। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ ও সহযোগিতা দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিষেধ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিসভার বৈঠকের পর বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, 15 বছর ধরে রাজ্যে কয়লা গরু পাচারের পাশাপাশি আদিবাসীদের সঙ্গেও যে দুর্নীতি হয়েছে তার ফলে আর্থিক অবস্থা বেহাল। এক মাসের মধ্যে সবকিছু বন্ধ করা এবং উন্নয়নের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী বিধায়কদের নির্দেশ দিয়েছেন। রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। নবান্নে আজ কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ এই নির্দেশ জারি করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদেই থাকবেন। উল্লেখ্য, মনোজ আগরওয়াল বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে রয়েছেন। চলতি বছর 31 জুলাই তার অবসর গ্রহণের কথা। এদিকে রাজ্যের মুখ্য সচিবের পদে থাকা দুষ্যন্ত নারিয়ালাকে নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত মুখ্য সচিব পদে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনিও ওই পদেই থাকবেন। রাজ্য সরকার অবসরের বয়সীমা পেরিয়ে যাওয়ার পরেও পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে এখনও কাজ করছেন যারা, অবিলম্বে তাদের মেয়াদ শেষ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকায়। রাজ্যের সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং সচিবদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 60 বছর বয়সের পর যারা পুনর্নিয়োগ বা বর্ধিত মেয়াদে কাজ করছেন তাদের সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাঝি গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে 5 বস্তা বিভিন্ন সরকারি প্রকল্পের নথি উদ্ধার হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এলাকার 1,000 মানুষের কাছ থেকে এইসব নথি নেওয়া হয়েছিল বলে বিজেপির অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে

0: নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জলজীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই নিয়ে এক বৈঠক করেন। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরের পরে এই টাকা দেওয়া হবে বলে জানা গেছে। উল্লেখ্য, অনিয়মের অভিযোগে গত 2 বছর এই প্রকল্পে টাকা আটকে ছিল। বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন চলতি বছর 1 জুলাই থেকে চালু হতে চলেছে। গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। গ্রাম উন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের সমস্ত গ্রামীণ এলাকায় এই আইন কার্যকর হবে। এর ফলে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি আর্থিক বছরে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। দেশীয় খেলনা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভারত সরকারের বড় উদ্যোগ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। শিক্ষা, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতীয় খেলনা শিল্প। একটি প্রতিবেদন,
1: এনএপিটির মূল লক্ষ্যই হল ভারতকে একটি বড় খেলনা উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা এবং দেশীয় ঐতিহ্যবাহী খেলনাকে পুনরুজ্জীবিত করা। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 14টি কেন্দ্রীয় মন্ত্রক একসঙ্গে কাজ করছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে খেলনা উৎপাদন কেন্দ্র বা টয় ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং 2021 সাল থেকে খেলনার জন্য বিআইএস সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে নিম্নমানের ও ক্ষতিকারক খেলনা বাজারে না আসে। ভারত টয় অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা বলেন, এই পরিকল্পনার ফলে দেশীয় উৎপাদন বেড়েছে এবং স্থানীয় শিল্পীদের লাভ হয়েছে।
2: যেহেতু গভর্নমেন্টের ন্যাশনাল টয় অ্যাকশন প্ল্যান এর মধ্যে এটা ঢেলে দেওয়া হয়েছে, আর ওখানে গভর্নমেন্ট অনেক চেষ্টা অপ্রাণ চেষ্টা লাগাচ্ছে মেড ইন ইন্ডিয়া, আর সঙ্গে কোয়ালিটি প্রোডাক্ট ইম্পোর্ট অনলি। এটা আসার পর অনেকগুলো এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট হয়েছে। এই ন্যাশনাল মিশন থেকে আমাদের এখানে লোকাল শিল্পীদের মধ্যেও লাভ পেয়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে ধৃত 3 জনকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 3 অভিযুক্ত ময়ংক্রাঞ্জ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিংহকে উত্তরপ্রদেশ থেকে কলকাতা আনার পর আজ মেডিকেল পরীক্ষা শেষে বারাসাতের এসিজেএম আদালতে তোলা হয়। পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় এসআইআর এর 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এই বিষয়ে শুনানি করবে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড।
2: ঘড়ির কাঁটা বলছে 8:51, আর আপনার কথাই আজকে সুপ্রিয় আর মনীষা হাজির আপনার সঙ্গে আপনার কথা শুনব বলে। স্টুডিওর এ প্রান্তে যখন সুপ্রিয় এবং মনীষা ভাবছে যে আপনি আজ কি বলবেন, আপনার বিষয় অলরেডি জানেন যারা সকাল থেকে আমাদের ফেসবুক পেজ ফলো করেছেন, যারা জানেন না তাদের জন্য আরও একবার বিষয়টা।
3: আমাদের আজকের যে অনুষ্ঠান, আপনার কথা, সে আপনার কথার বিষয়, মানুষ আজকাল মুখোশ নিয়ে চলে। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ফলো করেন তারা নিশ্চয়ই দেখেছেন, হয়তো মনেও করে মানে ভেবেও রেখেছেন যে এক্স্যাক্টলি কী বলবেন। আমাদের এক্স্যাক্ট কথাটা ছিল আমরা সবাই এখন মুখোশ পরে চলি, কেমন আজকের আপনার কথা বিষয়। এটা কিন্তু এমন নয় যে আমরা সবাই মুখোশ পরে নেবেন, অতএব কেউ বলতেই পারেন যে না না মুখোশ পরে সবাই চলেন, এমন নয়, তাহলে তো সংসারের অসাতলে যেত। কেউ আবার বলতে পারেন যে না সত্যি আমরা এখন সকলেই মুখোশ পরে চলছি, কাজেই আমরা কিন্তু মতান্তর হবে, মতভেদ হবে, বিভিন্ন মত উঠে আসবে, এটাই চাই। কারণ আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, বৃহত্তম গণতন্ত্র, সবাইকে একসুরে কথা বলতে হবে এমন কোনো কথা নেই। কাজেই আমাদের পক্ষ থেকে সবার মোশন হচ্ছে, বিতর্কের মোশনটা হচ্ছে আমরা সবাই এখন মুখোশ পরে চলি, পক্ষে বলুন বা বিপক্ষে বলুন, সবাই স্বাগত। বলার রাস্তাগুলো বলে দিই?
2: হ্যাঁ, বলার রাস্তাগুলো তো বলে দিতেই হবে।
3: হোয়াটসঅ্যাপ করুন অথবা SMS করুন 9903055992 9903055992। আর আপনারা জানেন
2: ফোন করতে পারেন,
3: হ্যাঁ আমাদের ফোন করবার ঠিকানাটা আপনাদের একদম মুখস্থ, তবু বলে দিই 2248-8085, 2248-8085 আর 9903055992।
2: আপনার ফোন নাম্বার ব্লিঙ্ক করছে, আমরা দেখে নেব কে আছে। হ্যালো
4: হ্যালো, নমস্কার দাদা ভাই, দিদি ভাই,
3: হ্যাঁ কে বলছেন, কে বলছেন?
2: হ্যাঁ বলুন।
4: আমি হাওড়া গাছনগর থেকে রমা রায় বলছি।
2: বলুন।
4: আমরা সবাই এখন মুখোশ পরে চলি, মুখোশের আড়ালে লুকিয়ে আছে আমাদের বিবেকহীন চরিত্রগুলি, পেটে আছে শিক্ষা, নেই সততার দীক্ষা। যতই মুখোশ পরে চলি সত্য যে সামনে আসে, তখন লজ্জায় মুখ লুকাই সততারা হাসে। মুখোশ পরে চলা যায় না বেশি দিন, একদিন খসে পড়ে, প্রমাণ হয় আমরা বিবেকহীন। তাই তো কবিগুরু বলেছেন, আপনারে তুমি গোপন করিবে কি করি, হৃদয়ে তোমার আখির পাতায় থেকে থেকে পড়ে ঠিক করি। ভালো থাকবেন, ধন্যবাদ।
3: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর একটা ছড়া আমাদের জন্য শোনালেন, এবং তার থেকে যেটা সুবিধা হয়, মানে যেটা বুঝতে পারি আমরা, সেটা হচ্ছে যে আপনারা আমাদের যে ফেসবুকে প্রকাশিত যে পেজ, সেই পেজটা কত আগে দেখেন, এবং হ্যাঁ একদম আচমকা তো বানিয়ে কেউ এরকম বলতে পারবেন না, ইমপ্রম্পটু, তাই না? কাজেই এই আনন্দটা পেতে বড় ভালো লাগে।
2: প্রচুর হোয়াটসঅ্যাপও ঢুকছে খুব স্বাভাবিকভাবেই, এবং সেই হোয়াটসঅ্যাপগুলোর দিকে এবার ধীরে ধীরে চোখ দেব আমরা, যারা আপনার কথাকে ভালোবেসে বেশ অনেক আগে থেকে হোয়াটসঅ্যাপ করেছেন আমাদের। চলে যাব সেই আপনার কথার হোয়াটসঅ্যাপে। প্রথমেই যার কথা বলবো, এটিও বেশ ছন্দে কবিতায়, হোয়াটসঅ্যাপ করেছেন বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড থেকে। তিনি লিখছেন, না না সবাই অবশ্য নয়, একটা অংশ তো বটেই, সুযোগ বুঝে ভোল পাল্টানো বিরূপ পরিস্থিতিতেই, স্থানকাল পাত্র ভেদে সময় হাতে নিয়ে সুবিধাবাদের পঙ্কিল স্রোতে চলছে ওরা গা ভাসিয়ে, অদৃশ্য এক মুখোশ পরে নিজের নিজেকে করে জাহির, মেকি সর্বস্বতায় নির্ভর করে লোক ঠকানোর নজির, মুখ ও মুখোশের যেন চলছে বিশেষ প্রদর্শনী, অলিক অসততার বাতাবরণে সত্য কেমনে যে মানি। বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া থেকে।
3: আমাদের পরবর্তী বন্ধুর জন্য অপেক্ষা, আমি জানি তিনিও আমাদের জন্য অপেক্ষা করছেন, ফোন লাইনটি ফাঁকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন শুধু। ততক্ষণে আমরা আরেকটা মেসেজ পড়ে ফেলি বরং। হ্যাঁ, আজকের সমাজে মানুষ যেন ধীরে ধীরে নিজের আসল সত্তাকে আড়াল করে ফেলছে, বাইরে থেকে হাসি খুশি আত্মবিশ্বাসী বা সফল দেখালেও ভিতরে অনেকেই ক্লান্ত, ভঙ্গুর কিংবা অনিশ্চয়তায় ভোগে, কিন্তু সেই সত্যিটা প্রকাশ করার সাহস বা সুযোগ সবসময় থাকে না। তাই আমরা এক একজন এক এক রকম মুখোশ পরে বেঁচে থাকি, কখনো সম্পর্ক টিকিয়ে রাখতে, কখনো সমাজের প্রত্যাশা পূরণ করতে, আবার কখনো নিজেকে দুর্বল প্রমাণ না করার জন্য মানুষ নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখে। সোশ্যাল মিডিয়ার যুগেই মুখোশ আরও চকচকে হয়েছে, সেখানে জীবনের সুন্দর

0: মুহূর্তগুলোই বেশি দেখা যায়, সংগ্রাম বা ব্যর্থতার জায়গা কম। তবে সব সময় মুখোশ পরে চলতে চলতে একসময় মানুষ নিজের আসল পরিচয়টাই ভুলে যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। তাই প্রয়োজন এমন কিছু জায়গাও মানুষ যেখানে কোনো অভিনয় নয়, নিজেকে নিজের মতো প্রকাশ করা যায়। কারণ মুখোশ হয়তো সমাজে টিকে থাকতে সাহায্য করে, কিন্তু সত্যিকারের শান্তি আসে নিজের আসল সত্তাকে গ্রহণ করার মধ্যেই। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখছেন। বন্ধুরা টেলিফোনে একটু মুখ হয়ে গেলেন, কেন কোনো কারণে কি আমাদের সাথে যোগাযোগ করতে? হ্যাঁ, এসে গেছেন বন্ধু, এই সব এই এই কমেন্টের জন্য অপেক্ষা করছি। নমস্কার।
1: নমস্কার।
2: হ্যালো।
0: হ্যাঁ, কে বলছেন?
2: বলছি বেলগাঁ থেকে লক্ষ্মণজুনদার বলছি।
1: বলুন।
0: বলুন বলুন।
2: বলছি দাদা, আপনাদের সাথে দু মাস পরে কথা হলো,
0: তাই
2: মনে হয় যেন আমাদের যেন দম যেন বন্ধ হয়ে গেছে।
1: তাই বলুন কেন, আমরা তো এসএমএস এর সুযোগ দিয়েছিলাম, WhatsApp এর সুযোগ দিয়েছিলাম।
0: না, কিন্তু সকন্ঠে কথা বলবার।
2: বলছি যে দেখুন, যতই মুখোশ পরে চলুক, সত্যিটা সামনে আসবেই। এটুকুই বললাম দাদা, নমস্কার নেবেন, ভালো থাকবেন, দিদি দাদা দুজনকেই বললাম।
1: ধন্যবাদ, ভালো থাকুন।
0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মনীষা, আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা তো মাঝে মাঝে একটু আলোচনাটাকে উস্কে দেবই, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে, এটা ঠিক যে এর আগের যে চমৎকার এসএমএসটা পড়লাম, মানে হোয়াটসঅ্যাপটা পড়লাম, সেইখানে একটা জিনিস যেমন বোঝা গেল যে সত্যি মানুষকে মুখোশ পরে থাকতে হয়। এবার এটাও ঠিক যে সমাজের এটা কিন্তু একটা মানে স্বাভাবিক ব্যাপারও বটে, মানে এটা তো শিখতে হয়। ছোটবেলায় আমরা কেউই মুখোশ পরে চলতে শিখি না, তারপর হোঁচট খেতে খেতে মানুষকে শিখতে হয়। কেন না শিখলে একটা সময় তার কিন্তু নানান রকম সমস্যা, যেমন ধরো যা কাজের জায়গায় মুখোশ না পরে কেউ চলতেই পারেন কি? খুবই সন্দেহ আছে তার।
1: হ্যাঁ, কারণ দেখো সব জায়গায় তো তোমার মত প্রকাশ করার জায়গাও নয় সব জায়গাটা। কারণ তুমি যখনই এই যে অফিসের কথা বললে, শুধু অফিস কেন, রাস্তাঘাটেও তুমি ধরো রাস্তাঘাটে একটা দলবদ্ধ মিটিং বা দলবদ্ধ একটা বাসে ট্রেনে কোথাও একটা যাচ্ছ, এবার সেখানে হয়তো তোমার, তুমি বুঝতে পারছো একটা আলোচনায় তোমার একটা ভিন্ন মত আছে, কিন্তু সেই ভিন্ন মত যদি তুমি সেখানে প্রকাশ করে ফেলো, সেখানে একটা সমস্যা তৈরি হতে পারে, একটা ঝামেলা লাগতে পারে, অশান্তি লাগতে পারে। ফলত গণতান্ত্রিক আমরা বলি বটে, কিন্তু গণতন্ত্রকে কোথায় কখন রক্ষা করতে হবে এবং কখন গণতন্ত্রের সুতোটাকে, মানে আমরা আমাদের হাতের মধ্যে ধরে রাখবো, আর কখন সেই সুতোটাকে একটু একটু করে ছাড়বো, এটাও বোধ হয় ঠিক আমাদের নিয়ন্ত্রণের বিষয়
0: থাকে না। আমরা চলে যাই পরবর্তী বন্ধুর কাছে যাব, তার আগে আরেকটা হোয়াটসঅ্যাপ পড়ে নি।
1: দমদম থেকে সীমা দাস লিখছেন, আমরা সবাই এখন মুখোশ পরে চলি, এই কথাটা বর্তমান সামাজিক এবং মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটে বেশিরভাগ ক্ষেত্রেই সত্যি। এটি কেবল কোনো সাহিত্যের উক্তি নয়, বরং সামাজিক বাস্তবতার একটা বড় প্রতিফলন। ব্যস্ত এই শহরে মানুষ পরিস্থিতি সামলাতে অনেক সময় নিজের আসল সত্তাকে লুকিয়ে রাখে, কঠিন সময়ে অনেকে শক্ত থাকার মুখোশ পরে থাকে, যে একসময় মানসিক ভাঙন তা তৈরি করে। মিথ্যে মুখোশ ও সম্পর্কের আড়ালে প্রকৃত সত্য এবং মানবিক মূল্যবোধের ক্ষতি হচ্ছে। পরিশেষে বলা যায়, মুখোশ আমাদের সাময়িক নিরাপত্তা বা সুবিধে দিলেও এটি প্রকৃত আত্মিক তৃপ্তি দেয় না। সমাজের এই দ্বৈত সত্তা থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা ও সততার চর্চা করা সম্পর্কের গভীরতা জীবনের প্রশান্তির মূল চাবিকাঠি। আপনারা খুব ভালো থাকবেন, ভালো থাকবেন আপনি নিজেও।
0: আর বন্ধু আছেন টেলিফোনে,
1: শুনুকে আছেন। হ্যালো।
3: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
3: আমার নাম শুভজিৎ, আমি বেলগড়িয়া থেকে বলছি।
1: বলুন।
3: আজকে টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ মুখোশটা আমরা কিন্তু সকাল থেকেই পড়ি। কিভাবে? সকালে যখন আমরা আয়নার সামনে দাঁড়াই, সে আমাদের যতই দুঃখ কষ্ট থাক না কেন, মুখে একটা হাসি লাগাই, লিখে নিজেকে বলি যে আমি খুব ভালো আছি। সত্যি কি ভালো আছি? তারপরে যখন অফিসে ঢুকি, তখন হতে পারে যে আমি একজনকে লেগপুল করে যাচ্ছি, তাকে নিচে নামানোর চেষ্টা করছি, যা হয় আর কি অফিসে। সেখানে মানে প্রফেশনাল

0: ন্যাশনাল গ্রাউন্ডেও দেখছি তার সামনে আমি একটা মুখোশ পরে আছি, অথচ তার এগেনস্টে আমি অনেক কিছু করে ফেলতে পারছি। আবার ভয়েতে আমরা মুখোশ পরে থাকি, ভয়েতে মুখোশ পরে থাকি, বলতে পারি না আমরা কি আমাদের যে ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে যাইছে, যেটা আমাদের একটা পার্সোনালিটি গ্রো করে, সেখানেও আমরা নিজেকে দমিয়ে দিয়ে একটা মুখোশ পরে বলছি না আমরা এদিকে, অথচ আমরা ওদিকেই নয়, আমরা হয়তো উল্টো দিকে। আবার ধরুন সব থেকে হাস্যকর হচ্ছে যখন সোশ্যাল মিডিয়ায় যখন কেউ ধরুন ভালো একটা ছবি দিয়েছে, সে খুব হাসি খুশি আছে, সে হয়তো অন্য কোথাও আছে, বেশ ভালো একটা জীবন যাপন করছে, সেখানেও আমরা লাইক দিচ্ছি, লাইক দিয়ে লাভ রিগার্ড দিচ্ছি, কিন্তু মনে মনে কিন্তু হিংসে করছি। তো এই যে মুখোশটা এখন কিন্তু আর ওই কার্নিভালের জিনিস নয়, এখন একটা আমাদের স্কিন কেয়ার রুটিন, তাই সকাল সন্ধ্যে সবসময় পরে থাকতে হয়। আর অ্যাজ ইউ লাইক ইটে, শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট একটা কথাই রয়েছে, অল দ্য ওয়ার্ল্ড আ স্টেজ অ্যান্ড বি মেন অ্যান্ড উইমেন আর মিয়ারলি প্লেয়ার্স। তো আমরা সবাই কিন্তু খুব ভালো অভিনেতা, কারণ এই দাদা যে বললেন যে অভিনয় ছাড়া কিন্তু জীবন চলা খুবই অসম্ভব, তাই জন্য বোধ হয় আমাদের একটা ওয়ার্ড আমরা খুব ইউজ করি, সেটা হচ্ছে ডিপ্লোম্যাসি। আপনি যদি ডিপ্লোম্যাটিক না হন তাহলে আপনি প্রফেশনাল নয়, এখন পার্সোনাল লেভেলেও আপনি চলতে পারবেন না। সবাইকে একটু তোষামত করে, সবাইকে একটু নিজের মধ্যে মানে একটা গুছিয়ে একটা দুনিয়া তৈরি করে রাখতে হবে, তাহলেই কিন্তু আপনার স্থান, আর সেখানেই হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট।
1: খুব ভালো লাগলো, অনেকটা সময় নিয়ে বুঝিয়ে
2: সুন্দর বলেছেন।
1: চলে যাব পরের মেসেজের কাছে। পরের মেসেজ,
2: প্রগতির নানা মাপকাঠি থাকে। আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। প্রথমে ছিল মেকানাইজড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারপর ইলেকট্রিসিটি, তারপর ইলেকট্রনিক্স, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একইভাবে আক্রমণের ধরন পাল্টেছে। জুলিয়াস সিজার পদাতিক বাহিনী হাতি ঘোড়া তলোয়ার নিয়ে তার বিজয় অভিযান চালিয়েছিলেন, ব্রিটিশরা চালিয়েছিল জাহাজ মারফত গতি দিয়ে, আর এখন পারমাণবিক আক্রমণের ভয় পাচ্ছি আমরা। অর্থাৎ আমাদের ক্রোমোজোমের ভেতর ধ্বংসাত্মক প্রবণতা রয়েছে। আমরা গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট বা রামকৃষ্ণ পরমহংসকে দেখে অবচেতনে আশ্চর্যান্বিত হই, দুঃখের কথা প্রভাবিত ততটা হই না। তাদের প্রায় দেবত্বের আসনে বসাই, অথচ আমাদের নিহিত প্রবৃত্তিটা বদলায় না। আসলে আমাদের সভ্যতার ইতিহাসে এক জাতীয় ভণ্ডামির জন্ম দিচ্ছে, যা নিয়ে দিনের শেষে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়া যায়। খুব খুব ভালো থেকো উত্তম দালাল, খরসরাই, মনসাতলা, বেগমপুর, হুগলি। খুব ভালো আজকে যা চিঠি এবং যা যে মানের আমরা পাচ্ছি,
3: আমার মনে হয় যে মুখোশ সবসময় তো মানে সেটা খারাপ সেন্সে ইউজ হয় না, মানে আমরা যদি ধরি যে খারাপ সেন্সে আমরা মুখোশটা পরে আছি সেটা আলাদা, কিন্তু কিছু কিছু সময় আমাদের মেন উদ্দেশ্য যেহেতু আমাদের সমাজের মঙ্গল সাধন করা বা প্রত্যেকটা মানুষের মঙ্গল সাধন করা, তো সেটার জন্য কিন্তু আমাদের মাঝে মাঝে মুখোশটা পরে থাকতে হয়। কিছু কিছু সময় এমন রয়েছে যে আমরা যদি মুখোশটা খুলে ফেলি তাহলে হয়তো অন্য মানুষের ক্ষতি হতে পারে, এমনও কিন্তু হয়। সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের মুখোশটা পরে থাকতে হয় অন্যের ভালোর জন্য, সবসময় অন্যের খারাপের জন্যই যে মুখোশটা পরছি এমনটা কিন্তু নয়, কারণ এই সমাজটা প্রত্যেকটা মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন পার্সোনালিটি, তো আমরা আমাদের মুখোশটা যদি খুলে দিই তো সেই সময় কিন্তু সেই মানুষটার কিছু ক্ষেত্রে ক্ষতি হতে পারে। আবার এমন হতে পারে ধরুন কিছু সময় কিছু কিছু জিনিস মুখোশ করে কিছু মানুষকে এমন পরিস্থিতি আসে যে বোঝাতে হয় যে না, মিথ্যেটাকেও হয়তো বলতে হয় সত্যি জিনিসটা বলে, কারণ সেই ক্ষেত্রে আমরা যদি সত্যিটা বলে ফেলি হয়তো সেই মানুষটার কোনো ক্ষতি হতে পারে, তো সেই ক্ষেত্রে মিথ্যেটা বলে সাময়িকভাবে কিন্তু সেই মানুষটার ভালোর জন্য মুখোশটা পড়তে হয়। পরে আস্তে আস্তে তাকে ডিসক্লোজ করলাম সে একটু শান্ত হওয়ার পর, কিন্তু সেই মুহূর্তে হয়তো মুখোশটা খুলে দিলে একটা কতকারী সিদ্ধান্ত হয়ে যেত, হয়তো সে সেটা নিতেই পারতো না। কিন্তু একটাই কথা বলবো যে খারাপ মুখোশটা যেন আমরা না পড়ে থাকি, কারণ কোনো কিছু প্রতিবাদ করার সময় সেই মুখোশটা যেন আমাদের খোলা থাকে আর আমরা যেন প্রতিবাদটা করতে পারি। তবে মুখোশ কিন্তু কিছু সময় আমাদের পড়তেই হয়, সেটা মানুষের ভালোর জন্য হতে পারে। সেটাই
2: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ,
1: এটা বেশ অন্যরকম।

0: এরকম খুবই খুবই আশ্চর্য সমস্ত, মানে খুব ম্যাচিওর মনের সব প্রকাশ। কিন্তু সত্যি বলছি, আমাদের এই অনুষ্ঠানে সাধারণভাবে শ্রোতা বন্ধুরা অত্যন্ত দায়িত্বশীল, প্রগতিশীল ভাবনা, গভীর ভাবনার কথাই বলেন, কিন্তু তারও মধ্যে এক এক দিন তখন আমাদের মনে একটা গর্ব হয়, তখন মনে হয় যে আমাদের যে বিষয়টা অনেক ভেবেচিন্তে দেওয়া হয় সেই বিষয়টা আজকে ঠিক লাক্সই হয়েছে। প্রতিদিন হয় না, অনেকদিন এমন হয় যে বিষয়টা এমন যে অনুষ্ঠান করতে বসে আমরা নিজেরাই মুখ চাওয়াচাই করি যে প্রায় সবকটা কথা একই রকম শোনাচ্ছে,
1: নতুন কিছু উঠে
0: আসছে না, তখন একটু হতাশ লাগে। কিন্তু আজ কিন্তু বড় আনন্দের দিন যে এখন অবধি যে কটা মেসেজ এবং যে কটা ফোন ঢুকেছে সব কটাই খুব খুব সুন্দর, এবং প্রত্যেকটাতে আলাদা আলাদা একেবারে ভার্সন পাওয়া যাচ্ছে, যেটা খুবই আশ্চর্য। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
2: দাদাভাই, দিদি ভাই নমস্কার, আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি। বলছি দাদাভাই, এখন আমি একটা মানে এর মধ্যে বলছি আর কি, ছন্দের মধ্যে, যে সাধু আর শয়তানেতে ভাই দুনিয়ায় চলেছে লড়াই, কে সাধু কে শয়তান কিছুই বোঝা যায় না, দেখে শুনে তাই করোনা যা চাই, মুখ দেখে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না। নমস্কার, ভালো থাকবেন।
0: বাহ, কেউ কবি কেউ আমাদের
1: ছন্দকার,
0: মানে এটার একটা একটা গানের লিরিক হয়ে যেতে পারতো, তাই না? হয়ে যেতে পারতো।
3: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: ফিরে এলাম আপনার কথায়। আপনার কথাতে এরপর চলে যাব পরের যিনি টেক্সট করেছেন, আমাদের কিন্তু SMS-ও ঢুকেছে। হ্যাঁ, SMS করেছেন বাউরিয়া বৌলখালি থেকে শান্তনু ঘোষ। তিনি লিখছেন, এমন অনেক লোক আছে যারা আমার সামনে ভালো ভালো কথা বলে, কিন্তু আমার পিছনে মুখোশ পরে ক্ষতির চিন্তা করে, এদের থেকে দূরে থাকা ভালো।
0: খুবই মানে এটা সাধারণভাবে আমরা সকলেই করি, এমন নয় যে আমরা সকলের কথা সবসময় একেবারে বিশ্বাস করে চলছি, কিন্তু এই কথাটা একেবারে কী বলবো, বর্ণে বর্ণে সত্যি যে এটার দরকার পড়ে। মুখোশ পরে চলার মানুষ চিরকাল ছিল, ভবিষ্যতেও থাকবে, এর জন্য নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন হয় না। সংঘমিত্রা ঘোষ, কাঁকিনাড়া বাটপাড়া, তা তো বটেই, বরং মাঝে মাঝে মানে খোলবার দরকার পড়ে
1: মুখোশ। আর আরও একটি SMS-এর মানে হোয়াটসঅ্যাপের টেক্সটের দিকে চোখ রাখবো, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, আমরা সবাই এখন মুখোশ পরে চলি, কথাটা অপ্রিয় হলেও সত্য বলা যায়, ন্যায় অন্যায়ের পার্থক্য জেনেও আমরা অন্যায়ের প্রতিবাদ করতে চাই না, ভালো মন্দের তফাত বুঝেও ভালোকে মন্দ আর মন্দকে ভালো বলি, ব্যক্তিজীবনের মান আর হুঁশের আজ বড়ই আকাল, অথচ লম্বা চওড়া কথা বলি আর যখন তখন বড় বড় বুলি আওড়ে চলি, তাই আমরা মুখোশ পরে থাকি বললে খুব একটা ভুল হবে না।
0: সুভাষ চক্রবর্তী বলছেন উত্তর বাওয়ালি থেকে। বন্ধু ছিলেন টেলিফোনে, কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ মেসেজটি পড়তে পড়তে তিনি হতাশ হয়ে আবার খানিকক্ষণের জন্য নিয়েছেন।
1: এই যে আজকের একটা,
0: আমরা কিন্তু মুখোশ পরে নেই, আমরা একদম এই কথা স্পষ্টভাবে বলছি যে আমরা আপনাদের কথা জানতে চাই, আপনাদের কথা নিয়েই আমাদের সংসার, এখানে আমাদের কথাটা কিন্তু শুধুমাত্র সংযোজক অব্যয়
1: না। তুমি ভাবো না, অনুষ্ঠানের নাম হচ্ছে আপনার কথা, সেখানে কিন্তু আমাদের কথা নয়।
0: হ্যাঁ, আমাদের কাজ ওই জুড়ে যাও,
1: আপনার কথাটা বের করে আনা,
0: বিনি সুতোর মালাটা গেঁথে যাওয়া। বন্ধু নেই এই মুহূর্তে, কে জানে হয়তো সকলেই মুখোশ পড়ছেন বা খুলছেন,
1: মুখোশ পড়ে আছেন আমাদের চারপাশে।
0: না, তবে একটা কথা খুব আশ্চর্য, সে কথাটা একবার উঠে এসেছে এক বন্ধুর কথায়, সেটা হচ্ছে যে আমরা যারা মানে এটা এই যে মুখোশের ব্যাপারটা বারবার করে আলোচনায় আসছে, সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি আজকাল বহু মানুষ আছেন, সোশ্যাল মিডিয়া শুধু নয়, আমি বলব ইউটিউবেও, যে কোনো জিনিস আমি যদি দেখি, একটা কোনো পডকাস্ট বা একটা কোনো টেলিভিশন চ্যানেল, প্রত্যেকেরই আজকাল লাইভ ব্রডকাস্ট একটা হয়, তো সেইখানে সবসময় দেখবো যে তার পাশে যে কমেন্ট সেকশন,

0: সেখানে বিচিত্র নামের মানুষ রয়েছেন, যেরকম নামের কোনো মানুষ হয় না, মানে পৃথিবীতে হয় কিনা জানি না, বাঙালিদের মধ্যে বা বাংলায় বা ভারতে তো হয় না, এটা সন্দেহই নেই।
1: আমি রিসেন্টলি
0: বেড়াল 8456 এরকম নামের কোনো মানুষ
1: আমি রিসেন্টলি আলাপ হয়েছে কখনো? না হয়নি, কিন্তু আমি রিসেন্টলি যে নামের মানুষের সঙ্গে আমার মানে আমার আমার চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা তার নাম হচ্ছে গ্রেভি চাউ।
0: যেখানে এই গ্রেভি চাউটার সঙ্গে একটা আগে পরে একটা সংখ্যা আছে, আবার এমনকি একটা ইমোজিও আছে, বেড়ালের মতন করলেন তো সেরকম। কাজেই তাদের তো নাম থেকে শুরু করে সবটাই মুখোশ। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি সম্পর্কে নিন্দে করছেন, তো করুন না, অসুবিধা কি, গণতান্ত্রিক দেশ করতেই পারেন, কিন্তু করছেন ওই রকম একটা বিদঘুটে নামের থেকে। তার মানে প্রতিবাদটা যে তিনি করছেন, বিরোধিতা যে করছেন, সেটাও কিন্তু ওই মুখোশের আড়ালেই। এবং একটা সুন্দর মুখোশ কিনে নিয়েছেন, শুধু খুব সহজ, এখানে একটু বানানোর ক্ষমতা থাকলেই হয়। আমাদের বন্ধুরা কি কোনো কারণে অসুবিধায় পড়ছেন? নইলে তো এমনটা হওয়ার কথা নয়, আমাদের এতটা তো আড়ি আমাদের হয় না কখনো।
1: চলে যাবো পরের এসএমএস, একটা ছোট্ট এসএমএস।
0: হ্যাঁ, এই তো বলতে বলতে বন্ধু এসে গেছেন, মাঝে মাঝে বন্ধুদের উৎসাহ দিতে হয়। হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু।
0: আপনি
1: শুনেছেন আজকের বিষয়টা? শুনেছেন? মঙ্গলবার আজকে কিন্তু কোনো ডাক্তারবাবু নেই।
0: বুঝতে পেরেছেন, আমাদের এই চিকিৎসা সংক্রান্ত যে অনুষ্ঠান আরোগ্য, সেটা কিন্তু আজকে নয়,
1: সেটা কালকে।
0: হ্যাঁ, সেটা আগামীকাল। কাজেই আজকে এটা নিয়ে বলে লাভ নেই, আজকে আমরা মুখ আর মুখোশ নিয়ে কথা বলছি। কে জানে, হ্যাঁ ডাক্তারবাবুরা হয়তো মানে কার্যতই মুখোশ পড়তে হয় তাদের অনেক সময় রোগী দেখার ক্ষেত্রে,
1: মানে সেটা আক্ষরিক মুখোশ, একদম। আমরা কোভিড এর সময়ও দেখেছি পুরো শরীর,
0: এখনো অনেকে পড়েন, মাস্ক এখনো অনেকে পড়েন, কারণ সেটা তাদের তাদেরও তো স্বাস্থ্যটা দেখতে হবে প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যাতে মুখোশ পড়ে চলতে না হয়
1: নামটা বলে দিয়েছি, অনিমেষ অব্দি বলেছি, তারপর মেসেজটা পড়ি। অনিমেষবাবুর সমস্ত ফোন গুলো আটকে রেখেছেন, তার থেকে তার মেসেজটা আমরা বলে দিই। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, সবকিছু দেখে শুনে আমি মনে করি সোনার পাহাড়ে ঘেরা মুখোশের দেশ এটা। আচ্ছা, কথায় কাজে ভিন্নতা, আচার আচরণে সম্পূর্ণ আলাদা, এর শেষ কোথায় তার সময় বলবে। ঠিকই বলেছেন আপনি,
0: অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে বলছেন, শেষ হয়তো কোনোদিনই নেই, শেষ কোথায় গানটা বাজালে হয় এখানে, যদিও আমরা এখানে বড় একটা গান বাজাই না, এর কোনো শেষ নিশ্চয়ই কোনোদিন হবে না। না, ফোন কিন্তু নেই, দেখি এইটা শুনি। হ্যাঁ, এটা পাঠিয়েছেন সাধনা মজুমদার বড়ানগর ডানলপ থেকে। আমরা জানি মুখ আর মুখোশ কখনো এক নয়, মুখোশের আড়ালে আমাদের আসল মুখটা ঢেকে থাকে। সুন্দরবনে মধু সংগ্রহকারী মৌলিরা মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে মুখে একটা মুখোশ ও মাথার পিছনে আর একটা মুখোশ পরে। আমাদের সমাজেও যখন মনে হয় বেঘরে প্রাণটা চলে যাবে, তখন ওই মৌলিদের মতো জীবনের নিরাপত্তার তাগিদে প্রয়োজন মতো যে কোনো মুখোশের আড়ালে আমাদের আশ্রয় নিতে হয়। তবে সেই মুখোশ মানুষের মতো চোখ মুখ আঁকা নয়, অনেক সময় সমাজে স্বার্থান্বেষী কিছু মানুষ সমাজ সেবকের মুখোশ পরে নিজ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ঘুরে বেড়ায়। আবার কেউ কেউ বিনয়ের অবতারের মুখোশ পরে নির্মম নৃশংস মনোভাবটা মুখোশের আড়ালে লুকিয়ে রাখে। যারা সৎ, সাহসী, নির্ভীক, সাদাকে সাদা কালোকে কালো বলার ক্ষমতা রাখেন, মেরুদণ্ড সোজা রেখে জীবনের নানান প্রতিকূলতা পেরিয়ে যেতে পারেন, সেই সমস্ত উজ্জ্বল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আজও মুখোশ ছাড়াই চলেন। তবে অর্থহীন, লোকবলহীন, দুর্বল মানুষকে বেশিরভাগ ক্ষেত্রে সমাজে মুখোশ পরেই চলতে বাধ্য হতে হয়। তাই আমরা সবাই নয়, কম বেশি কিছু মানুষ এখন মুখোশ পরে চলি। ধন্যবাদ আনতে সাধনা মজুমদার।

0: বরানগর ডানলপ থেকে বলছেন, বন্ধু আছেন টেলিফোনে।
1: হ্যালো,
0: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায়।
0: বলুন।
2: হ্যাঁ, অ্যাকচুয়ালি মুখোশওয়ালা অনেক লোক আছেন, এটা ঠিক, আপনারা ঠিকই ব্যাপারটা বলেছেন, যার ফলে আমরা তো মফস্বলের লোক, আমাদের মধ্যেও যে কেউ নেই এমন নয়, কিন্তু আমরা যারা একটু বয়স্ক আপার এজে আছি তারা তো মুখোশ টুখোশের ধার ধারি না সাধারণত, তাই কিন্তু

0: পড়তেই হয়। যেমন আজকাল এটা একটা খুব মানে বাস্তব সমস্যা মনীষা, সেটা হচ্ছে যে ধরা যাক আমাদের যে বাড়িতে একটি ছোট বাচ্চা আছে, এবার সে হয়তো এমন কোনো দুষ্টুমি করছে বা এমন কোনো কাজ করছে না যেটা তার করা দরকার, হয়তো পরের দিন পরীক্ষা এবং সে টেলিভিশন দেখে কাটাচ্ছে। তখন আজকালকার যারা কাউন্সেলর, যারা মনোবিদ বা যারা শিক্ষকও, তারা বলবেন বকবেন না, কিন্তু বকলে পরে মনের উপর খুব চাপ পড়ে, অথচ ভেতরে ভেতরে খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে আমাদের বাবা মানে আগের জেনারেশনে আমাদের মাস্টারমশাই টাস্টারমশাই যেরকম বেদ বা স্কেল ছাড় দিয়ে এক ধরনের বাক্য বিনিময় করতেন আমাদের সঙ্গে আর কি, একতরফা, আমরা তো ফেরত দিতে পারতাম না, তো মনে হচ্ছে যে না এরকম ধরে ঠেঙিয়ে দেওয়া দরকার, কিন্তু তখন আমাকে বলতে হচ্ছে বাবা একটু বসবি কি, তাই তো আমিও মুখোশ পড়ছি বাবা হিসাবে, তাই নয় কি? তো এই মুখোশ ছাড়া যাব কোথায়? আসলে একটা কথা আমার মনে হয় খুব সহজ করে বোঝা যায়, সেটা হচ্ছে যে যেখানে অসুস্থতা সেখানেই মুখোশ। এটা যেমন শারীরিক অর্থে সত্যি, মনের দিক থেকেও তাই, যেখানেই আমরা অসুস্থ না মনের দিক থেকে
1: কিংবা নিরুপায়,
0: হ্যাঁ সেটা তো একটা নিরুপায়, অসুস্থতা তো একটা নিরুপায় তাই বলতে, সেইখানেই আমাদের সমস্যা। আমাদের বন্ধুরা আজকে একটু কম কম ফোন করছেন,
1: করবেন নিশ্চয়ই, আমরা রয়েছি আপনাদের সঙ্গে, আমাদের বিষয় আপনারা জানেন যে আপনারা আজকাল
0: নাম্বারটা কি মনে করিয়ে দাও,
1: আরেকবার বলে দেওয়া দরকার,
0: হ্যাঁ বলে দেওয়া দরকার মনে হচ্ছে, হতেই পারে হঠাৎ করে আজকে সবার কিছুটা স্মৃতি বিভ্রম হয়েছে বলে তারা হঠাৎ আমাদের খুঁজে পাচ্ছেন না, তা আমি একটু বলেই দিই আরেকবার, আপনারা জানেন আমাদের নাম্বার 9903055992, 9903055992, চটপট চলে আসুন, কারণ বহুদিন বাদে, আসলে অনেক দিন বাদে আমরা কথা বলছি, তো এটাই ঠিক, তার ফলে অভ্যেসটা নষ্ট হয়ে গেছে, এই সময়টা ফোন করতে হবে এরকম একটা সমস্যা হয়েছে, আমি বুঝতে পারছি না, এমন হওয়ার কথা না, বন্ধু এসে গেছেন অবশ্য বলতে বলতে। নমস্কার।
2: নমস্কার,
0: কে বলছেন?
1: আপনার রেডিও,
0: রেডিওটাকে একটু
2: অনুষ্ঠান তো খুবই ভালো লাগছে, এতক্ষণ ফোন করা, দেখুন তারা তো চলতে পারছি না, এই এখন ধরুন মুখস্থ লাগাতেই হবে,
0: প্রতিধ্বনি পাচ্ছি, মানে আপনি দুবার দুবার কথা বলছেন, আমরা দুবার দুবার কথা বলছি, এটা
2: ঠিক আছে,
0: ঠিক আছে ঠিক আছে, নমস্কার নমস্কার, অনেকদিন পর কথা হলো।
1: চলে যাব তপন কুমার সেনের মেসেজে, কসবা হালতুবাজার থেকে লিখছেন, লিখছেন এটা বাস্তব, জীবনের চলার, জীবনের পথ চলার জন্য অনেক সময় আমাদের মুখোশ পড়তে হয়, পৃথিবীর কিছু দেশ আছে যেখানে মুখোশ পড়তে হয় তাদের ধর্মীয় অনুষ্ঠানে, এমনকি অশুভ আত্মাকে বিনাশের জন্য মুখোশ পড়ে, ছৌ নাচের মুখোশ আমাদের আকর্ষণ করে, অথচ অদৃশ্য মানুষের মুখোশ উন্মোচন করা যায় না, বিশেষ করে রাজনৈতিক মানুষ, এমনকি আমাদের মা বাবারা আমাদের সকলের মঙ্গল করার জন্য মুখোশ পড়েন, হাজার কষ্ট অভাবের সংসারে মা বাবার মুখোশ আমরা বুঝতে পারি না, সেটা ভালো অর্থে, ধর্মীয় গুরু ছাড়া সব মানুষ জীবনের বিভিন্ন ধরনের মুখোশ বিভিন্ন সময়ে পড়তে বাধ্য হই, এই বাস্তব কথা অস্বীকার করার নয়। তপন কুমার সেন লিখছেন কসবা থেকে।
0: বন্ধু আছেন টেলিফোনে, নমস্কার। না এই বন্ধুর সঙ্গে কথা বলা মুশকিল, হ্যাঁ বন্ধুর ছায়ার মতো,
1: ছায়ার মতো আছেন। আমরা শুনছি FM গোল্ড এবং আপনার কথা।
3: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Gold, আপনার কথা 100.1 FM Gold।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: বাংলাদেশ থেকে একজন এসএমএস করেছেন, মানে হোয়াটসঅ্যাপ করেছেন আমাদের, কিন্তু সেই হোয়াটসঅ্যাপে বেশ মজার কাজী আবু জাফর, হ্যাঁ, বেশ মজার প্রশ্ন করেছেন। বলেছেন, আমি তো চোখে মুখে মুখোশ পড়িনি, তবু আপনাদের পোস্টারটা আজ দেখলাম না কেন? এই প্রশ্ন কিন্তু আমাদের, মানে আমরাও কিন্তু মুখোশ পড়িনি,
2: আমরাও মুখোশ পড়ি বা কিংবা আমরা মুখোশ বিষয় রেখেছি বলে
1: পোস্টারটা দেখা যাচ্ছে না।
2: আজকে মেটা কোনো মুখোশ পড়েছে, মানে মেটা তো মুখোশ পড়েই থাকে, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি তে ওই বিশেষ যে মানে পোস্টারটা, সেটাও আজকে মুখোশ পড়েছে।
1: সে মুখোশ পড়ে প্রমাণ করেছে যে আমরা মুখোশ পড়ি,
2: হ্যাঁ, তার ফলে আমরা পরস্পরকে মুখোশে, দুটো মুখোশ আর কি করে পরস্পরকে দেখবো বলুন, তো আমাদের একটু সেরকম অবস্থা।
1: কাজেই আমরাও দেখতে পাচ্ছি
2: না, কিন্তু কেন যে আপনারা শুনতে পাচ্ছেন না, কেন যে আপনারা আমাদের ফোন করছেন না, বরং আমাদের,
1: হ্যাঁ, মুশকিল হচ্ছে সেই ফোনগুলো সব হোয়াটসঅ্যাপ
2: ঠিকানায় ফোনটা করছেন, যেখানে হোয়াটসঅ্যাপ পাঠানোর কথা সেইখানে ফোন করলে কিন্তু আমরা, আপনি যতবারই ফোন করুন না কেন, আমরা কখনোই ফোন ধরবো না। এইটা কিন্তু আপনার মুখোশের আড়ালের কাজ হয়ে যাচ্ছে, কারণ ওই জায়গাটাতে কিন্তু আপনার একেবারেই ফোন করবার কথা নয়, কিন্তু আপনারা মুখোশের আড়াল থেকে ফোন করছেন কেন? সরাসরি যেখান থেকে ফোন করার কথা সেখান থেকে ফোন করলে তো আমরা একেবারে উদগ্রীব হয়ে বসে আছি, যাকে বলা যায়।
1: আর আমরা তো জানি যে আমাদের সময়সীমাটাও বদলেছে,
2: মানে হ্যাঁ, আমাদের মানে সময়সীমা, মানে
1: যেটা আমরা খুব কম সময় পেতাম।

0: এখন আমরা 45 মিনিট সময় পাই,
1: কাজেই তারা এখনো 7টি মিনিট উদ্বৃত্ত আছে।
0: তো কাজেই আমরা এক্সপেক্ট করি যে আপনারা ফোন করবেন, এরকম একটা মানে দারুণ বিষয়। এবং কিন্তু আজকে যে কটা ফোন পেয়েছি প্রত্যেকটি ফোন খুব মনোগ্রাহী এবং প্রত্যেকটি
1: এইটা বলেই মনে হয় মুশকিল হয়েছে। তার ফলে কি হয়েছে, বাকি
0: সবাই ভাবছে আমার যা বলার বলা হয়ে গেছে।
1: না না না, এমন হতে পারে যে তারা ভাবছেন যে এই রে আমার বলাটা যদি ততনই ভালো তত ভালো না হয় তখন কি হবে। আর সেরকম কিছু নয়, আমরা যে খুব পড়াধরি তাও না, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা কিন্তু সেই সেই জায়গাটার থেকে আমরা একটু মানে দূরে থাকতে চাই যে কে কেমন ফোন করলেন, ব্যাপারটা তা নয়। আসলে আমাদের উচ্ছ্বাসটা থাকে যে এত ভালো একটা কথা বললেন, এটা কোনোদিন ভাবিনি, এইটা তো থাকবেই মানুষের, তাই না? সেইটুকুই, তার বেশি কিন্তু কিছু না। আমাদের খালি চাওয়া ওই বন্ধুত্বটুকুই।
0: এসে গেছেন বন্ধু,
1: নমস্কার। কে আছেন? সাধ্য সাধনা করে আনতে হয়েছে ওনাকে। হ্যাঁ নমস্কার, বলুন।
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
0: হ্যাঁ রেডিওর টিউনটা একদম অফ করে দিতে হবে,
1: মানে ভলিউমটা কমিয়ে দিন।
0: আপনি কোথায় আছেন? আমরা পেছনে একটা চিকিৎসকের কনসালটেশন শুনছি পুরো।
2: হ্যালো, স্বাস্থ্য কথা?
0: না না না না, আপনি ভুল জায়গায় ফোন করেছেন।
1: না না, ভুলটা আজকে আমাদের ভুল ঠিকানাটাও হয়ে যাচ্ছে বেশি একটু। না
0: সবাই ভাবছেন স্বাস্থ্য কথা,
1: কেন ভাবছেন
0: স্বাস্থ্যের কথা বলছেন, কেন
1: এরকম ভাবছেন কেন? যাই হোক, আমাদের এখন একখানা গান শোনার সময় যখন নেহাত এসেই গেছে হাতে, আছে কি আর মেসেজ এই মুহূর্তে?
0: না এই মুহূর্তে কোনো মেসেজ নেই, মেসেজ থাকলে আমরা নিশ্চয়ই।
1: হ্যাঁ ঠিক আছে, আমরা আজকে আমাদের আপনাদের বন্ধুরা, হ্যাঁ এসেছেন একজন বন্ধু,
0: নিশ্চয়ই স্বাস্থ্য কথার বন্ধু নয়, দেখি
1: আশা করি, খুব ভয় করছে আজকে। হ্যাঁ
0: হ্যালো,
1: হ্যালো
3: নমস্কার, আমি সিঙ্গুর বাসুবাড়ি থেকে তপন চক্র।
0: এই তো চেনা লোক।
3: বলুন, একটু জানার যে ফেসবুকে পোস্টারে আমি কিন্তু মন্তব্যটা করেছিলাম আজকে কি ফেসবুকে?
1: না আমরা সেটা মন্তব্যটা না কোনো কারণে দেখতে পাচ্ছি না,
0: আমার মনে হয় নেটা মুখোশ পড়েছে, এই যেটা সুপ্রিয়দা বলছিলেন একটু আগে, আমরাও দেখতে পাচ্ছি
1: পোস্টারটা মুখোশ পড়েছে, কারণ আমরাও খুব একটা দেখতে পাচ্ছি না। আপনি যে করেছিলেন যেটা সেটা আমাদের বলুন না বরং, এটা তো আরো ভালো।
3: আচ্ছা আচ্ছা, নমস্কার, আমি বলি যে এখন এই মুখ থেকে অনেক রকমের কথা হয় এবং মুখ দেখে কিন্তু মানুষ চেনা যায়। অ্যাকচুয়ালি বলা হয় যে মানে অ্যাপিয়ারেন্স মে বি ডিসেপটিভ, কারো মুখের দিয়ে মধুর কথাবার্তা শুনলাম, তা দিয়ে যদি তাকে ভেবে নিই যে তিনি সৎ মানুষ এবং মানবিক এবং সামাজিক মানুষ, তাহলে সেক্ষেত্রে আমরা ভুল করি। অনেক ক্ষেত্রে মুখ দিয়ে মিষ্টি কথা বেরোয় কিন্তু অন্তরে এই বিশ্বকুম্ভ পরে মুখম যেমন আছে, এই প্রবাদগুলো এখনো এখনো কার্যকর
1: বর্তমান বেশি কার্যকর
3: অবশ্যই। আর আরেকটা হচ্ছে যে সমাজ মাধ্যমে আমরা বহু বন্ধু খুঁজে পাই, কিন্তু কে প্রকৃত বন্ধু আর কে প্রকৃত শত্রু চেনাটাও বড় কঠিন হয়ে গেছে। এই জন্য সমাজ মাধ্যমের দৌলতে বহু বন্ধু এসেছে এবং তাদের অ্যাক্টিভিটি, তাদের কথাবার্তা, তাদের মন্তব্য থেকে বুঝতে পেরেছি যে আসলে অনেকেই কিন্তু অমিত্র, মিত্র কেউই নয়।
1: আমরা বলো একটা গানে গানে বলে দিই, এই গানটা শুনতে শুনতে বিদায় নেব আজকে। আমরা কিন্তু প্রকৃত বন্ধু যদি বলেন, আমরা তো ঠিক সমাজ মাধ্যমের অনেক আগের যুগের, প্রায় শখানেক বছরে পাড়িতে চলেছি, তো আমরা হচ্ছি
0: আমি মোটেই না আমি প্রকৃত প্রতিবাদ করলাম।
1: না না না না না, আহা ব্যক্তির কথা হচ্ছে না, প্রতিষ্ঠানের কথা হচ্ছে,
0: তাই বল
1: প্রতিষ্ঠান হিসেবে
0: কথা বললে কিন্তু আমরা প্রচন্ড ইয়ে হয়ে
1: প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের থেকে আমাদের প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠানের বয়স তো প্রায় 100 বছর হতেই চললো। আমরা কিন্তু সবসময় বন্ধুত্বের পক্ষপাতী। আচ্ছা কেউ মেসেজ পাঠিয়েছেন একেবারে শেষ মুহূর্তে, অনেক মেসেজ চলে আসছে,
0: আমরা পেয়েছি সবকটি মেসেজই। তিনি লিখছেন, আমরা সবাই এখন মুখোশ পরে চলি, সেটা এক প্রকার ঠিক, পরিস্থিতি ও প্রয়োজনের তাগিদে মুখোশ পরতে বাধ্য হয় মানুষ। বর্তমান সময়ে কারোর ভালো করতে গেলেও মুখোশ পরেই তা করতে হয়, তাই মুখোশ পরে সমাজের ক্ষতি না করে যদি মুখোশ পরে সমাজের উপকার করা হয় তাহলে সে মুখোশ আমি সাদরে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। আচ্ছা লিখেছেন, যোগ্যতার চেয়ে কারো

0: প্রাপ্তি বেশি হলে তার সর্বনাশ ডেকে যে আনবেই তা বলার অপেক্ষা রাখে না। অশিক্ষিত কি অশিক্ষিত যদি শিক্ষক হয়ে হয় তাহলে গোটা সমাজটা সর্বনাশ ডেকে আনে, যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রাপ্তি না হলে সমাজের কল্যাণ হয়।
1: আমার মনে হয়
0: হ্যাঁ হ্যাঁ একটা অন্য প্রসঙ্গে বলেছেন,
1: কিন্তু
0: রবীন মণ্ডল লিখছেন মহেশতলা বাগমারি থেকে, তিনি মুখোশের প্রসঙ্গে যেটা বলেছেন সেটা আমরা শুনলাম।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 এফএম গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড, 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড।
2: সোমবার রাত 9:30, তার মানে এবারের আমরা 12:00 পর্যন্ত থাকব রবীন্দ্রনাথকে নিয়ে। সেই রবীন্দ্রনাথ যাকে নিয়ে বাঙালি চিরকালই বড় গর্বিত, শুধু তাই নয়, যাকে নিয়ে চিরকাল বাঙালি ভীষণ অহংকারী। রবীন্দ্রনাথ বাঙালির শুধু আত্মারাত্মীয়ই নয়, রবীন্দ্রনাথ বাঙালির মননের সম্পদ। আর সেই জন্যই রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে সোমবারের রাতটুকু এফএম গোল্ড তাকে শ্রদ্ধার্ঘ্য জানায়। এবারে স্টুডিওর প্রান্তে মনীষা আর সুপ্রিয় রয়েছে আপনাদের সঙ্গে। আজকের বিষয় চিত্রকর রবীন্দ্রনাথ।
3: আজকের হিয়ার মাঝের আমরা উঁকি মারব রবীন্দ্রনাথের সেই চিত্রকর সত্তা, আঁকি এ সত্তার দিকে, যা তার জীবনের একেবারে শেষ দিকে বোধহয় সবথেকে বড় প্যাশন হয়ে দাঁড়িয়েছিল। সেই ছবিতে, তুলিতে, কলমে আঁচড় কাটা এক রবীন্দ্রনাথ। আমাদের এই অনুষ্ঠানে আমরা নানা রবীন্দ্রনাথের একখানা মালা গাঁথি। আজ চিত্রকর রবীন্দ্রনাথ।

0: নিজের পাণ্ডুলিপিতে ওই চিত্ররেখা ডোরে মাঝখানের যে কাটাকুটিগুলো সেগুলোকে একটা চিত্ররূপ দেবার একটা ধরন তার বহুকাল ধরেই ছিল। অনেক সময় তার একটা কবিতার আশপাশে এরকমভাবেই গজিয়ে উঠেছে একটা পাখি কিংবা এক টুকরো মানুষের মুখ
1: বা গাছ।
0: হ্যাঁ, এইভাবে যেরকম করে আমরা পরবর্তীকালে মানে তিনি যে সময়ের মানুষ তখন তো ওরকমভাবে টাইপফেস সেট করা যেত না যে একটা কবিতার তলায় কিছুটা মানে ছবি দিতে গেলে অনেক খরচ বেড়ে যেত, সেটা তিনি সহজ পাঠে করেছেন কিন্তু আরও অনেক ক্ষেত্রে করেন উনি, কিন্তু মানে করে উঠতে পারেননি আর কি যথেষ্ট।
1: অফসেটে ছাপাই করাও
0: তখন ছিলই না, অফসেট আবিষ্কৃত হয়নি এবং তখন তো, হ্যাঁ তখন তো বেরি হয়নি,
1: তার পরবর্তীকালে যখন হয়
0: না, কিন্তু রবীন্দ্রনাথের মূল আদর্শটাকে অনুভব করেই মানে অনুকরণ করেই তো তারপর থেকেও বই ছাপা হয়েছে তার। মানে তার নিজের যে রচনা তার ঠিক ওই বিশ্বভারতী প্রেস যেভাবে করতো সেভাবেই সব প্রকাশকরা ছাপেন, সে কারণে ওই সব করাও হয় না যেটা করা যেতে হয়তো পারত। যাই হোক, কিন্তু রবীন্দ্রনাথের 70 বছর বয়সের কাছাকাছি সময় থেকে জীবনে একটা পরিবর্তন ঘটে এবং তিনি সেই সময়টায়, তখন তিনি তো বিশ্বজয়ী সাহিত্যিক এবং তার সাহিত্য কীর্তিও কিন্তু অনেকগুলো স্তর পেরিয়ে এসেছে। তিনি যে সময়ে সং অফ রিংসের জন্য নোবেল প্রাইজ পেলেন 1913 সালে, যদিও তিনি সে পদকটি হাতে নিয়েছিলেন 1919 সালে, অত বছর পর তিনি তার নোবেল লেকচারটা দিতে পেরেছিলেন বিদেশে গিয়ে। তো সেই সেই সময়ে তার মানে তার যে অবস্থান সেটা পাশ্চাত্য সাহিত্যে একেবারে দুর্মর একটা অবস্থান। এই চিন্ময় গুহর একটি লেখায় গতকালই পড়ছিলাম যে ফরাসি দেশে, যেখানে আর কি খুব পরখ না করে কিন্তু কোনো সাহিত্যিককে কখনো গুরুত্ব দেওয়া হয় না, সেখানে উনি বলছেন উনি দেখেছেন রু টাগোর একটা রাস্তা আছে, সেখানে তার একটি আবক্ষ মূর্তি আছে এবং সেখানকার যে বিখ্যাত প্রত্যেক সাপ্তাহিক মানে একটা বইমেলা মতো বসে সেখানে সপ্তাহান্তে, তো সেখানে এবং বিভিন্ন বড় বড় দোকানে ঘুরে তিনি দেখেছেন যে এখনও নতুন ছাপাই হচ্ছে রবীন্দ্রনাথের বহু উপন্যাস, বহু কবিতার অনুবাদ, বহু প্রবন্ধের অনুবাদ এবং সমস্ত কিছু মিলিয়ে মানে সংগ্রহ তাও বেরোচ্ছে 1500-2000 পাতার। তো এটা তার মানে কি, তার বিক্রি রয়েছে, চাহিদাও রয়েছে। কিন্তু এটাও ঠিক যে মাঝখানে 7-8 দশকে তাকে কিন্তু আর কবি হিসেবে খুব একটা পাশ্চাত্য দেখতো না, প্রফেট হিসেবে দেখতো। তিনি ঠিক কবি নন, অনেক ভালো ভালো কথা বলেছেন, প্রফেট। আবার ফিরে এসেছেন যখন পৃথিবীতে বিপর্যয় নেমে এসেছে, তখন আবার ফিরে এসেছেন তিনি। তো এইভাবে তিনি এখন সাহিত্যের জগতে যখন তার নিজের 70 বছর বয়স নাগাদ অনেকটাই থিতু, তখন তার ভিতর থেকে একটা চিত্রকর সত্তা বেরিয়ে এলো হঠাৎ। তার

0: পরের 10 বছরে তিনি অজস্র ছবি এঁকেছেন, তার অনেক ছবি আমরা দেখিনি আজও, নানা মানুষের সংগ্রহে আছে, বিশ্বভারতী সংগ্রহালয়ে আছে, রবীন্দ্রভারতীতে আছে, খুব রেয়ারলি মাঝে মধ্যে সেগুলো দেখবার সুযোগ পাওয়া যায়। আমরা যে কটা প্রিন্ট দেখি তা ওই বিশাল সাগরের একটুখানি সামান্য অংশ মাত্র, এবং রবীন্দ্রনাথের একটা অন্য সত্তা সেখান থেকে বেরিয়ে আসে। আমার মনে আছে কেতকী কুশারী ডাইসন প্রথমে এই নিয়ে লেখালেখি শুরু করেন এবং তৎকালীন একটি বিখ্যাত সাহিত্য পত্রিকায় তার রচনা তখন সকলেই পড়তাম আমরা। তিনি কিন্তু এই কথাটা বলেছিলেন যে রবীন্দ্রনাথকে যে গুরুদেব সেজে থাকতে হতো সারা বছর, যেটাতে নিজেই খানিকটা সেই আলখাল্লাটা গায়ে চড়িয়েছিলেন। একমাত্র ছবির ক্ষেত্রেই তিনি কিন্তু সব থেকে নির্জন, সব থেকে নির্লজ্জ, সব থেকে প্রকাশ তার সহমহীন।
1: রবীন্দ্রনাথ যখন ছবি আঁকতে শুরু করেন সেটা হয়তো তার ছেলেবেলা থেকেই, কিন্তু আমরা চিত্রকর রবীন্দ্রনাথ বলতে যে রবীন্দ্রনাথকে পাই বেশিরভাগ ছবি, সেটা কিন্তু 20 শতক, মানে 1920-এর পর থেকে পর বেশ কিছু ভালো ছবি আমরা পাচ্ছি। তার আগেও রবীন্দ্রনাথ ছবি এঁকেছেন, তার লেখনীর মধ্যে দিয়ে তিনি যে কাটাকুটিটা করেছেন সেটা, যেটা নিয়ে আমরা এক্ষুনি কথা বলছিলাম একটু আগে, কিন্তু চিত্রকর রবীন্দ্রনাথকে যদি ধরতে হয় তাহলে ওই 1930 মানে 20-এর শেষ ভাগ, 20 শতকের শেষ ভাগ ভীষণ গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের ছবির কথা বলতে গেলে আমাদের যেটা প্রথম যে কথাগুলো মনে হয় তার ছবি আঁকার প্রবণতা। রবীন্দ্রনাথের তো রক্তে শিল্প ছিল, তার ছবি আঁকাও তার পরিবার সূত্রে পাওয়া, এবং তিনি কিন্তু প্রথাগতভাবে যে কোথাও কারো কাছে ছবি আঁকা শিখেছেন একদম নিয়ম করে এমনটা নয়, কিন্তু তিনি খুব ওই নিয়ম করে শেখার পক্ষপাতিত্ব তার ছিল না, তিনি সেসব শিখতে চাইতেনও না। কিন্তু তিনি যখন ছাত্রদের পরবর্তীতে বিশ্বভারতীতে, তার ছাত্ররা যখন বিশ্বভারতীর কলা বিভাগে পড়াশুনো করছে, সেখানে কিন্তু তিনি নিয়ম মাফিক কলা বিদ্যা চর্চা সেটা শুরু করেছিলেন, তার উদ্যোগেই শুরু হয়েছিল। তিনি মনে করতেন যে শিল্প ভিতর থেকে আসে, চিত্রকর জন্মায়, চিত্রকর তৈরি হয় না। কিন্তু তার ছাত্রদের যখন তিনি সেই শিক্ষার কথা বলেছেন এবং বিশ্বভারতীর একটা পাঠক্রম করেছেন কলা বিভাগের, সেখানে কিন্তু সুচারু মানে নিপুণ হাতে একটা সিলেবাস করেছেন, সেই সিলেবাস অনুযায়ী শেখানোর ব্যবস্থা ছিল। কাজেই প্রতিভা নাকি গুরু ধরে সাধনা, এটা নিয়ে রবীন্দ্রনাথের বরাবরই আমি রবীন্দ্রনাথের আমরা জীবন দেখলে বুঝতে পারি, এটাতে না রবীন্দ্রনাথের একটা দ্বিচারিতা ছিল। তিনি কখনো মনে করেছেন যে শিল্প ভীষণ আত্মা থেকে উঠে আসে, আবার কোথাও মনে করেছেন কিছু বিষয়ে চর্চা করা প্রয়োজন।
0: না আসলে এটা নিয়ে না নিশ্চিত হওয়া খুব মুশকিল, মানে এটাকে ঠিক দ্বিচারিতা বলতে পারি কি?
1: দ্বিচারিতা শব্দটা হয়তো খুব নেগেটিভ, কিন্তু আমি খুব নেগেটিভ অর্থে বললাম না,
0: শব্দের দিক থেকে বলছি না, মানে একটা আত্মবিরোধ ছিল, স্ববিরোধ ছিল,
1: স্ববিরোধ ছিল একটা,
0: কিন্তু আমি বলছি যে তাও বোধহয় নয়। তার কারণ হচ্ছে সকলেই তো রবীন্দ্রনাথ নন,
1: না নন, কিন্তু
0: মানে উনি চেয়েছিলেন যেটা কলা ভবনের যে আদর্শ বা সঙ্গীত ভবনের যে আদর্শ, সবটাই কিন্তু পূর্ণাঙ্গ মানুষ তৈরি করার চেষ্টা আসলে,
1: মানে পারিবারিক যে ছোট ছোট ছেলেমেয়েরা যখন তাদেরকে শেখানোর কথা হচ্ছে তিনি কিন্তু তখন বলছেন তারা নিজেরা আঁকুক, কিন্তু পরবর্তীকালে তিনি তাদেরও গুরু ধরতে বলছেন।
0: না না, গুরু এই অর্থে কেন গুরু, মানে তারা কিন্তু আঁকিয়ে হোক এইটা কিন্তু রবীন্দ্রনাথ কখনো চান
1: না,
0: বারবার লিখেছেন সেটা। তিনি চেয়েছেন যে একজন শুধু মানে সিলেবাসের অঙ্ক করবে, বিজ্ঞান পড়বে, বাংলা পড়বে, সংস্কৃত পড়বে, না প্রত্যেকটি ছেলেই কিছুটা গান জানবে,
1: কিছুটা
0: আঁকতে জানবে,
1: কিছুটা নাচতেও
0: জানবে, যাতে তাদের জীবনটাকে সে সর্বাঙ্গ সুন্দর করতে পারে। এবার যার যেদিকে অ্যাপটিচিউড সে ঠিক সে পথে চলে যাবে, এইটা কিন্তু খুব আধুনিক ভাবনা, এবং সেই জায়গাটাতে গুরুর প্রয়োজন হয়, তাই না?
1: এখনকার যে ছেলে
0: নন্দলালকে ডেকে আনলেন,
1: এখনকার ছেলেমেয়েরা ধরো এই যে আমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রচুর শেখাতে শুরু করেন বাবা মায়েরা, সবাই বলেন খুব নেগেটিভ বিষয়, আসলে নেগেটিভ নয়, অনেক কিছু শিখিয়ে রাখলে যেটা হয় যার যেদিকে ন্যাক সে সেটা ধরে এগোতে পারে, এইটার একটা মানে
0: রবীন্দ্রনাথ
1: অনুসারী একটা

ল্যাবরেটরি করেছিলেন এবং সেখানকার থেকে যে কত শিল্পী তৈরি হয়েছেন তার তো কথাই নেই, নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, এমনকি আমি সত্যজিৎ রায় অবধি ধরবো, মানে আরো অনেকেই, দিনকর কৌশিক, এনা তো ছিলেনই। আজকে কিন্তু আমরা শুনবো যেটা, সেইটা একটা খুব কি বলবো, খুবই চিত্তাকর্ষক একটা ব্যাপার। সেইটা হচ্ছে যে রবীন্দ্রনাথ একটা সময় এসে যেটা করছেন সেটা হচ্ছে যে তার যে চিঠিপত্র, সেই চিঠিপত্রের ভেতরে কিন্তু তার যে ছবি আঁকার যে মনটা, তার কথা বারবার উঁকি দিচ্ছে। আজ সেই পত্রাংশগুলো আমরা কিছু কিছু করে পড়ব। আমরা হয়তো মুখপাত্র একটু দীর্ঘ করলাম, সেটা এই কারণেই করা যে এরপর থেকে আমরা খুব একটা কথা বলবো না, কথা বলবেন রবি ঠাকুর স্বয়ং তার চিঠির মাধ্যমে, আমাদের কণ্ঠ তার বাহক হবে মাত্র।

তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি।

চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এরা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির তুমি ছবি তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি নও ছবি নও ছবি নও শুধু ছবি, তোমারে পেয়েছি কোন প্রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।

0: শুনছেন হিয়ার মাঝে, আজ চিত্রকর রবীন্দ্রনাথ। তার নির্বাচিত কিছু পত্রাংশ আজ আমাদের সামান্য কিছু পড়ে শোনানোর ইচ্ছে আপনাদের। আপনারাও ইচ্ছে করলে পরে এ প্রসঙ্গে, প্রসঙ্গটা একটু কম আলোচিত নিঃসন্দেহেই, কিন্তু এ প্রসঙ্গে বলবার মতন কথা যদি কারোর মনে জমে থাকে আমাদের 2248 8085 ফোন করতে পারেন। আমরা সময় সুযোগ মতো চেষ্টা করব আপনাদের সাথে কথা বলবার, কিন্তু নিছক বাক্য বিনিময়ের জন্য না এই রবীন্দ্রনাথের অনুষ্ঠানটাকে ব্যবহার না করাই ভালো। এমন তো হতে পারে যে আমরা যেটুকু, এমন সত্যি হতে পারে মানে সত্যি হয়ও, এমন অনেক মানুষ আছেন যাদের এই বিষয় নিয়ে প্রচুর পড়াশুনো রয়েছে, কাজ রয়েছে, তাঁরা অনুষ্ঠানে এলে পরে আমাদের পক্ষে সেটা খুব আনন্দের হয়,
1: আমরা সমৃদ্ধ হই, আমাদের অনুষ্ঠানটা বৃদ্ধ হয়। কিন্তু সত্যি মানে এই ছবিটা খুব ভালো লাগতো, অমুকটা খুব ভালো লাগতো,
0: না আসলে ওটা তো খুব একটা আমরা দেখিও নি কেউ। এই যে তুমি কি কেবলই ছবি, আমরা শুনলাম বিকাশ রায়ের কণ্ঠে, একটু কমই শোনা যায়। তো এই এইখানে যে যে যে মানুষই যার কথা উনি বলছেন বোঝাই যায় কার কথা, কিন্তু আমি আর সে নিয়ে আলোচনায় যাব না। কিন্তু ওই যে তুমি কি কেবলই ছবি, এই এই যে ছবি তার স্থিরতা, তার স্থবিরতা, তার থেমে যাওয়া, সময়ের সঙ্গে সঙ্গে চলতে আর চলছে না, সে ছবি থেমে গেছে, সেখানে তার হতাশা কাজ করছে, কিন্তু যখন এঁকেছেন ছবি তখন তার মধ্যে না সেই নারীর মুখ বারবার ফিরে ফিরে এসেছে। সবসময় খুব সুন্দর যে তা নয়, অনেক সময় খুব আঁধারে ঢাকা। কেতকী কুশারী ডাইসন বলেছিলেন যে রবীন্দ্রনাথ নাকি লাল রঙের ব্যবহারটা খুব মানে দুঃসাহসের সঙ্গে করেছেন। এবার কেউ কেউ বলেন যে তার রং দেখার ক্ষেত্রে তার কিছু চোখের সমস্যা ছিল, হতে পারে, জানি না, বোঝবার তো উপায় নেই, হতেও পারে,
1: আমরা তো শুধুমাত্র বিশেষজ্ঞদের লেখা পড়ে তাকে জানি।
0: হ্যাঁ, কিন্তু আমি একটি আলোচনায় শুনেছিলাম শিল্পী গণেশ পাইন, তিনি বলেছিলেন যে তাঁর তা মনে হয় না, তিনি বলেছিলেন যে আসলে তিনি যে উগ্র রং মানে তাঁর সাহিত্যে এড়িয়ে গেছেন, যে উগ্র

0: তাকে এড়িয়ে গেছেন, একটু ভালো মানুষ সেজে থাকতে চেয়েছেন, তার ভিতরের যে দুর্জয় পৌরুষ, তার যে প্যাশন, সেইগুলো কিন্তু প্রকাশ পেয়েছে তার ছবিতে। সে ছবি বিমূর্ত
1: খিদেটাও কোথাও,
0: হ্যাঁ, সৌন্দর্য শুধু নয়, সঙ্গের লিপসা, সেগুলো তার ভিতরে ছিল, এবং সেইটা না একজন অত বড় শিল্পীর মধ্যে থাকবেই, এবং তিনি সেটা প্রকাশ করলেন ওইভাবে, এমন ভাবে প্রকাশ করলেন একটা বিমূর্ত আঁকার ভাষায়।
2: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গে আজ শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাশাপাশি চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রীর দপ্তর বণ্টন, নতুন মুখ্য সচিব হয়েছেন মনোজ কুমার আগরওয়াল। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। ভারত পুরুষদের একদিনের ও টি-20 ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর আজ সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
3: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
2: উল্লেখ্য, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত 569 কিলোমিটার অংশের মধ্যে 456 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এজন্য প্রথম পর্যায়ে 181 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র তৎকালীন রাজ্য সরকারকে প্রয়োজনীয় টাকাও পাঠিয়ে দেয়, কিন্তু রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করেনি। মুখ্যমন্ত্রী আরও জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে পাবেন রাজ্যবাসী। এরাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও আজই কার্যকর হচ্ছে বলেও ঘোষণা করেন তিনি। 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, IAS, IPS আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ ও সমবায় দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকেরও দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রিগেডে গত শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই 5 বিধায়কও মন্ত্রী পদে শপথ নেন। পশ্চিমবঙ্গে নতুন মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি আজ এই নির্দেশ দেওয়ার পর নবান্নে কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। আজই শ্রী আগরওয়াল নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। উল্লেখ্য, মনোজ আগরওয়াল এতদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ছিলেন। চলতি বছর 31 জুলাই তাঁর অবসর গ্রহণের কথা। এদিকে রাজ্যে মুখ্য সচিবের পদে থাকা দুষ্যন্ত নারিয়ালাকে নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব পদে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার

হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ওই পদেই থাকবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার। ইডির দপ্তরে 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর আজ রাত 9টার পর তাকে গ্রেপ্তার করা হয়। বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হল বলে ইডি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে গত পয়লামে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযানও চালায় ইডি। সুজিত বসুর সঙ্গে তার ছেলে সমুদ্র বসু আজ হাজিরা দেন ইডির দপ্তরে। তাকে এখনও সেখানে জেরা করা হচ্ছে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এজন্য সম্পূর্ণ প্রস্তুতি চূড়ান্ত। খানাপড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। তিনি আজ ওই ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসমে যাচ্ছেন। আগামীকাল সকাল 9টায় কলকাতা থেকে রওনা হয়ে তিনি গুয়াহাটি পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকালই তার কলকাতায় ফেরার কথা। উল্লেখ্য, এ নিয়ে পরপর 3 বার এনডিএ অসমে ক্ষমতা দখল করতে চলেছে। হিমন্ত বিশ্ব শর্মা ও প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে 3য়বার শপথ নেবেন। এবারের বিধানসভা নির্বাচনে 126 আসনের মধ্যে এনডিএ 102টি আসন লাভ করেছে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে 82টি আসন। তামিলনাড়ুর সপ্তদশ বিধানসভা অধিবেশনে অস্থায়ী অধ্যক্ষ কারুপ্পাইয়ার আমন্ত্রণে 100রও বেশি সদস্য শপথ গ্রহণ করেন। আজ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পাদি পালিয়ানস্বামী এবং পনির সেলভম শপথ নেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামী বুধবার লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন,

0: শিক্ষা, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতীয় খেলনা শিল্প, একটি প্রতিবেদন।
1: এনএপিটির মূল লক্ষ্যই হল ভারতকে একটি বড় খেলনা উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা এবং দেশীয় ঐতিহ্যবাহী খেলনাকে পুনরুজ্জীবিত করা। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 14টি কেন্দ্রীয় মন্ত্রক একসঙ্গে কাজ করছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে খেলনা উৎপাদন কেন্দ্র বা টয় ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং 2021 সাল থেকে খেলনার জন্য বিআইএস সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে নিম্নমানের ও ক্ষতিকারক খেলনা বাজারে না আসে। ভারত টয় অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা বলেন, এই পরিকল্পনার ফলে দেশীয় উৎপাদন বেড়েছে এবং স্থানীয় শিল্পীদের লাভ হয়েছে।
2: যেহেতু গভর্নমেন্টের ন্যাশনাল টয় অ্যাকশন প্ল্যান এর মধ্যে এটা ঢেলে দেওয়া হয়েছে, আর ওখানে গভর্নমেন্ট অনেক চেষ্টা অপ্রাণ চেষ্টা লাগাচ্ছে মেড ইন ইন্ডিয়া, আর সঙ্গে কোয়ালিটি প্রোডাক্ট ইম্পোর্ট অনলি। এটা আসার পর অনেকগুলো এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট হয়েছে। এই ন্যাশনাল মিশন থেকে আমাদের এখানে লোকাল শিল্পীদের মধ্যেও লাভ পেয়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এদেশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাটের বদোদরায় আজ সর্দারধাম হোস্টেলের উদ্বোধন করে তিনি বলেন, এই সংকটের প্রভাব দেশবাসীর উপর যাতে ন্যূনতম হয় সরকার তার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান। বিদেশ থেকে আমদানি করা পণ্যের ব্যবহার কমানো এবং বৈদেশিক মুদ্রা খরচের উপর হ্রাস টানার কথাও তিনি বলেন। সরকার আজ জানিয়েছে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোনো রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর পঞ্চম বৈঠকে একথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের ওপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সমস্ত অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। ভারত পুরুষদের একদিনের ও টি-20 ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আইসিসি প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে ভারত 27 ম্যাচ খেলে 118 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, 30 ম্যাচ খেলে 113 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অন্যদিকে টি-20 ক্রিকেটে 52 ম্যাচ খেলে 275 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড 34 ম্যাচে 252 পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গে আজ শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাশাপাশি চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রী দপ্তর বন্টন, নতুন মুখ্য সচিব হয়েছেন মনোজ কুমার আগরওয়াল। খবর এখানে শেষ হল, পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20।
3: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold-এ। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।

0: চিত্রকর রবীন্দ্রনাথ নিয়ে কথা বলতে গেলে আমরা বলেছিলাম যে তাঁরই চিঠি, যেগুলো তিনি তাঁরই ছবি সম্পর্কে বিভিন্ন সময় লিখেছেন, তার একটা কোলাজ আমরা তুলে ধরব আজ। রবীন্দ্রনাথ লিখছেন, ওই চিত্রবিদ্যা বলে একটা বিদ্যা আছে, তার প্রতিও আমি সর্বদা হতাশ প্রণয়ের লুব্ধ দৃষ্টিপাত করে থাকি, কিন্তু আর পাওয়ার আশা নেই, সাধনা করবার বয়স চলে গেছে, অন্যান্য বিদ্যার মতো তাকেও সহজে পাবার জো নেই, তার একমাত্র ধনুক ভাঙাপন তুলি টেনে টেনে একেবারে হয়রান না হলে তাঁর প্রসন্নতা লাভ করা যায় না। একলা কবিতাটিকে নিয়ে থাকাই আমার পক্ষে সবচেয়ে সুবিধে, বোধহয় যেন উনি আমাকে সবচেয়ে বেশি ধরা দিয়েছেন। 17 জুলাই 1893 ছিন্নপত্রে লিখছেন এই কথাগুলি।
1: 1893 অর্থাৎ তখনও কিন্তু 40 বছর বয়সও হয়নি তার, তখনই তিনি বলছেন যে সাধনা করবার বয়স চলে গেছে। এমন আশ্চর্য যে এই মানুষটি শেষ পর্যন্ত কিন্তু ক্যানভাসের মুখোমুখি হবেন এবং ঝাঁপিয়ে পড়বেন তার উপর, কারণ আমি আমার স্মৃতি থেকে বলতে হচ্ছে এটা, এই মুহূর্তে আমার কাছে তথ্য নেই, কিন্তু প্রায় 3000 মতো ছবির কথা তার জানা যায় মাত্র 10 বছরে। এই 10 বছরে তিনি অজস্র ভ্রমণ করেছেন, তিনি
0: লেখালেখি করেছেন,
1: হ্যাঁ লেখালেখিটা তো সারাদিন চলতো, সেটা তো
0: ছেড়েই, দেখো লেখালেখি খুব পরিশ্রম সাধ্য কাজ, এবং রবীন্দ্রনাথ শুধু তো ছড়া লেখেননি বা কবিতা লেখেননি, তাকে রীতিমতো উপন্যাস লিখতে হয়েছে, নাটক লিখতে হয়েছে,
1: সব করেছেন, হ্যাঁ বিশেষ করে এই এই পর্বে উনি
0: মানে সময় সাপেক্ষ,
1: হ্যাঁ সে তো বটে, তাছাড়া বিশেষ করে এই পর্বে উনি মানে ন্যাশনালিজমের মতন বক্তৃতা দিচ্ছেন, ন্যাশনালিজম সিরিজ যেটা,
0: বিভিন্ন জায়গায় যাচ্ছেন,
1: হ্যাঁ তারপরে সভ্যতার সংকট লিখেছেন, মানে অজস্র তার শ্রেষ্ঠ রচনাগুলো এই সময়কারই। কিন্তু তার পাশাপাশি তিনি কিন্তু এতটাই প্রলিফিক যে প্রায় 1000-3000 ছবি তার সন্ধান পাওয়া যায়। তো সেইগুলো মধ্যে যে তিনি একটা সময় যে ঠিক গিয়ে পৌঁছলেন, এটাই কিন্তু এই এই মানুষটাই হচ্ছে রবীন্দ্রনাথ, যা যে কারণে তাকে কিছুতেই আমরা বাতিলের দলে ফেলতে পারছি না। সুন্দর জিনিসটাকে যে কারণে স্বপ্নের মতো বলি, ঠিক সেই কারণে তাকে ছবির মতো বলি, নইলে কথাটা আসলে একটু অদ্ভুত। জিনিসের মতো ছবি বললে অন্যায় হয় না, কিন্তু ছবির মতো জিনিস বললে এক হিসেবে কথাটা উল্টো হয়। কিন্তু প্রকৃত অর্থটা হচ্ছে এই যে ছবিতে জিনিসের কেবল একটিমাত্র অংশ আমাদের চোখের সামনে ধরে দেওয়াতে শুদ্ধমাত্র দৃশ্য সৌন্দর্যের উপভোগটাই আমাদের মনে তীব্র হয়ে ওঠে। আমার বোধ হয় আর্ট মাত্রেরই কাজ হচ্ছে বিশ্বের যেটুকু আমাদের মনোহরণ করে সেইটুকুকে সযত্নে তার অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করে আমাদের কাছে অবিমিশ্র উজ্জ্বল করে তোলা, সত্যের উপরিভাগ থেকে সেইটুকু ছেঁকে নেওয়া, সাজিয়ে তোলা আর্টিস্টের কাজ। সেই জন্য আমার মনে হয় বিশুদ্ধ আর্ট হচ্ছে ছবি এবং গান, সাহিত্য নয়। মানুষের ভাষা, মানুষের তুলি এবং কণ্ঠের চেয়ে ঢের বেশি মুখর বলে সাহিত্যে আমরা অনেক জিনিস মিশিয়ে ফেলি, সৌন্দর্য প্রকাশের উপলক্ষে খবর দিই, উপদেশ দিই, নানা কথা বলে নিই। যাই হোক, আমরা ছবির মতো, গানের মতো, স্বপ্নের মতো কথা বারবার ব্যবহার করে থাকি, কিন্তু ওটা কথার কথা নয়। আমরা সত্যের চেয়ে সৌন্দর্য, জ্ঞানের চেয়ে আনন্দকে বেশি স্বর্গীয় বলে বোধ করি। 1894 সালে লিখছেন ইন্দিরা দেবীকে।

0: আমরা পড়ে শোনাচ্ছি আপনাদের এমন কিছু চিঠি যা রবীন্দ্রনাথের নিজের লেখা, এবং সেই সমস্ত চিঠির মধ্যেই কিন্তু তিনি তিনি যেভাবে বলেছেন আমরা কে সেই ভাষায় পৌঁছতে পারব। বলছেন, অবনের লেখা কতদূর, এটা গগন ঠাকুরকে লিখছেন, অক্টোবর 1896। অবনের লেখা কতদূর এবং তার ছবির বন্দোবস্ত কীরকম হলো? অবন কি আমার সেই কবিতার বইয়ের ছবির কোনো বন্দোবস্ত করতে পেরেছে? রাহাকে দিয়ে তার এনগ্রেভিং করিয়ে নেওয়াই বোধ হয় সবচেয়ে সুবিধে, কিন্তু উপেন্দ্রকিশোরবাবু কি তার ডিজাইনের কোনো ব্যবস্থা করেছেন? এখানে কিন্তু আমরা আরেকজন আশ্চর্য মানুষের খোঁজ পেয়ে গেলাম। তিনি তখন হাফটোন নিয়ে কাজ করছেন, প্রিন্টিং নিয়ে তার বিরাট গবেষণা। সুতরাং ছবি ছাপাটা তো একটা খুব বড় সমস্যার ব্যাপার, সেই সমস্যার সমাধান রবীন্দ্রনাথ তার মতন করে করা যায় কিনা সেটা ভাবছেন। অর্থাৎ ছবি নিয়ে সবসময় যে শুধু ছবির আত্মা নিয়ে কথা বলেছেন তা নয়, তার শরীর নিয়েও কথা বলেছেন। অর্থাৎ যেখানে তার মানে ফাংশনাল যে সমস্ত বক্তব্য সেইগুলোও কিন্তু তিনি বলছেন। প্রিয়নাথকে সেনকে লেখা একটা চিঠি 20 জুন 1900 সালের, একটুখানি শুনি আমরা।
1: প্রিয়নাথ সেনকে লিখছেন, আকৃতির সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য এবং আচরণের সৌন্দর্য সবই ললিত কলাবিধির অধিকারভুক্ত, কিন্তু সৌন্দর্যের হিসাবে না গিয়ে কোনো প্রকার নৈতিক আবশ্যকতা সামাজিক উপযোগিতার হিসেবে গেলে আর্টের লক্ষ্য ভ্রষ্ট হতে হয়। কিন্তু ধর্মনীতির সৌন্দর্য যে সৌন্দর্য নয় এ কথা যে বলে সে অন্ধ। গোলাপের সৌন্দর্য যেমন সুন্দর, সুন্দর হৃদয়ের সৌন্দর্য তেমনই সুন্দর। কেবল তা অন্তরিন্দ্রিয়ের যে গোচর সেটুকুই তফাৎ। গান কর্ণগোচর সুন্দর, রূপ চক্ষুগোচর সুন্দর, সাধু হৃদয় মনুগোচরে সুন্দর। 20 জুন 1900 সাল, রবীন্দ্রনাথ প্রিয়নাথ সেনকে লিখলেন এই চিঠি।
0: জগদীশচন্দ্র বসুকে লেখা চিঠি 30 সেপ্টেম্বর 1900 সাল। শুনে আশ্চর্য হবেন, একখানা স্কেচবুক নিয়ে বসে বসে ছবি আঁকছি। বলা বাহুল্য, সে ছবি আমি প্যারিস সালোনের জন্য তৈরি করছি না, এবং কোনো দেশের ন্যাশনাল গ্যালারি যে এগুলি স্বদেশের ট্যাক্স বাড়িয়ে

যখন প্রতিজ্ঞা করলুম এবারে 16 আনা কুড়েমিতে মন দেব, তখন ভেবে ভেবে ওই ছবি আঁকাটা আবিষ্কার করা গেছে। এই সম্বন্ধে উন্নতি করবার একটা মস্ত বাধা হয়েছে এই যে, যত পেন্সিল চালাচ্ছি তার চেয়ে ঢের বেশি রাবার চালাতে হচ্ছে, সুতরাং ওই রাবার চালানোটাই অধিক অভ্যেস হয়ে যাচ্ছে। অতএব মৃত রাফেল তার কবরের মধ্যে নিশ্চিন্ত হয়ে মরে থাকতে পারেন, আমার দ্বারা তার যশের কোনো লাঘব হবে না। জগদীশচন্দ্র বসু বন্ধু তাকে দেখছেন ওই পরিহাসের সুরেই, নিজেকে নিয়েই পরিহাসের সুরে। 30 সেপ্টেম্বর 1907।

0: আমরা রয়েছি হিয়ার মাঝেতে।
1: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
0: পাঁচই অক্টোবর 1900, প্রিয়নাথ সেনকে আবারও লিখছেন রবীন্দ্রনাথ। টলস্টয়ের হোয়াট ইজ আর্ট নামক একখানি বই পড়বার জন্যে সুরেন আমাকে পাঠিয়েছেন, আজ হস্তগত হল, এখনো পড়িনি। বোধ হচ্ছে আর্ট সম্বন্ধে তিনি একটা কোনো নতুন পথে গেছেন, কিন্তু সমস্ত বড় বড় বিষয়ের পথ একটা বই নেই, এবং সে পথ অতি পুরাতন, অপথের অন্ত নেই। এই প্রিয়নাথ সেনকেই তার ঠিক চার দিন পর 9 অক্টোবর লিখছেন আরও একটি চিঠি।
2: সকালবেলায় টলস্টয়ের বইখানা দেখছিলুম, ওর সঙ্গে মতে মিলিনে, কিন্তু খুব সাজেস্টিভ। আমার ইচ্ছে করছে ওর বিস্তৃত সমালোচনা করে বড় একটা প্রবন্ধ লিখি, তার মধ্যে আমার মতটা বেশ বিস্তৃত করে বলতে পারি। তুমি রাস্কিনে যে তর্ক

0: তুলেছ, এতেও তর্কটা তাই, তবে অনেকগুলো বিশেষত্ব আছে। সৌন্দর্য ও আর্ট সম্বন্ধে ইস্তক নাগাদ যত মতামতের সৃষ্টি হয়েছে, টলস্টয় তার একটা চুম্বক দিয়ে তার উপরে নিজের মত প্রতিষ্ঠা করেছেন। এ বইটা যদি না পড়ে থাকো তা পড়া আবশ্যক। রবীন্দ্রনাথ কিন্তু একজন খুব ভোরাসিয়াস রিডার ছিলেন, প্রচুর বই পড়তেন,
1: ভীষণ বই পড়তেন।
0: তার পড়া বইয়ের তালিকা যদি কোনোদিন কেউ বার করতে পারেন তা সেটাও কিন্তু একটা বিরাট কাজ হবে।
1: এবং শুধু বই পড়তেনই নয়, প্রত্যেকটা বই নিয়ে তিনি কোথাও না কোথাও কিছু না কিছু ফুটনোটে হলেও লিখে গেছেন। যাব পরের পরের চিঠিতে। সম্প্রতি জ্যোতিদাতার গোটা তিনেক ছবির খাতা আনিয়ে আমি রটেনস্টাইনকে দেখতে দিয়েছি। তিনি তো দেখে স্তম্ভিত হয়েছেন। আমাকে তিনি বললেন, আমি তোমাকে গোপনে বলছি, অন্য লোকে শুনলে হয়তো বেদনা পেতে পারে। ইনি তোমাদের দেশের শ্রেষ্ঠ চিত্রী। আমাদের দেশের প্রথম শ্রেণীর ওস্তাদের হাতে যে নৈপুণ্য, তা এই ছবির মধ্যে আছে। এই ছবির খাতা এখানে যে দেখছে সেই খুব প্রশংসা করছে। এতদিন এই ছবির খাতা আমাদের দেশে যে অখ্যাতভাবে লোকচক্ষুর অগোচরে রয়ে গেছে, এতে তিনি অত্যন্ত আক্ষেপ প্রকাশ করলেন। এই ছবির বিষয়ে এখানে তিনি লিখবেন বলেছেন। আমাদের দেশের শ্রেষ্ঠতা যে কোথায় কোথায় আছে তা জানি না বলেই আমাদের দারিদ্র এত সুগভীর। মানিক খুঁজে না পেলে তবু খুঁজে পাবার ভরসা আছে, কিন্তু পেয়ে তাকে কাচের পুঁথি বলে দিলে বড় বিপদ। চাঁদা করে এর ছবির একটা সিলেকশন ছাপানোর জন্য রটেনস্টাইন আমাকে বলছেন। ছবি ছাপানো অত্যন্ত ব্যয়সাধ্য, তবু যেমন করেই হোক এর একটা গতি করতে হবে। আমাদের দেশকে যদি এখানে খানিকটা পরিমাণে প্রকাশ করে যেতে পারি, তবে সেটাই আমার সকলের চেয়ে আনন্দের বিষয় হবে। চিঠিটি লিখছেন 1912 সালে 19 ভাদ্র অজিত কুমার চক্রবর্তীকে। বন্ধু, অজিত কুমার চক্রবর্তী,

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: রবীন্দ্রনাথের একটা আশ্চর্য বৈশিষ্ট্য মনীষা, যে উনি বিভিন্ন রকমের শিল্প মাধ্যম, তার যে মূল কথাটা বা যে কারণে সেটা শিল্প সমৃদ্ধ হয়ে ওঠে, সেইটাকে না খুঁটিয়ে বোঝবার এবং দেখবার একটা আশ্চর্য ক্ষমতা তার ছিল। এটা কিন্তু একেবারেই দুর্লভ ক্ষমতা। মানে এমন অনেক মানুষ দেখা যায় যিনি হয়তো বিরাট মাপের সাহিত্যিক, আমিই দেখেছি, মানে এমন বিরাট মাপের সাহিত্যিক তার, মানে জগৎজোড়া নাম, কিন্তু সিনেমা দেখার রুচি তার খুবই খারাপ।
2: হ্যাঁ,
1: মানে আমি এরকমও মানুষ দেখেছি যিনি নিজে অত্যন্ত বড় একটি সাহিত্য পত্রিকা চালাতেন, হ্যাঁ, এবং অপূর্ব ভালো লেখক ছিলেন, তিনি উদ্বাহু হয়ে এসে আমাদের বাড়িতে, আমার মনে আছে, এসে বললেন যে দাদার কীর্তির মতন সিনেমা আমি বাংলায় দেখিনি। হ্যাঁ, তো দাদা কীর্তির ছবিটাকে আমি খারাপ বলছি না, কিন্তু মানে সেটাই বাংলার শ্রেষ্ঠ ছবি, এটা বলাটা তো একটু সত্যি, মানে তার বোঝা যায় যে তার চলচ্চিত্র সম্পর্কিত রুচিতে একটু অপক্কতা ছিল আর কি, মানে শ্রদ্ধা সঙ্গেই বলা যায় এটা।
2: কিংবা তো ওই ধরনের ছবি দেখতেই বেশি পছন্দ করতেন, বায়াসড ছিলেন।
1: না না, মানে মানে দেখার চোখটা নেই সে অর্থে, এটা কোনো দোষের
2: নয়।
1: এমন অনেক সাহিত্যিক আমি দেখেছি যারা থিয়েটারের কিছু বোঝেন না, মানে কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে না সব রকমের শিল্পকলার যে অন্তর্বস্তুটা সেটা দেখবার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। যে কারণে উনি যেমন চলচ্চিত্র, তাঁর সময় চলচ্চিত্র কোথায় পিছনে, কত পেছনে রয়েছে, হ্যাঁ, কিন্তু উনি কিন্তু এই যে শব্দটা বলেছিলেন যেটা হচ্ছে রূপের চলৎ প্রবাহ, এই যে একটা মুভমেন্ট অফ শর্টস, যেটাকে পরে অনেক ইংরেজি শব্দে আমরা পরে ধরেছি আর কি, উনি কিন্তু এটা বুঝেছিলেন যে অনেকগুলো রূপ তার একটা চলৎ প্রবাহ, এই এডিটিং এর মূল।

0: ব্যাপারটা উনি বুঝেছিলেন যে একটা শট থেকে আরেকটা শট, তার যে রিদম, তার যে ছন্দ মেজাজ, সেটাই আসলে ছবি, গল্পটা ছবি নয়। এই কথাটা বোঝা তাঁর সময় দাঁড়িয়ে কিন্তু অসম্ভব শক্ত একটা বিষয় ছিল। সেরকমই চিত্রকলা সম্পর্কে কিন্তু কি গভীর তাঁর ভাবনা এই চিঠিটা তা অনেকটা পরিষ্কার করবে। আমাদের নববঙ্গের চিত্রকলায় আরেকটু জোর, সাহস এবং বৃহত্ব দরকার আছে, এই কথা বারবার আমার মনে হচ্ছে। আমরা অত্যন্ত বেশি ছোটোখাটোর দিকে ঝোঁক দিয়েছি। টাইকান শিমুমুরা ছবি একদিকে খুব বড় আয়তনের, আরেকদিকে খুব সুস্পষ্ট, কিছুমাত্র আশপাশের বাজে জিনিস নেই। চিত্রকরের মাথায় যে আইডিয়াটা সকলের চেয়ে পরিস্ফুট, কেবলমাত্র সেইটিকেই খুব জোরের সঙ্গে পটের উপর ফলিয়ে তোলা, সমস্ত মন দিয়ে ছবি না দেখে থাকবার জো নেই। কোথাও কিছুমাত্র লুকোচুরি, ঝাপসা কিংবা পাঁচমিশলি রংচং দেখা যায় না। ধবধবে প্রকাণ্ড সাদা পটের উপর অনেকখানি ফাঁকা, তার মধ্যে ছবিটি ভারী জোরের সঙ্গে দাঁড়িয়ে থাকে। নন্দলাল যদি আসত তাহলে এখানকার এই দিকটা বুঝে নিতে পারত। ওদের কারো এখানে আসার খুবই দরকার আছে, নইলে আমাদের আর্ট একটু কোনো রকমের হওয়ার আশঙ্কা আছে। গগন অবনরা তো কোথাও নড়বে না, কিন্তু নন্দলালের কি আসবার সম্ভাবনা নেই? দু তিন মাস পরে আড়াই বলে এখানকার একজন ভালো আর্টিস্ট কলকাতায় যাবেন, তাঁকে অন্তত ছ মাসের জন্য বিচিত্রায় রাখবার বন্দোবস্ত করিস, নতুন বাড়ির একটা কোণের ঘরে ওর থাকবার ব্যবস্থা করে দিস, আর খাওয়া দাওয়া তোদের সঙ্গেই চলবে, মাসে 100 টাকা মাইনে দিতে হবে। অবনকে বলিস 6 মাসে 600 টাকা বেশি কিছু নয়, কিন্তু নন্দলালরা যদি এর কাছ থেকে খুব বড় আয়তনের পটের উপর জাপানি তুলির কাজ শিখে নিতে পারে তাহলে আমাদের আর্ট অনেকখানি বেড়ে উঠবে। এর ইচ্ছা ইনি ভারতবর্ষীয় ছবি আঁকাকেই ওর জীবনের ব্রত করবেন। তোদের ওখানে থাকলে সে বিষয়ে ওরও অনেক সাহায্য হবে। মুশকিল এই যে লোকটি ইংরেজি জানেন না, তোদের জাপানি কাজের লোকটি ইন্টারপ্রেটারের কাজ করতে পারবে। তাছাড়া ছবি আঁকা শেখাতে ভাষার চেয়ে তুলির দৃষ্টান্তই বেশি কাজ করে। যদি অঙ্কে তোদের বেশি পছন্দ হয় তাহলে 1 বছর বা 2 বছর রাখতে পারিস, তাহলে ছেলেরা সবাই তুলি ধরতে ওস্তাদ হয়ে উঠবে। আমি শিমোমুরা এবং টাইকানের দুখানা প্রকাণ্ড ছবি কপি করতে দিয়েছি, প্রায় 1500 টাকা লাগবে, আমেরিকা থেকে টাকা পাঠিয়ে দেবো। কিন্তু সেই প্রকাণ্ড স্ক্রিনটা কোথায় যে ধরবে তা জানি না। অবশ্য বিচিত্রার ঘরে ধরবার ব্যাঘাত হবে না, কিন্তু এসব জিনিস দিনরাত মেলে রাখলেই নষ্ট হয়ে যায়, খুব যত্ন করে তুলে রাখতে হয়, বিশেষত বাদলার দিনে কিছুতেই বের করে রাখতে নেই। আরাই তোদের বলতে পারবেন কি করে ছবি রাখা উচিত। এই ছবির কপি শেষ হতে হতে বোধহয় এই ইংরেজি বছর কাভার হয়ে যাবে, তারপরে তোদের কাছে পাঠাবার বন্দোবস্ত করে যাব।
1: ১৯১৬ সালে 8ই আগস্ট লিখছেন গগনেন্দ্রনাথ ঠাকুরকে। শেষকালে অনেক ভেবেচিন্তে টাইকানের পরামর্শে আড়াই নামক একটি আর্টিস্টকে তোমাদের ওখানে পাঠাচ্ছি। এর ইচ্ছা বছর দুয়েক ভারতবর্ষে থেকে ভারতবর্ষীয় আর্ট চিনবেন এবং ভারতবর্ষীয় ছবি আঁকবেন। অন্তত 6 মাস যদি ইনি আমাদের বাড়িতে থেকে তোমাদের শেখান তাহলে অনেক উপকার হবে। বাইরে থেকে একটা নতুন আঘাত পেলে আমাদের চেতনা বিশেষভাবে জেগে ওঠে, এই আর্টিস্টের সংসর্গে অন্তত তোমাদের সেই উপকার হবে, একে রথিরা রাখতে পারবে। কিন্তু মাসে অন্তত 100 টাকা মাইনের ব্যবস্থা করা চাই, এদের ইচ্ছে 150 টাকা, কিন্তু 100 হলেই চলবে। জাপানি তুলি টানার বিদ্যে তোমাদের ছেলেদের হাত পাকানো দরকার। লোকটি খুব ভালো মানুষ এবং সচ্চরিত্র, টাইকানের মতো অত বড় আর্টিস্ট নয়, কিন্তু নিতান্ত খেলাদরের লোকও নয়। শেখাবার কাজে এর কাছ থেকে বিশেষ সুবিধা পাবে। এখানে তোমরা যদি আসতে একটা জিনিস দেখে খুশি হতে এবং কাজে লাগাতে পারতে, এখানকার সমস্ত ব্যবহারের জিনিস ভারী সুন্দর।

এবং আমাদের দেশের চমৎকার উপযোগী। আমি যদি এখান থেকেই দেশে ফিরতুম, তাহলে এখানকার সমস্ত জিনিস ঝেঁটিয়ে নিয়ে যেতুম। জীবনটা সকল রকমে এরা সুন্দর করে তুলেছে, নিতান্ত ছোটোখাটো বিষয়েও এদের লেশমাত্র অনাদর নেই। আমাদের সঙ্গে এখানেই এদের সবচেয়ে তফাত। বাড়ির মধ্যে কোথাও এদের আবর্জনা দেখতে পাইনি, যে সমস্ত এরা যে কোথায় সরিয়ে ফেলে কে জানে। ছেলেরা সবাই জিনিসপত্রের যত্ন করতে শেখে এবং চালচলনে কোনো অসংযম ঘটতে দেয় না। মেয়েরা যা কিছু কাজ করে এমন সুন্দর শ্রীরক্ষা করে করে, এমন পরিপাটি করে সমস্ত কাজ সম্পন্ন হয় যে চোখ জুড়িয়ে যায়। ওকাকুরার বাগানবাড়িতে দুদিন ছিলুম আজ, এখন যাচ্ছি টোকিও হয়ে ইয়োকোমাহায়, তারপর আমেরিকায়। 8ই আগস্ট 1916 লিখলেন এই চিঠি।

0: রবীন্দ্রনাথের চিত্রকলা বা চিত্রকর রবীন্দ্রনাথ, যাই বলি, আজ হিয়ার মাঝেতে মনীষার সুপ্রিয় আপনাদের মধ্যে রয়েছে, শোনাচ্ছে রবীন্দ্রনাথের চিঠি, তার ছবির বোধ বা তার ছবি, কোনো ছবির বই বা কোনো চিত্রকর বা আর্টকে নিয়ে
1: না, শুধু তার চিঠির থেকে যেটুকু বোঝা যায় তাতে অনেক সিরিয়াস চিঠিও আছে। হ্যাঁ, অনেকগুলো বিষয় তো রয়েছে।
0: হ্যাঁ, প্রথমেই চিঠির কথা বলছি।
1: হ্যাঁ জানি, শুনলাম, তাও
0: বলো আমরা কি চিঠি শুনবো এবার।
1: হ্যাঁ, মানে অনেকগুলো বেশ গম্ভীর চিঠি পড়লাম, আবারও পড়বো হয়তো সময় পেলে। এবার একটা হালকা চিঠি পড়ি। প্রতিমা দেবীকে লিখছেন 1924 সালের ডিসেম্বরে। পুপের চিঠি পেলুম, ভাগ্যি তোমরা ব্যাখ্যা করে দিয়েছ তাই ভাবার্থটা বোঝা গেল, কিন্তু ভাবার্থটা ওর আসল অর্থই নয়, ওটা বাজে কথা। ওর নাচ যেমন নিরর্থক, ওর লেখাও তেমনি হিজিবিজি নৃত্য। এই হিজিবিজি বিদ্যায় আমারও শখ আছে, তোমরা তো জানো। এই জন্য ওর চিঠির ঠিক মতো উত্তর আজ সকালে বসে বসে লিখেছি। আমরা যার অতিথি, তিনি আমার টেবিলে হঠাৎ এটা দেখে অবাক, পাছে ভাঁজ করতে গিয়ে এটা নষ্ট হয়ে যায়, সেই জন্য তিনি এর জন্য একটা বড় লেফাফা আনবার ব্যবস্থা করেছেন, এলে পাঠিয়ে দেব। কিন্তু এর একটু ব্যাখ্যা করাও দরকার। গোড়ায় আমি কাগজটার উপর ওর যত আদরের নাম সব লিখলুম, পুপে, পুপু, পুপসি, মাদাম পাবলোভা দি সেকেন্ড, রূপসী, উর্বশী, রম্ভা, মেনকা, তিলোত্তমা ইত্যাদি ইত্যাদি। তারপরে যেমন করে আমার লেখার ভুলগুলোকে চাপা দিই, তেমনি নানান আঁকা জোকা দিয়ে এগুলো সম্পূর্ণ চাপা দিয়েছি। কি সাংঘাতিক একটা রসিক মানুষ! মানে তিনি যে পুপে তার মানে প্রতিমা দেবীর পালিতা কন্যা, কিন্তু নাতনি হিসেবেই দেখতেন রবীন্দ্রনাথ। তার চিঠিটাও যেমন আমরা দেখতে পাই, যেন রবীন্দ্রনাথের চিঠিতে, জানি না এই চিঠিটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, সেই হিজিবিজির যে ছবিটা আমরা সবাই দেখেছি ছোট শিশুদের মধ্যে পাওয়া যায় ওরকম,
0: নামটা লিখে আবার মুছেও।
1: হ্যাঁ, আবার তিনি কিন্তু আবার তাকে উত্তর দিয়েছেন ওই রকম। আমাদের সকলের মধ্যে একটা পাগল আছে, সে আমাদের সব দেখা ও ভাবার মধ্যে নিজের খেয়ালি রং মিশিয়ে দেয়, আমাদের ছবির মধ্যে নিজের তুলি বুলোয়, আমাদের গানের মধ্যে নিজের সুর লাগিয়ে বসে। ফলের মধ্যে আঁটির কর্তা হচ্ছেন জ্ঞানী, তিনি তাকে পাকা রকমে পাহারা দেন, আর ফলের মধ্যে কার পাগল বসে বসে খামোকা, তার খোসার উপর রং মাখায়, যে খোসা ফিরে দিতে হবে, যার শ্বাসের মধ্যে রসের সাধনা করে যে শ্বাস দুদিনে যাবে নষ্ট হয়ে, তাতে পাগলের খেয়াল নেই, যে পাগলের তুলি রং দিতে গিয়ে খোঁচা দিয়ে বসে, তাকে নিয়েই হয় বিপদ। জীবনের মধ্যে পাগলের খোঁচা সম্পূর্ণ এড়ানো চলে না, এড়াতে পারলে বেশ ঠান্ডা হয়ে দিনে ঘুমিয়ে তাস পাশা খেলে নিরাপদভাবে সংসার যাত্রা করে, নাতি নাতনির মুখ দেখে কোম্পানির কাগজ জমিয়ে আয়ুটিকে বায়ুর ধাক্কা থেকে বাঁচিয়ে চলা যেতে পারত। সে আর হয়ে উঠল না। নির্মল কুমারী মহলানবিশকে লিখছেন 1332 অর্থাৎ 1926 সালে। ভাগ্যিস হয়ে ওঠেনি, নইলে আমরা আমাদের এমন এমন পছন্দের রবীন্দ্রনাথটি পেতাম কোথায়। এবার যে চিঠিটি মনীষা শোনাবে, সেই চিঠিটা কিন্তু একটা খুব বড়, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। সে চিঠিটা মধ্যে আমাদের ভারতীয় শিল্পের একটা সামগ্রিক চিত্র এবং তার সমস্যার জায়গাটা বলা রয়েছে।
0: এখানে আমাদের ভারতীয় ছবির এক্সিবিশন আজ থেকে আরম্ভ হবে, বোধ হচ্ছে লোকদের ভালোই লাগবে। আমি যত দেখলুম জাপানের ছবি এবং এখানকার, আমার ততই দৃঢ় বিশ্বাস হয়েছে আমাদের বাংলাদেশে যে চিত্রকলার বিকাশ হচ্ছে তার একটা বিশেষ মাহাত্ম্য আছে। এ যদি নিজের পথে পুরো উদ্যমে চলতে পারে, তাহলে পৃথিবীর মধ্যে আপনার খুব একটা বড় জায়গা পাবে। দুঃখের বিষয় এই যে বাঙালির প্রতিভা যথেষ্ট আছে, কিন্তু উদ্যম ও চরিত্র বল কিছুই নেই। আমার দেশের আমার নিজের দেশকে এবং কাজকে একটা বৃহৎ দেশ এবং কালের উপর দাঁড় করিয়ে উদারভাবে দেখতে আমরা জানিই নে। সেজন্য আমাদের যার যেটুকু শক্তি আছে সেটুকু দিয়ে ছোট ছোটভাবে কারবার করি, তারপর একটু ফু লাগলেই সেই শিখা নিবে যায়, তারপর আবার যেমন অন্ধকার তেমনই অন্ধকার। জাপানে আধুনিক শিল্পীদের জন্য ওকাকুরা যে স্কুল করে গেছেন তত তাতে কত কাজ চলছে তার ঠিক নেই। তার মানে এই কাজে ওরা যথার্থভাবে আত্মবিসর্জন করেছে, কেবলমাত্র শৌখিনভাবে কোনোভাবে কাজ চলছে না। সিয়াটলে একটা স্টুডিওতে গিয়ে দেখলুম সেখানে জনকয়েক আর্টিস্টে মিলে কাজ করতে লেগে গেছে। অর্থাৎ এদেশে যে কোনো মানুষকে যে কোনো আইডিয়াতে পেয়ে বসে, সেই আইডিয়াকে বৃহৎ দেশ ও কালের সঙ্গে সংলগ্ন না করে সে থাকতেই পারে না, এটাই হচ্ছে এদের স্বভাব। সেজন্যই এরা বড় হয়ে উঠেছে।

আমরা বিচ্ছিন্ন, বিভক্ত, অলস। আমরা নিজের একাকিত্বের বাইরে পা বাড়াতে পারিনি। আমাদের আনন্দ সমস্ত মানুষটাকে নিয়ে নয়, শুধু নিজের কোনটুকুকে নিয়ে। আমাদের যা কিছু অর্থ এবং সামর্থ্য সমস্তই আমরা নিজের উপর খরচ করি, কৃপণতার অন্ত নেই। কিন্তু এই কথাটা বুঝিনি যে আমরা যেখানে নিজে একলা, সেখানে আমার ফুটো কলস, যা আমরা কেবল নিজের উপরে ঢালি, তার সমস্ত নিকেশ হয়ে যায়। কবে আমরা সকলের হয়ে চিন্তা করব এবং সকলের হয়ে বেদনা বোধ করতে পারব? কবে আমাদের শক্তি সকলের যোগে সার্থক হয়ে উঠবে? আমাদের দীনতা কৃপণতার অন্ত নেই যে, সেই দীনতার ভারেই আমাদের দেশ ডুবেছে। নইলে আমাদের মধ্যে যে শক্তি আছে তা কম নয়। সে শক্তির মহত্ত্ব বিদেশে আসলে আমরা বেশি করে বুঝতে পারি, কিন্তু যে ঔদার্য, যে মহোদাশয়তা ইত্যাদি থাকলেই সেই শক্তি চিরন্তন হতে পারে, সর্বদেশে ও নিত্যকালে সফল হয়ে উঠতে পারে, আমাদের সেই তেজ, সেই আত্মোৎসর্জ নেই। মীরা দেবীকে দিচ্ছেন 3রা অক্টোবর 1916।

0: ছবির কথা অল্প স্বল্প শুনেছ, তার চেয়ে বেশি করে বলা আমার পক্ষে শোভন নয়, অহংকারের অত্যুক্তির মতো শুনতে হবে। তার চেয়ে অন্যায় হবে যখন তোমরা অহংকৃত স্বরে বলতে শুরু করবে, আমরা তো আগেই বলেছিলাম। বুঝতে পারবে না তোমরা যেরকম করে বলেছিলে এ বলা সেরকম নয়, এর মধ্যে আন্দাজের ক্ষীণতা নেই, সেজন্য নালিশ করি নে, কেননা আমি নিজেই বুঝিনি। তোমরাই আমার চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে ঠিক কথাটা স্পষ্ট বুঝেছিলে, এ কথা বলতে আমার দুর্বল মন বাধা পায়। স্পর্ধা করে বলতে ইচ্ছে করে, কেমন এখন কি বলো? সত্যের খাতিরে একটা কথা তোমাকে বলা দরকার, যে ছবিগুলো প্যারিসে প্রদর্শিত হয়েছিল সেগুলো অবনীন্দ্র ঠাকুরের নয়, তার কনিষ্ঠ পিতৃব্য রবীন্দ্রনাথের। নির্মল কুমারী মহলানবিশকে লিখছেন 24 মে 1930 সাল, বয়স তখন তার 70 বছর। স্যার মাইকেল স্যাডলার ছবি সম্বন্ধে সমঝদার বলে খ্যাত, তাই তাকে আমার ছবি দেখতে ডেকেছিলুম। মোয়েরহেড বোনও ছিলেন, ওদের তো খুব ভালো লেগেছে। বোন বলছিলেন খারাপ কালি দিয়ে খারাপ কাগজে না আঁকলে আরও ভালো হতো। বার্মিংহ্যাম পিকচার গ্যালারিতে ওরা এক্সিবিশন করতে চেয়েছে। এদিকে রোটেনস্টাইন লিখেছেন লন্ডনে এক্সিবিশনের ব্যবস্থা হচ্ছে, বার্মিংহ্যামে 2-3 দিনের মধ্যেই শুরু হবে। আজ এখানে আমার শেষ বক্তৃতা, কাল সেলিওকে যাব, 3রা জুনে পেন ক্লাবে ডিনার, লন্ডনে গিয়ে রোটেনস্টাইনের সঙ্গে ছবির ব্যবস্থা করতে হবে। রথীন্দ্রনাথ ঠাকুরকে লিখছেন 26 মে 1930, ঠিক 2 দিন পর। ইন্দিরা দেবীকে লিখছেন 27 মে 1930, তার ঠিক পরের দিন। এটা একটা সময়, সে কারণেই পরপর পড়ছি। এখানে আমার কীর্তি সম্বন্ধে বেশি কিছু বলবো না, কেননা বিশ্বাস করবি না, ফ্রান্সের মতো কড়া হাকিমের দরবারেও শিরোপা মিলেছে, কিছুমাত্র কার্পণ্য করেনি। ইন্দিরা দেবীকে লিখছেন 27 মে 1983। ওই একই দিনে সুধীন্দ্রনাথ দত্তকে লিখছেন, প্যারিসে আমার চিত্রকীর্তি স্বদেশে শ্রুতকীর্তি রূপে হয়তো এতদিনে পৌঁছেছে, উপস্থিত থাকলে খুশি হতে। এদেশেও লন্ডন, বার্মিংহ্যাম প্রভৃতি জায়গায় এক্সিবিশন হবে। সমঝদার যারা মফস্বলে দেখেছে তারা ভালোই বলছে, অতএব এবারে দেশে ফিরলে হয়তো একটা অভিনন্দন পত্র ফুলের মালা পাওয়া যেতে পারে, কিন্তু একটা ছবিও দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। এরপর যে চিঠিটা উনি সব পড়ে শোনাবে আপনাদের, সেটা কিন্তু আবার একটু অভিমানের, একটু পড়ে শোনান, আমরা শুনি এই চিঠিটা। নির্মল কুমারী মহলানবিশকে লেখা
1: 15 জুন 1930, লিখছেন, একটা প্রতিজ্ঞা আমার মনে আছে, আমার ছবিগুলোকে স্বদেশে কদাচও নিয়ে যাব না, পশ্চিম সাগরের পারে।

0: সমস্ত উজাড় করে দিয়ে তবে ফিরব। এখানকার এক্সিবিশন কাল আরম্ভ হবে, তারপরে ড্রেসডেন, মিউনিক, এই সব শহরগুলো মনে পড়ে। এবার আমার সহচর রূপে তারা চাঁদও থাকবে না, লাল রইল ইংল্যান্ডে, তোমরা রইলে ভারতে, সঙ্গে থাকবে এরিয়াম ও অমিও। অমিও আছে বলেই রক্ষা, ও যে কাজের লোক তার সকলে জানে না, বিশ্বাস করতে পারবে না। 15 জুন নির্মল কুমারী মহলানবিশকে লিখছেন রবীন্দ্রনাথ।
1: এরকমই নানান চিঠির মধ্যে দিয়ে আমরা একটু একটু করে দেখছি রবীন্দ্রনাথকে, দেখছি একটা সময়কে, যে সময় জীবনের একেবারে প্রান্ত সীমায় এসে তিনি ছবি আঁকছেন প্রচুর, স্বীকৃতি পাচ্ছেন প্রচুর, আরও সুপ্রচুর, সেই সাথে তার অভিমানও একটা দানা বাঁধছে যে এই ছবির কদর করবার লোক তার দেশে নেই।
0: ছবি দিয়ে আসতে চাইছেন
1: দেশ, হ্যাঁ, কারণ কেউ বাঁচিয়ে রাখতে পারবে না, দেশের কদর যে করবে না, তখন অবধি আমাদের দেশের আর্ট যে জায়গায় দাঁড়িয়ে আছে তা রবীন্দ্রনাথের খুব পছন্দ কিন্তু ছিল না। বেঙ্গল স্কুল যেটাকে বলা হতো, রবীন্দ্রনাথ সেটাকে অনাধুনিক বলে মনে করতেন। এখানেই একটা চিঠিতে আছে যেখানে ওর ছবির প্রশংসা হয়েছে, সে সম্পর্কে উনি বলছেন যে আমার ছবি তাহলে ওই আগ্রা মক্কা মদিনা এসব ছাড়িয়ে এখনকার সময় এসে পৌঁছেছে। এখানে বোঝাই যায় অবনীন্দ্রনাথের সম্পর্কে একটা ছোট্ট ঠাট্টা আছে এখানে। তো এই এই যে ব্যাপারটা, এই যে রবীন্দ্রনাথের সমকালীন হয়ে থাকলেন, তো থাকলেন একেবারে ছবির ক্ষেত্রেও থাকলেন, এবং তার মর্মবস্তুটা বুঝে আঁকলেন, এবং এই সমস্তটা উনি জানেন এ দেশে নষ্ট হয়ে যাবে, তাই আনছেন না। কি সাংঘাতিক প্রতিভা, পরিশ্রম, উদ্যম এবং বাস্তব বোধ একত্রিত হলে তবে একখানা রবীন্দ্রনাথ পাওয়া যায়।

0: শীতের কামনা অনেকটা সময় পেরিয়ে এলাম, কিন্তু আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথকে আরেকটু ভালো করে চেনা। যে রবীন্দ্রনাথকে আমাদের মনে হয় আমরা সব জানি বোধ হয় তার সম্পর্কে, আর যখনই কিছু পড়তে বসি ভাবতে বসি তখন দেখি ও বাবা বিপুলায় রবীন্দ্রের কতটুকু জানি। তো সেটাই আমাদের এই অনুষ্ঠানটাকে যে দিনের পর দিন চলে তার একটা একটা বিশেষ ধরনের আকর্ষণ এইটাই। অনেক সময় নিজেরই মনে হয় যে সপ্তাহের পর সপ্তাহ একজনই মাত্র মানুষকে কেমন করে পরিক্রমা করব, তিনি তো কোনো একটা জায়গায় গিয়ে ফুরিয়ে যাবেন, কিন্তু যাচ্ছেন না তো এত বছর, এটাই আশ্চর্য, ফুরিয়ে তো যাচ্ছেন না, ফুরিয়ে যান না। তার কারণ হচ্ছে যে তাঁর এই যে বিপুল ভাবনা সাগর, এটার এত কিছু করার পরেও এত কিছু বাকি থেকে যায়, মানে অনন্ত থেকে অনন্ত নিলে যেমন অনন্তই থেকে যায়,
1: ঠিক
0: সেই রকমই অনেকটা। তো তার ফলে এই যে আজকে চিত্রকর রবীন্দ্রনাথকে তার চিঠির মাধ্যমে দেখছি, এ আর এক রবীন্দ্রনাথকে দেখছি। আমার মনে হয় আমাদের শ্রোতা বন্ধুরা যারা অনুষ্ঠান শুনছেন, কেউ কেউ টেলিফোনও করছিলেন, আমরা বলেওছিলাম ফোনে কথা বলবো, কিন্তু তারপর মনে হলো যে এতে রবীন্দ্রনাথের কথাগুলো বলছি, তো তাঁরই শব্দ বলছি, তাঁরই গান শুনছি, কোথাও আমরা রসের ব্যাঘাত না ঘটিয়ে ফেলি। লন্ডনে তাড়াহুড়ো করে এক্সিবিশন হতে দেব না। আমরা যখন অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত ইউরোপে আছি, তখন কোনো এক সময় ভালো করে উদ্যোগ করা কঠিন হবে না। ইলাস্ট্রেটেড লন্ডন নিউজওয়ালারা আপনা হতে ছবি ছাপবার প্রস্তাব করেছে, স্টুডিওতে ছাপা হতে পারলে আরও খুশি হই। অমিয় চক্রবর্তীকে লিখেছেন 16 জুন 1930 সাল। রবীন্দ্রনাথের সম্পর্কে একটা খুব ভালো একটা প্রবন্ধ সংবাদপত্রেই বেরিয়েছিল, পরে সংকলিতও হয়েছে, চন্দ্রিল ভট্টাচার্যের লেখা রবীন্দ্র প্রজেক্ট, এখানে আমার খুব মানে ব্যতিক্রমী মনে হয়েছিল, পড়ে খুব ভালো লেগেছিল। সেটা এই কারণে যে ওর যে মূল বক্তব্যটা ছিল সেটা খুব মানে ইউনিক আর কি, কিন্তু সেটা আমি যত রবীন্দ্রনাথ ঘাঁটছি না তত মনে হচ্ছে যে সেটা সত্যি। সেটা ছিল যে রবীন্দ্রনাথ একটা বয়সের পর যখন অনুভব করছেন যে তার ভিতরে একটা আশ্চর্য প্রতিভা আছে, তিনি সমকালীন সবার থেকে অনেকটা এগিয়ে, তিনি কিন্তু সেই প্রতিভার মানে বাঙালিরা আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে প্রতিভার অপব্যয় অপচয়, তার গল্পই আমাদের বেশি, যে প্রচুর প্রতিভা ছিল কিন্তু কিছুই করতে পারলেন না। আমাদের রবীন্দ্রনাথ সত্যজিৎ রায় দুজন ব্যক্তিকে আমরা পেয়েছি যারা কিন্তু নিজেদের প্রতিভাকে চিনেছেন খুব তাড়াতাড়ি, এবং তারপর একটা মানে একটু মজা করেই বলা যে একটা প্রজেক্ট নিয়েছেন যে রবীন্দ্রনাথের যতটা সম্ভাবনা ততটা যেন রবীন্দ্রনাথের জীবনে সেইটা প্রেরণ মানে সেটা অবধি পৌঁছানো সম্ভব হয়, তার জন্য যা করার তা করেছেন। নিজেই একটা চিঠিতে লিখেছেন এক জায়গায় যে আমার মনে হয় যে আমি নিশ্চয়ই খুব নিষ্ঠুর অথবা পাগল, নইলে আমার জীবনে যেসব শোক ঘটলো তাতে অন্য কেউ তো পাগল হয়ে যেত, আমি তো যাইনি, তবে কি আমি এতটাই আত্মকেন্দ্রিক এতটাই নিষ্ঠুর, এইসব প্রশ্ন তুলছেন। সেই মানুষটি কিন্তু এই যে আমরা দেখছি একটা লন্ডনে একটা এক্সিবিশন হবেন, সেইটা যাতে চটপট করে একটা যাতা কিছু না হয়, অর্থাৎ যাতে সর্বোচ্চ সুনাম হয়, সেই ব্যাপারটাতে 70 বছর বয়সে গিয়েও কতখানি অধীর, ঠিক যেমন তিনি ছিলেন সং অফ রিংসের সময় 1913 সালে, 1930 সালেও কিন্তু তাই। ঠিক
1: রবীন্দ্রনাথ নিজের ইমেজ সম্পর্কে যথেষ্ট
0: ভীষণ
1: সচেতন এবং নিজের ইমেজকে কোথাও কোনোদিন এতটুকু বিচ্ছুত হতে,
0: ওই যে বলেছেন না অন্যের সম্পর্কে বলেন আমাদের দেশের সম্পর্কে যে আমরা দেশকালের পরিপ্রেক্ষিতে আমাদের কাজটাকে ফেলতে পারি না, তিনি কিন্তু নিজের কাজটাকে একেবারে আন্তর্জাতিক স্তরে দেশকালের মধ্যে ফেলে,
1: এবং তুমি সং অফ রিংস এর কথাই ভাবো,
0: আমি বাঙালি শিল্পীর মধ্যে বড় হলাম এটা নয়
1: না, এবং তুমি সং অফ রিংস এর কথাই ভাবো, যখন তিনি গীতাঞ্জলির অনুবাদ করছেন, এই অনুবাদ করতে উনি বিদেশে তো চলেই গেছেন এবং বারবার তার বিদেশি কবিদের সঙ্গে বৈঠক, বারবার তার সেই সং অফ রিংস এর বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা, মানে বইটাকে কোথাও তিনি আন্তর্জাতিক স্তরের করেই তুলেছিলেন, সে বই নোবেল না পেলেও আন্তর্জাতিক স্তরে এই বই পৌঁছে গেছিল অনেক আগে, এবং তার জন্য রবীন্দ্রনাথের

0: শ্রেষ্ঠ ভূমিকা আছে, দৌড়োদৌড়ি আছে।
1: হ্যাঁ, না মানে তিনি ওই কবিতাগুলো যখন পড়ে শুনিয়েছিলেন একটাই অনুষ্ঠানে, সেখানে যারা পাশ্চাত্য কবিরা উপস্থিত ছিলেন তারা সকলেই খুব আশ্চর্য হতচকিত হয়ে,
0: এবং এই যে মিটিংটা অ্যারেঞ্জ করা এটা যথেষ্ট কাঠখড় পুড়িয়ে করেছিলেন, তার জন্য তাকে বারবার দৌড়ে যেতে হয়েছে। এমন না যেটা খুব সহজে একটা জাস্ট রবীন্দ্রনাথ আসছে একটা তাহলে আমরা যাব, এরকম ব্যাপার ছিল।
1: রবীন্দ্রনাথের নাম তো তখন সেভাবে পৌঁছায়
0: যথেষ্ট খাটতে হয়েছে,
1: ইয়েটস ব্যবস্থা করেছিলেন, যাই হোক সে আজকের বিষয় নয়। হ্যাঁ, নির্মল কুমারী মহলানবিশকে লেখা ২৪শে জুন ১৯৩০ চিঠি। ছবির কথা পূর্বেই শুনেছ, যারা সমঝদার তারা যখন একটা কিছুকে ভালো বলে বা মন্দ বলে তার কারণ হচ্ছে সেটা তাদের শিক্ষা ও অভিজ্ঞতার অনুকূল অথবা প্রতিকূল, কিন্তু আমার ছবিগুলোকে তারা কোনো পক্ষভুক্ত করতে পারছে না। তাদের মনে ভালো মন্দর যে আদর্শ আছে এগুলো তার সদৃশও নয় বিসদৃশও নয়, অসদৃশ, অর্থাৎ সনাতন আলেখ্য রীতির সঙ্গে মিলছে না, অথচ চিরন্তন আলেখ্য তত্ত্বের সঙ্গে বিরোধ বাঁধছে না। কি অদ্ভুত কথাটা বলেছেন! যারা যাচনদার তাদের পক্ষে মুশকিল, কেননা ভালো কিংবা মন্দ বলেই তারা খালাস পায় না, সেই সঙ্গে তাদের মেলবন্ধন করে দিতে হবে। যাই হোক, আমার চিত্রলীলার দিগন্ত এই পশ্চিম উপকূলেই, অস্তগমনকালের শেষ বর্ণবিন্যাস। স্বদেশে একটু তার আভাস মাত্রই যেরকম শব্দভেদী বাণের টঙ্কার শোনা গেল, তাতে বুঝলুম এই চিত্রগুলির উপলক্ষে আমার বিরুদ্ধে বিদ্রূপের বৈচিত্র্য ঘটবে মাত্র। তবু তো সাহিত্যক্ষেত্রে সেখানে আমার সহায় আছে, কিন্তু আমার চিত্রের চৈতালি ফসলের পরে যখন এরা জমের মহিষ চড়াতে লাগিয়ে দেবে তখন আমি দোহাই পারবো কার? বিশেষত আজকাল অধ্যাপক মহলে আমাদের দেশে চিত্রকলাবিদের প্রাদুর্ভাব হয়েছে, তারা এখানে অধ্যয়নের অবকাশে ইউরোপের কলা ভাণ্ডারে কটাক্ষপাতের সঙ্গে সঙ্গে ক্যাটালগের গবেষণায় পারদর্শী। আমাদের দেশে তারা ভারতীয় কলা বিভাগে মোড়লদের পদ অধিকার করে বসে আছেন, এসব হঠাৎ পণ্ডিতদের কাছে মান সম্ভ্রম থাকবে না। আমি তাই মনে মনে সংকল্প করে এসেছি আমার এই ছবিগুলির একটিও দেশে ফিরিয়ে নিয়ে যাব না, সমুদ্রের এই ঘাটেই বোঝা খালি করে দিয়ে চলে যাব। আমাদের সময় যা তাতে আর একটি চিঠি হয়তো পড়ে শোনানো যাবে, সেটি ইম্পর্টেন্ট, কেননা সেটি নন্দলাল বসুকে লেখা।
0: ১৯৩০শে ২৯শে জুন লিখছেন, আমার ছবিগুলি শান্তিনিকেতন চিত্রকলার আদর্শকে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এই খ্যাতির প্রধান অংশ তোমাদের প্রাপ্য, কেননা তোমরা নানা দিক থেকে তোমাদের আলেখ্যে উৎসবে আগ্রহে আনন্দে অন্তরে অন্তরে আমাকে উৎসাহিত করেছ, তোমরা রূপকলার প্রাণনিকেতন ওখানে গড়ে তুললে। এ তো আর্ট স্কুল নয়, এ খাঁচা নয়, এ যে নীড়, তোমাদের জীবন দিয়ে এ রচিত, সেজন্যে এই হাওয়াতে আমার বহুকালের অফলা একটা শাখায় হঠাৎ ফল ধরল। বাঁশ গাছ সুচিরকাল পরে কোনো অপ্রত্যাশিত অবকাশে তার শেষ ফুল ফুটিয়ে আপন জীবনলীলা সাঙ্গ করে, আমারও সেই দশা। রঙের ভাণ্ড পশ্চিম দিগন্তে উজাড় করে দিয়ে তবে অস্ত সমুদ্রে ডুব দেওয়া, আমার বাঁশ থেকে এতদিন কেবল বাঁশি তৈরি হয়েছিল, আজ তোমাদের কলা বাসন্তের স্পর্শ পুলকে তাতে পুষ্পমঞ্জুরি মূর্তিমতি। দীর্ঘ সময় ছিল অগোচরে, আজ সংকীর্ণ সময়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। ভয় ছিল ইংল্যান্ডে ছবিগুলি উপেক্ষিত হবে, তা হয়নি। সবচেয়ে আশঙ্কা আমার স্বদেশে, অন্তঃপুরে থাকতে থাকতেই তাদের লাঞ্ছনা শুরু হয়েছিল। প্রতিজ্ঞা করে এসেছিলাম দেশে আমার সব ছবি ফিরিয়ে নিয়ে যাব না। এসব জিনিস বস্তুত তাদেরই, যারা স্বীকার করে, যারা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে, এদের কাছে দেশ বিদেশ নেই। প্রবল অভিমানে ভরা এই চিঠি লিখছেন নন্দলাল বসুকে।
1: রবীন্দ্রনাথ কেমন করে তার চিত্রশিল্পের, যে রবীন্দ্রনাথকে দেখতেন, ভালোবাসতেন, যত্ন করতেন, এ এবং আমাদের

প্রতি কি প্রগাঢ় অভিমান এবং অবজ্ঞা ছিল তার। তার কেমন একটা চিত্র ফুটে উঠলো আমাদের এই অনুষ্ঠানে, যে চিত্রটার সঙ্গে আমি আশা করি আমাদের শ্রোতা বন্ধুদের অনেকেরই হয়তো ততটা পরিচয় ছিল না, হয়তো তাদের আগ্রহ আরেকটু বাড়ল। তার একটা উক্তি দিয়ে তারপর আমরা একটি গানের মাধ্যমে আজকের মতন আপনাদের থেকে ছুটি নেব, আপনাদের ভাবনার একটু অবকাশ রেখে দিয়ে। রবীন্দ্রনাথের কথায়, এই টলমলে অবস্থায় এখনো দুটো পাকা ঠিকানা পেয়েছি আমার বানপ্রস্থের, গান আর ছবি। এদের উপরে বাজারের বস্তাবন্দির ছাপ পড়েনি, কলার সকল বিভাগে আমি প্রাপ্ত, আছে আমার ছবি। কোথা থেকে দেখা দিতে এসেছে এই শেষ বেলায় যখন রোদ্দুর পড়ে এলো, আমার এই রেখানাট্যের নোটি আর কারো চোখে ধরা দেয় কিনা তার সঠিক খবর পাইনি। প্রশংসা আমার মনকে আঁকড়ে ধরেনি, আমার ছবির প্রশংসা টেকসই কিনা সে তর্ক বাজারে ওঠেনি আমার মনেও না। আমার চৈতন্য অন্তপুরে রেখা রূপের জাদু নর্তকীরা একদিন পর্দানসীন ছিল, আর আজ পর্দা সরিয়ে বেরিয়ে এসেছে। আমার কাছে এই অদ্ভুত প্রকাশলীলার আনন্দই যথেষ্ট। আমার ছবির খ্যাতির সম্বন্ধেও সেই কথা, তার অখ্যাতির গৌরবেই সে আছে ভালো।